গুরুপল্লী শান্তিনিকেতন, শুভ সকাল। গোরবাগ নিজস্ব পাহাড়, নুড়ি পাথর দিয়ে করছি জমা হাজার নুড়ি অন্তহীন আশা নিয়ে। বিশেষ ভালোবাসার প্রসঙ্গে রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে প্রফুল্ল কুমার সিং নারায়ণ জ্যোত বলছেন, বিশেষ ভালোবাসা আমার রেডিও, কারণ 1984 সাল থেকে সেরকম লেখাপড়া করতে পারিনি, রেডিওর মাধ্যমে শুনে জ্ঞান অর্জন করেছি, গান থেকে গল্প, সুর থেকে কণ্ঠ সব করতে পারি, চাষাবাদের পদ্ধতি পরিপূর্ণ, আমি প্রান্তিক কৃষক। দণ্ডবাদ, নমস্কার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরও দুটি মেসেজ না, আরও অনেকগুলি মেসেজই রয়েছে, আমি অবশ্যই সেগুলো পড়ব, অবশ্যই পড়ব পড়ব। আর তার আগে শ্রেয়া ঘোষালের কণ্ঠে আর একটা গান, এই যে বন্ধুদের প্রতি ভালোবাসার কথা বললাম না এ প্রসঙ্গে, আরও কয়েকটা বিশেষ ভালোবাসার উদাহরণ আপনাদের আমি দেব। চলুন শুনে নিই শ্রেয়া ঘোষালের কণ্ঠে জ্যাকপট ছবি থেকে এই গান।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

হ্যাঁ বন্ধুরা, চিরন্তনী অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবো, 9903653992 এই নাম্বারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন। আর আজকের যে বিষয়ে বিশেষ ভালোবাসা, এই সম্পর্কে আপনার যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই জানতে পারেন। আরও একজন বন্ধু পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থেকে মিনতি চট্টোপাধ্যায় বলছেন, ভাই সোহম সকালের শুভেচ্ছা নিয়ে আপনিও নেবেন শুভেচ্ছা। আমার হৃদয় জুড়ে রেডিও, বুঝতে পারছো নিশ্চয়ই আমার বিশেষ ভালোবাসা, রেডিওকে ঘিরে ধরা রাঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী, অমর লোকের মহিমা দিল সে যে মর্ত লোকেরে আমি। 1938-এর 5ই অগস্ট শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ এই কবিতাখানি লিখেছিলেন। মাত্র দুই পংক্তি লিখে জানলাম আমার রেডিওর প্রতি বিশেষ আকর্ষণ। তাই ভালো থেকো, ভালোবাসা নিও, আপনি অনেক ভালোবাসা নেবেন। আপনাদের মতন শ্রোতাদের বিশেষ ভালোবাসার জন্যই আমাদের অনুষ্ঠান করার বিশেষ ভালোবাসাটাও সবসময় বেঁচে থাকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মহিষ্টকারী থেকে কুহেলি মাইতি বলছেন, এরপর মেসেজে বলছেন, সংসারের গৃহকর্মে লিপ্ত, আমার দুটি সারো মেয়ে আছে, তাই নির্দিষ্ট সময়ে খাবার না দিলে ভীষণ উপদ্রব করে, এমতো অবস্থায় কী করবো দাদাভাই বলে দিতে পারেন। আমি এটুকু বলি, আমার 7টি মার্জার রয়েছে, মানে বিড়াল, আর রাস্তায় যারা থাকে যে সকল বন্ধুরা, চার পেয়ে বন্ধু, সেরকমও আরও 5-6টি সারো মেয়ে রয়েছে। এবার এই 5-6 জন আমি যখনই আমার কর্মক্ষেত্র থেকে ফিরি আমার পেছন পেছন চলে আসে, বা আমি যে অনুষ্ঠান করে বাড়ি ফিরবো আমার যে মার্জাররা রয়েছে তারা রীতিমতো দৌড়িয়ে ঝাঁপিয়ে আমার গায়ের উপর উঠে আসে। হ্যাঁ, এবং ঠিক সময় খাবার না দিলে এরাও কিন্তু বেশ উৎপাত শুরু করে, লাফাতে শুরু করে। এই যে উৎপাতটা না করছে বলে আমরা মনে করি, এই উৎপাতটা হলো ভালোবাসার উৎপাত। এই ভালোবাসার উৎপাত সহ্য আমাদের একটু করতেই হবে। আর ঠিক সময়ে আমরা যখন ভালোবাসা মানুষের থেকে পাই না, তখন এক এক সময় মনে হয় এই প্রাণীগুলো তো অনেক সহজ সরল, তাই না? হ্যাঁ, আর ওদের ভালোবাসার জন্যই, ওদের ভালোবাসা পাওয়ার জন্যই আমরা অনেক কিছু করতে পারি। এই প্রসঙ্গে অনেক দিন আগের একটা ঘটনা বলি। ভারতের বাইরে একজন মানুষ তার পোষ্যের জন্য রীতিমতো, যাতে তার পোষ্যটি তিনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও কোনো রকম কষ্ট না পায়, সেই জন্য তার সম্পত্তির অংশবিশেষ উইল করে গেছিলেন, যাতে অর্থনৈতিকভাবে ভালো থাকে সকলে। এছাড়াও বহু মানুষ তার পোষ্যের জন্য অনেক পরিশ্রম করেন, অনেক দামি খাবার নিয়ে আসেন, চিকিৎসা করান। আসলে পোষ্যরা তো পোষ্য নয়, তারা আমাদের পরিবারের অংশ হয়ে ওঠে। হ্যাঁ, পোষ্য প্রাণী আমাদের পরিবারের অংশ হয়ে ওঠে, আর এই ভালোবাসার একটা আলাদা স্পর্শ রয়েছে। আর এই প্রাণীগুলো দেখবেন, আপনি যখন বাড়ি এসছেন, ফিরে এসছেন, তখন হঠাৎই তারা আপনাকে দেখে যে আনন্দিত, সেটা তারা তাদের কাজে কর্মে বুঝিয়ে দেয়। এর মধ্যে SMS-এর মাধ্যমে এক বন্ধু বলছেন, সুপ্রভাত সোহমদা, আমি আকাশমণ্ডল বলছি বসিরহাট থেকে, আজ অনুষ্ঠান খুব ভালো লাগছে, গানগুলোও বেশ ভালো লাগছে, সকালে আজকের দিনটা খুব ভালো কাটুক, আপনারও খুব ভালো কাটুক বন্ধু। মেসেজের মাধ্যমে অনেকেই তার বিশেষ ভালোবাসার কথা জানিয়েছেন। এবারে আরও হোয়াটসঅ্যাপে, আবার হোয়াটসঅ্যাপে চলে যাই, সময় তো খুব বেশি নেই। তো তার মধ্যে, শুভ সকাল চিরন্তনী,

আচ্ছা, আমি কিন্তু সোহম উজ্জ্বল নই, উজ্জ্বল ভাই লিখে ফেলেছেন। ভোর 5টা থেকে মনটা খুব ভালো লাগছে, আজকে একটা নতুনত্ব এসছে গানে, চিরন্তনী ছাড়া আমাদের চলেই না। ভোর থেকে কখন যে আরম্ভ হবে সেই অপেক্ষাতেই থাকি, গল্পে গানে চিরন্তনী চিরদিনই শ্রোতার মধ্যে বিরাজ করুক। শুভ সকাল সকলকে। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিয়ে মুর্শিদাবাদ থেকে। প্রিয় চিরন্তনী, অনেকদিন পর লিখছে। আরেক বন্ধু লিখছেন কবিতা রায় হাওড়া রামরাজাতলা থেকে। বিশেষ ভালোবাসা বলতে রেডিও শুনতে ভালোবাসি, এখন তো নাতির সাথে খুনসুটি করে চলে যায় কোথায় সময়। তুমি আমার শুভেচ্ছা, আপনিও আমার শুভেচ্ছা নেবেন কবিতা ম্যাডাম। আর আরও অনেক অনেক বন্ধুরা অনেক মেসেজ করেছেন। আরেক বন্ধু বলছেন সুপ্রভাত সোহম দাদাভাই, শনিবারের চিরন্তনী খুব ভালো লাগছে, আজকের বিশেষ ভালোবাসার গল্প আপনার উপস্থাপনা, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে। বাহ বাহ। আরও একজন বন্ধু সোনালি ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে দেখছেন, গুড মর্নিং দাদাভাই সোহম। গুড মর্নিং সোনালি ম্যাডাম, আমি একজন হাউসওয়াইফ, আমি ভীষণ ভালোবাসি রান্না করতে আর ভালোবাসি রেডিও শুনতে। রান্না করতে করতে আমি রেডিও শুনি, এখন আপনার চিরন্তনী প্রোগ্রাম শুনছি, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। সত্যি আমারও না রান্নার প্রতি আপনার যে ওরকম বিশেষ ভালোবাসা, আমার আবার খাওয়ার প্রতি বিশেষ ভালোবাসা। হ্যাঁ, এইটাই বলি, কিছু কিছু মানুষ যারা ভোজন রসিক হন তারা কিন্তু তাদের খাদ্যের প্রতি বিশেষ ভালোবাসা থাকে। তারা কি করেন জানেন কি, কোনো একটি বিশেষ খাবার খাওয়ার জন্য, আমি বলছি কোনো একটি বিশেষ খাবার খাওয়ার জন্য তারা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে রীতিমতো সময় নিয়ে চলে যান, কখনো কখনো বাসে ট্রেনেও চলে যান। আমি কিন্তু এই কথা সত্যিই জানি। আবার কোনো একটি বিশেষ খাবার তার বিশেষ দিনে চাই চাই, তার জন্য প্রচুর অর্থ খরচ করতেও পিছপা থাকেন না। অনেকদিন আগে, আজ থেকে 26-27 বছর আগে, এক ভদ্রলোককে আমি জানতাম, তার মিষ্টির প্রতি একটা বিশেষ ভালোবাসা ছিল। তিনি বিভিন্ন মিষ্টির দোকানে ঘুরে ঘুরে দেখতেন কোনো নতুন মিষ্টি এসছে কিনা, মানে নতুন ধরনের কোনো মিষ্টি এসছে কিনা, সেই মিষ্টিটি তিনি কিনে বাড়ি যেতেন, এবং এটা প্রায় প্রতি রাতেই তিনি করতেন। হ্যাঁ, এবং অর্থবান মানুষ, প্রচুর অর্থ খরচ করতে পারতেন খাওয়ার পেছনে, কিন্তু শুধু অর্থটাই বড় কথা নয়, বিশেষ ভালোবাসাটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ অর্থ তো অনেকেরই আছে, তাই না? সকলে কি এভাবে একটা বিষয়ের পেছনেই অর্থ খরচ করে, তা তো নয়। অনেকগুলো মেসেজ পড়লাম, আর বাকিরাও যদি মেসেজ করতে চান খুব দ্রুত পাঠিয়ে দিন 9903653992 এই নাম্বারে। পরের গানটি ফান্দে পড়িয়া বগা কান্দের ছবি থেকে, কেকের কণ্ঠে। চলুন শুনে নিই।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

বন্ধুরা, চিরন্তনী অনুষ্ঠানে SMS এর মাধ্যমে আরও একটি বার্তা পেয়েছি। শনিবারের চিরন্তনীতে জানাই যে অসহায় পশু পাখিদের আমি বেশি ভালোবাসি, তার মধ্যে অবশ্যই বিড়াল, কুকুরও পাখি, আর মানুষের মধ্যে যাদের আমি পছন্দ করি তাদেরও ভালোবাসি। রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি একটি একটি করে শোনালে ভালো লাগবে। মৌলি বলেছেন ঢাকুরিয়া থেকে। আচ্ছা মৌলি, সময়ের মধ্যে যদি শোনাতে পারি আমি অবশ্যই শোনানোর চেষ্টা করব। আর এরপরে আরও এক বন্ধু মেসেজ করেছেন, আরও এক বন্ধু নয়, একাধিক বন্ধু মেসেজ করেছেন, আমি পড়ি। মাটিগাড়া শিলিগুড়ি থেকে, দার্জিলিং থেকে বলছেন, বিশেষ ভালোবাসা অনুষ্ঠান শুনছি। আর আমাদের তরাই অঞ্চলে মুষলধারে বৃষ্টি শুরু হলো এখন দাদাভাই সোহম। আচ্ছা, বাহ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি উত্তরবঙ্গে কিন্তু একটা সময়, মানে আজ থেকে 17-18 বছর আগে কাটিয়ে এসেছি, একটা দীর্ঘ সময়। আর পাহাড়ে ঝমঝম করে বৃষ্টি পড়লে সে যে কি অসামান্য স্বর্গীয় অনুভূতি হয়, আর তা শুধুমাত্র যারা দেখেছেন তারাই বলতে পারবেন। আজকের যে অনুষ্ঠান বিশেষ ভালোবাসা, এ প্রসঙ্গে শুধু বলি, বিশেষ ভালোবাসা মানুষের কোনো বিষয়ের প্রতি হয়, কোনো বস্তুর প্রতি হয়, কখনো কখনো পশু পাখির প্রতি হয়, কখনো বইয়ের প্রতি হয়, কখনো গানের প্রতি হয়। বিশেষ ভালোবাসা কিসের প্রতি হবে সে বিষয়টা সে মানুষ নিজে স্থির করে। কারোর পরিবারের প্রতি হয়, আমি দেখেছি শুধু পরিবারের জন্য একজন মানুষ প্রচুর আত্মত্যাগ করলো, হয়তো সে ক্যারিয়ারে অনেক উন্নত হতে পারত, কিন্তু তার পরিবার

প্রতিবেশী, আমার এক নিজের বন্ধুকেই দেখেছি, ইচ্ছে করলে সে বিদেশে গিয়ে সেটেল করতে পারতো, প্রচুর অর্থ রোজগার করতে পারতো, সে জীবনে সমাজ সংসারে একটা বিরাট স্থান পেতো। কিন্তু তার তুলনায় আমি অবশ্যই বলবো, কারণ কোনো স্থানকে তো আমরা ছোট বলতে পারি না, তার তুলনায় একটা স্বল্প স্থান সে গ্রহণ করল। কারণ তার পিতা সেই সময় অসুস্থ ছিলেন, তাই পিতার পাশে থাকাটাকেই সে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছে। আর তার পিতার প্রতি এবং তার সংসারের প্রতি যে বিশেষ ভালোবাসা রয়েছে সেটা তো বলাই বাহুল্য। এছাড়া অনেকের কথা বলি, সন্তানের জন্য অনেক মা বিশেষ ভালোবাসার জন্যই নিজের কেরিয়ারকে ত্যাগ করেন, অনেক পিতা বিবাহের আগে সন্তান জন্মের আগে তার যে বিষয়গুলো নিয়ে প্রচণ্ড একটা ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল, একটি দামাল যুবক ছিলেন হয়তো তিনি, কিন্তু সন্তান হওয়ার পর থেকেই সন্তানের স্বার্থেই জীবনের অনেক আত্মত্যাগ করেন, কারণ তখন তার হৃদয় জুড়ে বিশেষ ভালোবাসা শুধুমাত্র সন্তানকে কেন্দ্র করি। আবার দেখেছি কিছু কিছু মানুষের মাতৃভূমির প্রতি অসামান্য ভালোবাসা, তাই তো তারা দেশের জন্য আত্মত্যাগ করেন, তাই তো তারা দেশের জন্য জীবনের সোনালী মুহূর্তগুলোকে বিলীন করে দেন। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, সমাজকর্মীরা সেই বিশেষ ভালোবাসায় যুক্ত থাকা মানুষ, তাঁদেরকে প্রণাম জানাই সেই সব মানুষদের যারা নীরবে সমাজের ভালোর জন্য কাজ করে যাচ্ছেন, কোনো কিছু পাওয়ার আশা না করে। কেউ বৃক্ষরোপণ করেন, কেউ পরিবেশ দূষণের বিরুদ্ধে কাজ করেন, কেউ সামাজিক কুপ্রথার বিরুদ্ধে কাজ করেন, অনেক ক্ষেত্রে এর জন্য তাদের নিজেদের কোনো জীবন অর্থনৈতিক উন্নতি আটকে যায়, ব্যাহত হয়, কিন্তু তবুও তারা নিজেদের বিশেষ ভালোবাসাকে কখনোই ছেড়ে চলে যান না। আর এই জন্যই তো তাঁরা মহান, হ্যাঁ এই জন্যই তাঁরা মহান, এই জন্যই তারা এ পৃথিবীতে, এ সমাজে, এ সংসারে বিশেষ স্থান গ্রহণ করতে পেরেছেন। আজ সকল বন্ধুদের মেসেজ পড়লাম, ভালো লাগলো, আরো একবার বলি খুব ভালো লাগলো। আর এর মধ্যে আর কোনো বন্ধুর মেসেজ পড়ার সময় আমার নেই, কারণ আস্তে আস্তে এই অনুষ্ঠান থেকে আমি বিদায় নেব, কিন্তু থেকে যাবে কি বলুন তো বিশেষ ভালোবাসা আপনাদের সকলের প্রতি, এই অনুষ্ঠানের প্রতি, রেডিও মাধ্যমটির প্রতি। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে। চিরন্তনী অনুষ্ঠান থেকে আজকের মতন বিদায় নিলাম, আমি শুভম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

26 নম্বর প্রসন্ন কুমার ঠাকুর স্ট্রিট, পাথুরিয়াঘাটা ছাড়িয়ে জোড়াবাগান অঞ্চল, তার ঠিক ডান দিকেই রাস্তা, আর সেখানেই দাঁড়িয়ে আছে ভাঙাচোরা একটি ক্যাসল, বিখ্যাত দ্য ট্যাগোর ক্যাসল। আজ তাকে দেখে হয়তো ক্যাসল হিসেবে চিনে নেওয়া বেশ কঠিন, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই আমাদের চেনা কঠিন হয়ে যায়, অনেক পরিবর্তন আসে। ট্যাগোর ক্যাসলে ভেতরে কয়েকটা পরিবারের বাস, তারা কেউ আজ কিন্তু ঠাকুর পরিবারের কেউ নন। দেওয়ালের গায়ে ফোঁকর খুঁজে খুঁজে পায়রাদের সংসার, আর ভর দুপুরেও এই জনপদ কিন্তু নির্জন হয় না, গিজগিজে লোক, মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকি, কারণ তাকিয়ে দেখার মতো সেই আদল। এই আদলের ক্যাসল কলকাতা তো বটেই, গোটা দেশেও এমন আদলের প্রাসাদ আর একটিও নেই। 1895 সালে ট্যাগোর ক্যাসলটি গড়ে তুলেছিলেন যিনি, তাঁর আজ জন্মদিন। তিনি হচ্ছেন যতীন্দ্রমোহন ঠাকুর। প্রভাত বীণায় আজকে আমরা যতীন্দ্রমোহন ঠাকুরকে স্মরণ করব। এই মুহূর্তে যারা কলকাতার বাসিন্দা তারা অবশ্যই প্রসন্ন কুমার ঠাকুর স্ট্রিটে পরিচিত সেই রাস্তা 13-13A-13B এই ঠিকানা জুড়ে যে বিশাল অট্টালিকা ট্যাগোর প্যালেস এবং ট্যাগোর ক্যাসল, হচ্ছে প্যালেসের ঠিক উল্টো দিকেই, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের কেউ নন, দর্পনারায়ণ ঠাকুরের পরিবারের বেশ কিছু মানুষজনের কথা বারবার ইতিহাস ছুঁয়ে চলে আসে। আজ যতীন্দ্রমোহন ঠাকুরের স্মরণ করে আমরা তার জন্মদিন উপলক্ষে প্রভাত বীণায় সাজিয়েছি তাকে নিয়ে কিছু কথা, আর অবশ্যই রবীন্দ্রনাথের কিছু গান। ষোলোই মে 2026 শনিবারের সকালের প্রভাত বীণায় রয়েছি আমি আপনাদের সঙ্গে অম্বিকা। মহারাজা বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুরও বলা হতো তাকে, যিনি 1831 সালে জন্মেছিলেন, অবিভক্ত বাংলার একজন ভীষণ শিল্পকলা প্রেমী এবং মানব দরদী ব্যক্তিত্ব, এবং বাংলা সাহিত্য সংস্কৃতি জগতের একজন নক্ষত্রও বটে। যতীন্দ্রমোহন ঠাকুরের জন্ম হয় ব্রিটিশ ভারতের কলকাতার এই পাথুরিয়াঘাটার বিখ্যাত জমিদার বংশে ঠাকুর পরিবারে। বাবা ছিলেন হরকুমার ঠাকুর, ঠাকুরদা ছিলেন গোপীমোহন ঠাকুর, এবং তিনি ছিলেন হিন্দু কলেজ, বর্তমানের প্রেসিডেন্সি কলেজে পড়া শেষ, তিনি স্বগৃহে ইংরেজ শিক্ষকের কাছে, ইংরেজি এবং পণ্ডিতদের কাছে সংস্কৃত শেখেন। তিনি ক্যাপ্টেন ডিএল রিচার্ডসন এবং অন্যান্যদের কাছে

গৃহে শিক্ষা লাভ করেন এবং তার বাবা হরকুমার ঠাকুর ছিলেন হিন্দু ধর্মশাস্ত্রজ্ঞ, ইংরেজি এবং সংস্কৃতের পণ্ডিত। রাধাকান্ত দেবকে সংস্কৃত অভিধান শব্দকল্প দ্রুম রচনায় এবং সমালোচনামূলক সংকলনে সহায়তাও করেছিলেন যিনি, যার ফলে দেখা যায় যে খুব ছোটবেলা থেকেই যতীন্দ্রমোহনের কিন্তু ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই সাহিত্য রচনায় প্রবল আগ্রহ এবং উৎসাহ ছিল। নাটক প্রহসন রচনা করতেন, তার রচিত এমনই এক বিদ্যাসুন্দর নাটক তাঁদেরই পাথুরিয়াঘাটার বাড়িতে অভিনীত হয় এবং সকলে ভীষণ প্রশংসা করেছিলেন। আজ যতীন্দ্রমোহন ঠাকুরকে নিয়ে আমরা কথা বলবো। যতীন্দ্রমোহন ঠাকুরের কথা বলতেই বা তার নাম উচ্চারণ করা মাত্রই যেই কীর্তির কথা বারবার মনে আসে, সেই আসল কাজটি হচ্ছে টেগর ক্যাসেল নির্মাণ, যেটির কথা একটু আগেই বলছিলাম, 26 নম্বর প্রসন্নকুমার ঠাকুর স্ট্রিটে তৈরি হওয়া সেই প্রাসাদ উপম বাড়ি।

শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা গাইছেন পরের গানটি। আমরা ফিরে আসবো ঠিক ছ মিনিটের ওপারে, সঙ্গে থাকুন অম্বিকার। শুনছেন 100.1 FM গোল্ড কলকাতায়, প্রভাত বীণা।

যতীন্দ্রমোহন ঠাকুর ছিলেন হিন্দু কলেজের ছাত্র এবং ইংরেজি এবং সংস্কৃতি যে কতখানি পণ্ডিত ছিলেন একটু আগেই আমরা শুনছিলাম। তিনি অবশ্যই ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং পরবর্তীতে তাকে প্রেসিডেন্টও করা হয়। মহারাজা বাহাদুর এই যে খেতাবটি সেটা তিনি অবশ্যই আদায় করে নিয়েছিলেন। এশিয়াটিক সোসাইটি, কলকাতা বিশ্ববিদ্যালয়, মেয়ো হাসপাতাল, ফটোগ্রাফিক সোসাইটি, জাদুঘর, এই সমস্ত কিছুর সঙ্গে বাঙালিরা যেমন জড়িয়ে আছেন, জড়িয়ে আছে কিন্তু যতীন্দ্রমোহনের নামও। গানে তার বিপুল আগ্রহ ছিল। সুরবাহার অনুষ্ঠিত হয় প্রথম যতীন্দ্রমোহনেরই ইচ্ছা এবং পৃষ্ঠপোষণায়। আর পাথুরিয়া ঘাটায় তিনিই শুরু করেছিলেন প্রথম বঙ্গনাট্যালয়। মধুসূদন দত্ত অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের ছিলেন ভীষণ ঘনিষ্ঠ একজন বন্ধু এবং তাকে তিলোত্তমা সম্ভব কাব্য লিখতে উৎসাহিত করা থেকে শুরু করে তার ছাপার খরচ বহন করা সমস্ত কিছু করেছিলেন যতীন্দ্রমোহন ঠাকুর নিজেই। বঙ্কিমচন্দ্র, ঈশ্বরগুপ্ত প্রমুখের সঙ্গে নিত্য ওঠা বসা ছিল এই মানুষটির। মোদ্দায় বলা যেতে পারে যে যতীন্দ্রমোহন ঠাকুর বিশ শতকের কলকাতার সাহিত্য সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং সাহিত্য সংস্কৃতির জগতে একটি উজ্জ্বলতম নক্ষত্র। রাস্তার বিশাল সেই অট্টালিকাটির দিকে তাকালেও, ইতিহাসের দিকে চোখ রাখলেও, হয়তো ইতিহাস সবটুকু রঙিন নয়, কিছুটা কালো সাদা ধূসর, কিন্তু বিলিতি কাদব কায়দায় এত সুন্দরভাবে সেই ক্যাসেলটি গড়ে তুলেছিলেন তা দেখার মতো। আজ যতীন্দ্রমোহন ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রভাত বিনায় তার কিছু কথা আমরা বলছি, তাকে স্মরণ।

করে নিচ্ছি। স্টুডিও ক্লক এখন 6:33 হয়ে 11 সেকেন্ড। শুনছেন 100.1 FM গোল্ড কলকাতা অম্বিকার সঙ্গে। আজ শনিবারের প্রভাত বিনা সকাল সকাল চলে এসেছি আমি, 7টা পর্যন্ত নিয়ে থাকবো আজ যতীন্দ্রমোহন ঠাকুরের বিষয় নিয়ে বেশ কিছু কথা। চলে যাচ্ছি পরের গানে, গাইছেন শিল্পী অর্পিতা বসু রায়।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: ১৮৬৬ খ্রিস্টাব্দে মেদিনীপুরের দুর্ভিক্ষ পীড়িত কৃষকদের সাহায্যার্থে প্রশাসনকে সাহায্য করেন এবং বহু অর্থ দান করেছিলেন যতীন্দ্রমোহন ঠাকুর। আমরা একটু আগেই শুনেছি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সাম্মানিক সম্পাদক ছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের জন্য বঙ্গীয় আইন পরিষদের সভ্য মনোনীত হন, বিভিন্ন সময় বিভিন্ন পদে আসীন হন। রাজা বাহাদুর যে নামটি তাকে দেওয়া হয়েছিল বা উপাধিটি তাকে দেওয়া হয়েছিল, সেই বছরের এপ্রিল মাস থেকেই তিনি দেওয়ানি বিধি অনুসারে ছাড় পান এবং ১৮৭৭ সেই খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী হওয়ায় তিনি মহারাজা উপাধিটি লাভ করেন। ভীষণভাবে বিশ্বস্ত, ন্যায়পরায়ণ এবং মেধাবী একজন ছিলেন। তার অবদান এত কিছু ছিল যে স্বীকৃতির স্বরূপ কিন্তু তিনি অর্ডার অফ দ্য স্টার অফ ইন্ডিয়া সম্মানীয় ভূষিত হয়েছিলেন এবং ১৮৮২ খ্রিস্টাব্দে নাইট উপাধি পান। ১৮৯০ খ্রিস্টাব্দের জানুয়ারিতে মহারাজা বাহাদুর অভিধায় ভূষিত হন এবং পরের বছর থেকে এই উপাধি তাঁদের যে পরিবারের সেটি বংশগত হয়। যতীন্দ্রমোহন ঠাকুরের আরও একটি অবদানের কথা অবশ্যই বলতে হয় আজ তার জন্মদিনে। তিনি ছিলেন, তার বিশেষ অবদানটি ছিল আসলে মেয়ো হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্রে। এই হাসপাতালের একটি ওয়ার্ডের নামকরণ তার নামে করা হয়। এছাড়াও তার বাবা প্রসন্নকুমার ঠাকুরের নামে সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি, ইতিহাসের শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি বৃত্তির সূচনা করা হয়। ক্যালকাটা ইউনিভার্সিটির সংস্কৃত সাহিত্যে বার্ষিক পরীক্ষায় সেরা ছাত্রের জন্য সোনার আর্মলেটের ব্যবস্থাও করেন তিনি এবং প্রতি বছর ট্যাগর ল লেকচার্সে যোগ দেওয়া বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ সেরা পড়ুয়া যারা এবং ভৌত বিজ্ঞানের সেরা পড়ুয়ারা তাদের জন্য স্বর্ণপদক প্রদানের একটি অর্থ বরাদ্দ করা হয়েছিল। সবটুকুই সম্ভব হয়েছিল যতীন্দ্রমোহন ঠাকুরের হাত ধরে। প্রসন্নকুমার ঠাকুরের কথা এখানে বারবার চলে আসে এবং তার ভাই সৌরীন্দ্রমোহন ঠাকুরের কথাও এখানে চলে আসে। তিনি বিধবাদের দুঃখ দূর করার জন্য বহু অর্থ দান করেন এবং একটি বিধবাদের তহবিলও, যেখানে ১,০০,০০০ টাকার একটি তহবিলও গঠন করেছিলেন তিনি। টেগর ক্যাসেলের কথা আগেও বলেছি, আবারও বলি, ২৬ নম্বর প্রসন্নকুমার ঠাকুর স্ট্রিট, যারা কলকাতার মধ্যে রয়েছেন, অবশ্যই এই বাড়িটি দেখে আসবেন। ঐতিহাসিক, তাৎপর্যপূর্ণ এই কাঠামো, যা সত্যিই সহজ সরল একটি কাঠামো মাত্র নয়, চারতলা একটি বাড়ি এবং উত্তরাধিকার সূত্রে যেই বাড়িটি যতীন্দ্রমোহন ঠাকুর স্বত্ব পান, বাড়ির স্বত্ব পান, তারপর পুরনো বাড়িটি ভেঙে নতুন করে পরিকাঠামোয় তৈরি করেন এক দুর্গের চেহারা। সেই দুর্গটি আসলে ক্যাসেল এবং বাড়িটির পরিকাঠামোয় পরিকল্পনা করানো হয়েছিল ইংল্যান্ডের ম্যাকিন্টস বার্ন কোম্পানির দ্বারা। উইন্ডসর ক্যাসেলের যে অনুকরণ, ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেল সবাই আমরা চিনি, সেই ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেলের অনুকরণে ১০০ ফুট উঁচু টাওয়ার তৈরি করা হয়েছিল এই বাড়িটিতে এবং বাড়িটির জন্য ইংল্যান্ড থেকে একটি ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পতাকা এবং বিগ বেনের আদলে ঘড়িও আনানো হয়েছিল। নাটক মঞ্চস্থ করার জন্য ক্যাসেলের তিনতলায় একটি প্রেক্ষাগৃহ রয়েছে যেখানে মঞ্চস্থ করা হতো বিভিন্ন নাটক এবং ১৯৫৪ খ্রিস্টাব্দে বাড়িটি SB হাউস অ্যান্ড ল্যান্ড প্রাইভেট লিমিটেডের হরিদাস মুন্দ্রা নিয়ে নেয়, যার জন্যে আমরা হয়তো সেই অবস্থায় বা পরিবর্তনের পর আর সেই একই চেহারা দেখতে পাই না। হয় সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই একটি পরিবর্তন ঘটে, চেহারার পরিবর্তন ঘটে, মানুষের অবস্থানের পরিবর্তন ঘটে। যতীন্দ্রমোহন ঠাকুরের আগেকার বাসস্থান অবশ্যই বাড়িটির বিপরীতে, যেটি ওই প্রাসাদ নামেই পরিচিত এবং সেখানে বিভিন্ন পারিবারিক সদস্যদের নাম বারবার নিতে হয়। যতীন্দ্রমোহন ঠাকুর যে পরিবারের অংশ, সেখানে রয়েছেন গগনেন্দ্রনাথ, সমরেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ ঠাকুর সহ বন্ধু স্থানীয় বিভিন্ন বিখ্যাত বাঙালি। তারা দূর সম্পর্কের আত্মীয় হন, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারবর্গ এবং যতীন্দ্রমোহন ঠাকুরের পরিবারবর্গ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গিরীশ ঘোষ, শিশির ঘোষ, রাজেন্দ্রলাল মিশ্র, মহেন্দ্রলাল সরকার, রমেশ দত্ত, নবীন সেন, হরপ্রসাদ শাস্ত্রী, অমৃতলাল বসু, দ্বিজেন্দ্রলাল রায়, আশুতোষ মুখোপাধ্যায়, কার ছেড়ে কাকে কার নাম নেব, এরা প্রত্যেকে বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তিত্বরা, কিন্তু প্রত্যেকেই প্রায়শই আসতেন এই ট্যাগর ক্যাসেলে, পাথরিয়াঘাটার এই বাড়িতে। এবং খুব ইন্টারেস্টিংলি যতীন্দ্রমোহন ঠাকুর এবং তার ভাই সৌরেন্দ্রমোহন ঠাকুর দুজনেই ভীষণ নাটক ভালোবাসতেন, যার জন্যই তো নাট্যালয়ের সূচনা করা হয় পাথরিয়াঘাটার বাড়িতে। এবং অনুষ্ঠিত নাটকদের মধ্যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু পেট্রিয়ট, দ্বারকানাথ বিদ্যাভূষণের সোমপ্রকাশ পত্রিকায় সেগুলো সমালোচিত হতো, কালিদাস সংস্কৃত নাটক মালবিকা স্তোত্রম, এগুলো বঙ্গনাট্যালয় যেটি যতীন্দ্রমোহন ঠাকুর তৈরি করেছিলেন সেখানে মঞ্চস্থ হয়। গানের ভালোবাসার বা গানের প্রতি, সঙ্গীতের প্রতি যে তার অন্যরকম আনন্দ উৎসাহ ছিল সেটি অবশ্যই আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব। তবে তার আগে আরও একটি গান রেখে যাচ্ছি আপনাদের কানে কানে, গেয়েছেন শিল্পী শ্রাবণী সেন।

যতীন্দ্রমোহন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ক্ষেত্রমোহন গোস্বামী ভারতীয় সঙ্গীতে প্রথম অর্কেস্ট্রাকে পরিচিতি দিয়ে একটি প্রণালী সৃষ্টি করেন। 1857 খ্রিস্টাব্দে 3রা জুলাই যতীন্দ্রমোহনের বেলগাছিয়ার বাড়িতে রত্নাবলী নাটক অভিনীত হয় এবং সেখানে তিনি ক্ষেত্রমোহন গোস্বামী এবং যদুনাথ পালকে ইউরোপীয় থিয়েটারের আদলে অর্কেস্ট্রার ব্যবহার করতে বলেন। এতটাই সঙ্গীত অনুরাগী ছিলেন যতীন্দ্রমোহন ঠাকুর এবং এই ইউরোপীয় থিয়েটারের আদলে অর্কেস্ট্রার ব্যবহারে এক যুগান্তকারী সাফল্য আসে যখন ভারতীয় সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের একটি মেলবন্ধন ঘটানোর চেষ্টা হয়। ভারতের প্রথম সুরবাহার কনসার্ট প্রদর্শিত হলো তারই দরবারে, আর তখন থেকেই বেশ কয়েকজন বাঙালি সঙ্গীতজ্ঞ ইউরোপীয় সঙ্গীত নিয়ে গবেষণা শুরু করলেন এবং প্রায়শই তাদের কর্মীদের স্বরলিপিতে স্থানান্তরিত করে। এমনটাই ছিলেন যতীন্দ্রমোহন ঠাকুর, যাকে রাজা বাহাদুর এই উপাধিতে ভূষিত করা হয় এবং নাইট উপাধি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, অর্ডার অফ দ্য স্টার অফ ইন্ডিয়া সম্মানেও ভূষিত করা হয় তাকে। কলকাতা মহানগরীর বুকে যারা রয়েছেন, সেন্ট্রাল অ্যাভিনিউর উত্তর প্রসারিত যে রাজপথটির নাম, সেটিও কিন্তু যতীন্দ্রমোহন ঠাকুরের সম্মানে রাখা হয়েছে। কলকাতার ইতিহাস নিয়ে যারা পড়াশুনো করেছেন বা যারা শুনতে জানতে ভালোবাসেন তারা নিশ্চয়ই জানবেন। আজকের প্রভাত বিনা জুড়ে 100.1 FM গোল্ড কলকাতায় রয়েছি আমি অম্বিকা, আর আজ 16ই মে যতীন্দ্রমোহন ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা তার সম্পর্কে দু চার কথা নিয়ে রয়েছি। যতীন্দ্রমোহন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলেন এবং তিনি ইংরেজি, সংস্কৃত, বাংলায় বহু প্রবন্ধ সঙ্গীত রচনা করেছেন। বিদ্যাসুন্দর নাটক চক্ষুদান, বুঝলে কি না, এই ধরনের নাটকের সঙ্গে কিন্তু যতীন্দ্রমোহন ঠাকুর ভীষণভাবে উল্লেখযোগ্যভাবে যুক্ত। এছাড়াও স্তব ও সঙ্গীতের সংকলন গীতিমালা, কাব্য ও গল্প সংকলন ফ্লাইটস অফ ফ্যান্সি তার উল্লেখযোগ্য কিছু কাজ এবং রয়্যাল ফটোগ্রাফার সোসাইটি

যদি তিনি প্রথম ভারতীয় সদস্য ছিলেন সেটাও বলার অপেক্ষা রাখে না। আমরা দেখতে দেখতে অনেকখানি সময় পেরিয়ে এসেছি, শেষ করব অবশ্যই আরও একটি গানে, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি 8:30 নাগাদ মনের মেলোডি আজ বিকাশ রায়ের জন্মদিন আমরা পালন করব। 9903055992 এই নাম্বারটি খোলা রইবে আপনাদের সকলের জন্য। আপনারা আপনাদের অবশ্যই মতামত আমাদের জানাবেন, আপনাদের কেমন লাগছে FM গোল্ডের অনুষ্ঠান, প্রভাত বিনা আজকের কেমন লেগেছে, এবং মনের মেলোডিতে অবশ্যই বিকাশ রায় সম্পর্ক নিয়ে অনেক কথা থাকবে, অনেক তথ্য থাকবে, আপনাদের থেকেও জানতে চাইব আপনাদের ভালো লাগার কথা। শিল্পী বিকাশ রায়, অভিনেতা বিকাশ রায়ের অভিনীত সিনেমা থেকে কিছু গান সাজানো থাকবে, তাছাড়াও তাকে নিয়ে আমরা স্মৃতিচারণা করব আজ যেহেতু বিকাশ রায়েরও জন্মদিন। মনের মেলোডিতে 9903055992 এই নাম্বারটি খোলা থাকবে। আর প্রভাত বিনা আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে, 7:00 পর্যন্ত আমাদের থাকার কথা, তারপর একটা অন্য অনুষ্ঠান, নিউজ ব্রেক করে 8:30 আবার অম্বিকাকে সঙ্গে পাবেন 100.1 FM গোল্ড কলকাতায়। মনের মেলোডি চলবে 8:30 থেকে 10:00 পর্যন্ত। চলে যাচ্ছি একেবারে শেষ গানে, যে গানটি শোনাবেন শুভমিতা। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কিছুক্ষণ পরেই ফিরে আসছি।

नशा नशा सा है। बोलिए रब बोलिए सब सुना।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: মেজবানি এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

একটা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

শুনছেন 100.1 FM গোল্ড কলকাতা। স্টুডিও ক্লক এখন 8:35 হচ্ছে সময়, আর আমি অম্বিকা রয়েছি আপনাদের সঙ্গে নিয়ে মনির মেলোডি। আজ 16 মে 2026 শনিবারের মনির মেলোডির এই এপিসোড নিয়ে হাজির হয়েছি আমি FM গোল্ডের পক্ষ থেকে। ঠিক যেমনটা কথা দিয়েছিলাম, আজ আমরা জন্মদিন সেলিব্রেট করতে চলেছি এমন একজন অভিনেতার যার অভিনেতা হিসেবে অনেক হয়তো অভিনয় তার দেখে মুগ্ধ হয়েছি, তার এক একটা ক্যারেক্টারের বিভিন্ন পরিচয় আমরা পেয়েছি বিভিন্ন সিনেমায়, এবং এই যে বিভিন্ন সিনেমা বিভিন্ন সিনেমার গানে পিকচারাইজড, মানুষটা শিল্পী মানুষ ছিল, তার শিল্পী শৈলীর কথা আজকে আমরা ভীষণভাবে চোখ রাখব। যার কথা আমরা বলছি তার অভিনীত সিনেমা থেকেই একটি গান শুনে আমরা শুরু করলাম, একদম প্রথম দিককার একটি সিনেমা রত্নদ্বীপ সিনেমাটির নাম। আমরা শুনছিলাম সুপ্রীতি ঘোষ এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এক যে ছিল রাজার কুমার রত্নদ্বীপ সিনেমা থেকে। আর যার কথা বলছি তিনি কিন্তু অসামান্য অভিনেতা একজন, অসামান্য তার প্রতিভা, এবং পর্দা জুড়ে তিরঙ্গা পতাকা, বুট দিয়ে পতাকা মারিয়ে অসহযোগ আন্দোলনের নন কোঅপারেশন মুভমেন্ট যেটা আমরা জানি, স্বদেশী নেতা অজয়কে ব্রিটিশ অনুরক্ত সামরিক অফিসার মেজর ত্রিবেদী দাঁত চিবিয়ে চিবিয়ে বলছে, দেখেছ, যাও হেঁটে এসো, ওয়াক অন ইট, হেঁটে এসো যাও। অনর অজয় নির্বাক কঠোর দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চিপে মেজরের দৃঢ় উচ্চারণ উচ্চারণ করলেন তিনি, ইউ ওয়ান্ট, অল রাইট, দেন টেক ইট, টেক ইট। মারের পর মার, বিভৎস মার, তারপর ঘাড় ধরে মেজর ত্রিবেদী স্বদেশী নেতাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল পতাকার কাছে। স্বদেশী আন্দোলনকারীদের প্রতি তীব্র ঘৃণা মিশিয়ে মেজর দাঁত কিটমিট করে বলে উঠল, স্পিট অন ইট, আই সে স্পিট। ছবির নাম 42, মুক্তি পেয়েছিল আগস্টের 1951 সালে। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিকায় এই যে ছবির পরিচালক ছিলেন হেমেন গুপ্ত, যিনি নিজে ছিলেন কিন্তু একজন জেলখাটা স্বাধীনতা সংগ্রামী, আর ক্রুর অফিসার মেজর ত্রিবেদীর ভূমিকায় যিনি ছিলেন, আজ তার জন্মদিন। তিনি হচ্ছেন বিকাশ রায়। আজ বিকাশ রায়ের জন্মদিন উপলক্ষে মনির মেলোডি সাজানো হয়েছে তার অভিনীত সিনেমার গান থেকে, এবং তাকে নিয়ে আমরা আজ একটা আড্ডার এপিসোড তৈরি করেছি মনির মেলোডি জুড়ে। 9903055992 এই নাম্বারটা রইল খোলা সকলের থেকে, যেটা জানতে চাইবো কেমন লাগছে মনির মেলোডি, কেমন লেগেছে প্রভাত বীণা, এবং যেটা জানতে চাইবো সেটা হচ্ছে বিকাশ রায়ের কোন অভিনীত ছবি আপনাদের সবথেকে বেশি ভালো লাগে এবং ভীষণ কাছাকাছি মনের। আসলে সব ছবি তো একটা করে গল্প বলে, এবং সেখানে কিছু মানুষের গল্প, কিছু চরিত্রের জীবনের গল্প, কোন সিনেমা কোন চিত্রনাট্য আপনাদের মনের একদম কাছাকাছি, যেই সিনেমায় আপনি অবশ্যই খুব উল্লেখযোগ্য ভূমিকায় বিকাশ রায়কে দেখেছিলেন, অ্যান আর্টিস্ট ফর এক্সেলেন্স। বিকাশ রায়ের জন্মদিন উপলক্ষে আজকের মনের মেলোডি 10টা পর্যন্ত 9903055992 এই নাম্বারটা খোলা রাখলাম সকলের জন্য। চলে যাচ্ছি পরের গানে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।
1: এই গানের সূত্র ধরেই বলে রাখি আকাশবাণীর কাছে আবহাওয়া দপ্তরের একটি খবর রয়েছে, সেটা হচ্ছে হালকা থেকে মাঝারি ঝড় বিদ্যুৎ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এবং অবশ্যই সেটা বলছে লাইট টু মডারেট থান্ডারস্টর্ম এন্ড লাইটনিং, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেখানে গাস্টি উইন্ড উইথ স্পিড অফ 30-40 কিলোমিটার্স, হাওয়ার গতিবেগ থাকবে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই গোটা ঝড় বৃষ্টির যে পূর্বাভাস, এটি দেখা যেতে পারে আগামী 2-3 ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই দুটি জেলাতে। আবারও বলি, আরেকবার রিপিট করছি, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, তার সঙ্গে হাওয়া বইতে পারে, গতিবেগ থাকবে হাওয়ার 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায়। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে আগামী 2-3 ঘন্টার জন্য এই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, তাই যারা ওই অঞ্চলে রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন এবং চেষ্টা করবেন সব রকম অ্যারেঞ্জমেন্টস করে রাখার। আমরা আজকে বিকাশ রায়ের জন্মদিনে তাকে নিয়ে কিছু কথা বলছি, তার স্মৃতিচারণায় রয়েছি, তার সঙ্গে চলছে কিছু গান মনের মেলোডি জুড়ে 9903059922। অনেকেই আগেই শুনেছিলেন, প্রভাত বিনা যখন করছিলাম বলেছিলাম যে বিকাশ রায়ের জন্মদিন আজ পালন করা হবে, তাই জন্যে অনেকেই আগে থেকে লিখে রেখেছেন, সেই মেসেজটি একটু পড়ব। লিখছেন আশিস দত্ত ফ্রম সল্ট লেক, তিনি বলছেন যে 70-এর শেষ নাগাদ আমি যোধপুর পার্কের এক ব্যাংকে কাজ করতাম। বিকাশ রায় আমাদের বাড়ির

কাছে থাকতেন, উনি আমাদের ব্যাংকে আসতেন, যদিও আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল না। তার মতো ক্যারেক্টার আর্টিস্ট বাংলা ছবির জগতে আর কেউ ছিল না বা নেই বলাই চলে। 42 ছবিতে এক খুব অত্যাচারী পুলিশ অফিসার যে স্বাধীনতা সংগ্রামীদের উপর নির্যাতন করে এমন এক ভূমিকাতে অভিনয় করেন। শোনা যায় 42 ছবির প্রেমিয়ার শোর শেষে উনি যখন বেরিয়ে যাচ্ছেন, তখন এক দর্শক তার দিকে জুতো ছুড়ে মারে, এমনই রিয়েলিস্টিক ছিল তার অভিনয়। শোনা যায় ওই জুতো বিকাশ রায় তার মাথায় নিয়ে বলেছিলেন, এটি আমার সবচেয়ে বড় পুরস্কার। লিখছেন আশিস দত্ত সল্টলেক থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ, এই যে ট্রিভিয়াটা আপনি আমাদেরকে শেয়ার করলেন, এটি কিন্তু এই অনুষ্ঠানটিকে সত্যি একটা অন্য মাত্রা যোগ করে দিল, থ্যাংক ইউ ভেরি মাচ। ঐশী সরকার চিনার পার্ক থেকে লিখছেন, বিকাশ রায় ওয়াজ অ্যান এক্সট্রিমলি ভার্সেটাইল অ্যাক্টর, হিজ অ্যাক্টিং ইন দ্য রোল অফ দ্য গ্র্যান্ড ফাদার অফ দ্য হিরোইন ইন নগবধূ সুন্দরী ইজ আনফরগেটেবল, আ সাটল কমিক রোল। একদমই, থ্যাংক ইউ ঐশী সরকারকে চিনার পার্ক থেকে উনি লিখেছেন। আমরা একটু পরের মেসেজটা দেখব। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া লিখছেন যে, অনেকগুলো মেসেজ আসলে, হ্যাঁ পেয়েছি, প্রভাত বিনা বাজে তোমার হৃদয়ের এই টানে, পূর্বী আজ সুর সেধে যায় অলস এই প্রাণে, সুরের খেয়া বাইছো তুমি মনের ছন্দ জুড়ে, হৃদয় তাই দিয়েছে পারি দিল দরিয়ার পারে। বাহ, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখছে, থ্যাংক ইউ পায়েলকে এত সুন্দর ছন্দে ছন্দে লিখে পাঠানোর জন্য। আমরা একটু হোয়াটসঅ্যাপটাও দেখছি। হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেজ পেয়েছি দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে, লিখছেন, সুপ্রভাত দিদি ভাই, আপনার প্রতিটি অনুষ্ঠান ভালো লাগে, অনেক ধন্যবাদ আপনাকে দীপঙ্কর। আজ বিকাশ রায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানাই, বাংলা ছবির খলনায়ক হিসেবে ওনার অভিনয় দুর্দান্ত, ওনার সংলাপ বলার ক্ষমতা অসাধারণ ছিল, ওর প্রতিটি অভিনয় প্রতিটি সিনেমা ভালো লাগে, তবুও বলবো ছদ্মবেশী ছবিতে ওকে ভীষণ ভালো লেগেছে। আমরা একটু পরে ছদ্মবেশী সিনেমা থেকে বেশ কয়েকটা গান শুনব, একটা নয় বেশ অনেকগুলো গান প্লে লিস্টে রয়েছে, দেখা যাক, একটু পর অবধি অপেক্ষা করতে হবে দীপঙ্কর, থ্যাংক ইউ ফর ইয়োর মেসেজ। সৌভিক সরকার ফ্রম কসবাহালতু লিখে পাঠিয়েছে, বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা চরিত্র অভিনেতা পরিচালক বিকাশ রায় 250 বেশি ছবিতে অভিনয় করেছেন, তাঁর বহুমুখী প্রতিভার ছাপ রয়েছে খলনায়ক কৌতুক অভিনেতা থেকে শুরু করে প্রধান চরিত্র পর্যন্ত। তাঁর অভিনীত এবং পরিচালিত বিখ্যাত কিছু চলচ্চিত্রের মধ্যে মরুতীর্থ হিংলাজ অবিনাশ চরিত্রে, উত্তর ফাল্গুনী মনীষ রায় চরিত্রে, আরোগ্য নিকেতন জীবন মশাই চরিত্রে, 42 ভুলি নাই রত্নদ্বীপ ছদ্মবেশী ছেলেকার পরিণীতা। বিকাশ রায় অভিনয়ের আঙিনায় তিনি যেন এক প্রজ্ঞাপূর্ণ ব্যক্তিত্ব, যার অভিব্যক্তির সূক্ষ্মতা ও সংলাপ উচ্চারণের গাম্ভীর্য দর্শক মনের অন্তঃস্থলে স্থায়ী ছাপ অঙ্কিত করে। চরিত্রের মনস্তাত্ত্বিক গভীরতাকে তিনি এমন নিপুণতায় পর্দায় রূপদান করেন যেন প্রতিটি দৃশ্য এক একটি জীবন্ত সাহিত্য কাব্য। তাঁর শিল্পসত্তা কেবল বিনোদনের সীমারেখায় আবদ্ধ নয়, বরং বাংলা অভিনয় শিল্পের নন্দন চেতনার এক অনবদ্য প্রতিচ্ছবি। প্রতিবারের মতো সৌভিক সরকারের মেসেজ অত্যন্ত গুছিয়ে লেখা, খুব যত্ন আকারে তার নিজের ভাবনা তিনি ভাগ করে নেন সকলের সঙ্গে। অনেক ধন্যবাদ জানাই সৌভিককে। শুভ সকাল, আজ অসাধারণ শিল্পী বিকাশ রায়ের জন্মদিন উপলক্ষে মনের মেলোডি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সুন্দর গান পরিবেশনা করছেন। আমার প্রিয় অভিনেতাদের মধ্যে বিকাশ রায় একজন, তার অভিনীত সিনেমার মধ্যে ঠগিনী ছবিটি আমার ভীষণ ভালো লাগে। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে বলছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরও কিছু মেসেজ পেয়েছি, একটু জমিয়ে রাখছি কারণ গানও প্রচুর জমানো রয়েছে সকলকে শোনানোর জন্য। পরের গানে চলে যাচ্ছি, এই গানটি আমরা শুনে নিয়ে ফিরে আসছি আবারও হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বিকাশ রায়কে একদিন বললেন, তুমি ফিল্মে যোগ দাও বিকাশ, তোমার হবে। আর তারপর ভাগ্যের চাকা ঘুরল অভিনেতার। নদিয়ার ভূমিপুত্র বিকাশ রায়ের কিন্তু ভাগ্যের চাকা ঘুরতেই তিনি পেলেন একের পর এক দারুণ সব চরিত্র, এবং অভিনয় দেখিয়ে তিনি মুগ্ধ করেছেন আমাদের সকলকে। তিনি কলকাতায় জন্মগ্রহণ করলেও তার পৈতৃক নিবাস আসলে ছিল নদিয়া জেলার মদনপুরে, এবং খুব অভিজাত একটি পরিবারের সদস্য হিসেবে তিনি খুব একটি উদার পরিবেশে বেড়ে ওঠেন। প্রথমে মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটির প্রেসিডেন্সি কলেজ থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি লাভ করেন। এরপর একই বিশ্ববিদ্যালয় থেকে LLB অর্থাৎ ব্যাচেলর অফ ল অর্জন করেছিলেন তিনি। একের পর এক ছবির কথা আমরা বলতে পারি, 42, রত্নদ্বীপ, উত্তর ফাল্গুনী, সূর্য তরুণ, নীল আকাশের নিচে, মরুতীর্থ হিংলাজ, জীবন কাহিনী, জীবন তৃষ্ণা, ছদ্মবেশী অভিনয় করেছেন তিনি। এবং তিনি রোম্যান্টিক কমেডি ছেলেকার যে সিনেমাটি, সেই রোম্যান্টিক কমেডি সিনেমাতে প্রধান চরিত্র কমল এবং উগবধূ সুন্দরীতে সেই একজন মজার দাদুর ভূমিকায় যা অভিনয় করেছেন আজও তা মনে দাগ রেখে যায়। বিভিন্ন চরিত্রে তাকে কাস্ট করা হতো, কখনো তিনি উত্তর ফাল্গুনী ছবিতে নিঃস্বার্থ ব্যারিস্টার মনীষের চরিত্র, কখনো তিনি আবার অন্যরকম কিছু করছেন। তিনি আকাশবাণীর জন্য বেশ কিছু রেডিও নাটকও করেছিলেন, এবং 42 চলচ্চিত্রে একজন নির্মম স্বৈরাচারী, একজন সামরিক কর্মকর্তার ভূমিকায় যা অভিনয় করে খ্যাতি লাভ করেন তা অবিশ্বাস্য। যে চলচ্চিত্রে অভি ভট্টাচার্য, মঞ্জু দে, শম্ভুমিত্রের মতো প্রখ্যাত তারকারা ছিলেন, সেখানে তিনি তার অভিনয় দক্ষতা এবং বহুমুখিতা প্রতিভা দেখিয়ে, বহুমুখী প্রতিভাই বলবো, কারণ সেখানে বিভিন্ন ধরনের চরিত্র তিনি করছেন যা এক অর্থে পরিমাপ করা যায় না। সেখানে নানান রকম অভিনয় আমরা দেখে এসেছি, কখনো উত্তম কুমারের বিপরীতে, কখনো স্মৃতি টুকু থাক ছবিতে সুচিত্রা সেনের বিপরীতে দ্বৈত চরিত্রে, কখনো শান্ত গভীর স্বামী যিনি, কখনো তিনি আবার অন্যরকম দেশপ্রেমিক। আজ বিকাশ রায়ের জন্মদিন। আর মেসেজ করেছেন একজন এখানে, গোপাল পাল, বেলেঘাটা, কলকাতা 10 থেকে। তিনি বলছেন যে বাঙালির মজ্জায় মিশে থাকা এক অভিনয় সম্রাট বিকাশ রায়ের প্রতি সশ্রদ্ধ প্রণাম। বাংলা সিনেমার ইতিহাসে কিছু নাম চিরকালের জন্য অক্ষয় হয়ে থাকে, তারা কেবল অভিনেতা নন, তারা এক একটি প্রতিষ্ঠান। এমনই এক ব্যক্তিত্ব ছিলেন বিকাশ রায়। পর্দায় তার গভীর কণ্ঠস্বর, তীক্ষ্ণ চাহনি এবং অভিজাত বাচনভঙ্গি কয়েক দশক ধরে বাঙালি দর্শককে মুগ্ধ করে রেখেছে। আজকের দিনে বিকাশ রায়কে স্মরণ করার অর্থ হলো

0: বাংলা চলচ্চিত্রের সেই স্বর্ণযুগকে সম্মান জানানো যেখানে অভিনয়ের মানদণ্ড নির্ধারিত হতো মেধা সাবলীলতার উপর। রত্নদ্বীপ হোক কিংবা জিঘাংসা, তার খলনায়কের যে চরিত্রায়ন আজও কিন্তু আমাদের শিহরিত করে। নেতিবাচক চরিত্র হলে তিনি যেভাবে পর্দায় ফুটিয়ে তুলতেন তা ছিল তুলনাহীন। আরোগ্য নিকেতন ছবিতে জীবনমশাইয়ের চরিত্র কিংবা উত্তর ফাল্গুনিতে মনীষ রায়ের ভূমিকা পাঠ্য বইয়ের মতো সকল শিক্ষার্থীদের কাছে। কেবল গম্ভীর চরিত্রও নয়, ছেলেকার বা যৌতুকের মতো ছবিতে কমেডিক টাইমিং, কি বহুমুখী প্রতিভা এবং কি ভার্সেটাইল একজন ছিলেন আর্টিস্ট হিসেবে। আজকের দিনে আমার এই শ্রদ্ধার্ঘ্যের মাধ্যমে আরও একবার প্রমাণিত হয় যে ভালো কাজ এবং খাঁটি প্রতিভা সময়ের সীমানা পেরিয়ে চিরকাল বেঁচে থাকে। কিংবদন্তি অভিনেতা বিকাশ রায়ের স্মৃতির প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা, শতকোটি প্রণাম। গোপাল পাল বেলেঘাটা কলকাতা 10 থেকে লিখছেন, ধন্যবাদ জানাই গোপাল পালকে। এরপরের মেসেজটি লিখছেন, টাইপিং এখনো চলছে হোয়াটসঅ্যাপে, বেশ আমরা একটু পরে আবার তার মেসেজে ফিরে যাব। সুপ্রভাত দিদি, আমার মনে দাগ কেটেছিল উত্তর ফাল্গুনি, অসাধারণ অভিনয় আর নীল আকাশের নিচে ভোলা যাবে না সেসব সিনেমা। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় শুনছি, মনের মেলোডি আর প্রভাত বিনা দারুণ লেগেছে দিদি, অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন আমাদের। গুড মর্নিং দিদি, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, উত্তর ফাল্গুনি আর আরোগ্য নিকেতন এই দুটিতে অভিনয় সত্যি দারুণ লেগেছিল, ওর মতো প্রতিভা সত্যি বাংলা সিনেমাতে বিরল, একেবারেই, এই ব্যাপারে আমরা সকলেই ভীষণভাবে নিশ্চিত। এর পরের মেসেজটি সন্দেশ খালি উত্তর চব্বিশ পরগনা থেকে দাউদপুর গ্রাম থেকে লিখছেন কার্তিক মণ্ডল। বিকাশ রায় ছিলেন বাংলা সিনেমার স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় অভিনেতা পরিচালক, 1916 সালের 16ই মে যিনি জন্মগ্রহণ করেন। অভিনেতা নন, এত সফল একজন পরিচালকও ছিলেন তিনি, সেটাই বলতে চাইছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব পরের গানটিতে, তারপর ফিরে এসে আরো অনেক কথা জানতে পারবো বিকাশ রায়কে নিয়ে, আজ তার জন্মদিন।
1: বসে আছি পথে ফাগুনের গান গেয়ে,

ছবির নাম 42। একটু আগেই আমরা সেই প্রেক্ষাপট আলোচনা করছিলাম, 1942 ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিকায় যে ছবি তৈরি করা হয়েছিল, পরিচালক ছিলেন হেমেন গুপ্ত। তিনি নিজে ছিলেন জেলখাটা স্বাধীনতা সংগ্রামী ওই ক্রুরো অফিসার মেজর ত্রিবেদীর ভূমিকায় ছিলেন বিকাশ রায়। ম্যাটিনি শো শেষ, কলেজের এক দঙ্গল ছেলে সিনেমা হল থেকে বেরিয়ে দেখে আসছেন 42। কিন্তু এই যে সিনেমা হল থেকে বেরিয়ে খুব মারমুখী হয়ে ছুটছে ইন্দ্রপুরী স্টুডিওর দিকে, স্টুডিওর গেটে দারোয়ান, গেট বন্ধ। টালিগঞ্জের ইন্দ্রপুরী স্টুডিওর গেটের সামনে তুমুল গণ্ডগোল, ভীষণ ঝামেলা। তার কারণ কি জানেন? তার কারণ একটাই, 42 সিনেমার অন্যরকম একটি রিয়াকশন এইভাবেই বেরিয়েছিল। গালিগালাজের ফোয়ারা ছুটছে উত্তেজিত ছেলেদের দাবি, বিকাশ রায়কে তাঁদের হাতে তুলে দিতে হবে। প্রতিক্রিয়া এমনই, তাঁরা বদলা চান। তুমুল চিৎকার চেঁচেমেচি শুনে বিকাশ রায় বাইরে বেরিয়ে এলে এক ছেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বিকাশ রায়কে চটি ছুড়ে মারল। সেই চটি তো মাথায় নিয়ে বিকাশ রায় বলেছিলেন, আজ আমার অভিনয় সার্থক হল। নদিয়ার যে গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন, নিজের ইলেকট্রিক্যাল দোকানে বিকাশ রায়ের ভাইপো সত্তর উত্তীর্ণ সুদিন রায় ডিসেম্বরের প্রথম সকালে একবার দেখা করে মিঠে রোদ গায়ে লিপটে অনর্গল বলেছিলেন তার কাকার নানা জানা অজানা কথা। এবং সেই সমস্ত স্মৃতির কথা বলতে গেলে আমরা সকলেই হয়তো আবেগপ্রবণ হয়ে উঠি, আমাদের চোখ দুটো ঝাপসা হয়ে আসে এবং গর্বেও চিকচিক করে, আবেগে জ্বলা জড়িয়েও আসে, কখনো আবার গলা অভিমানের সুরে কেঁদে ওঠে। আজ বিকাশ রায়ের জন্মদিন, তাই আমরা আরো অনেক কথা জানব শুনব। তবে তার আগে আরো একটা মেসেজ একটু দেখব, অনেকেই অনেক কিছু লিখছেন হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজে। এই মুহূর্তে আমাদের হাতে যে মেসেজটি রয়েছে সেটি লিখছেন নিশাকর ধর। শুভ সকাল দিদিভাই, বিকাশ রায়কে আজকে আমি প্রণাম জানাই। প্রত্যেকটি বাংলা ছায়াছবিতে অভিনয়ে রেখে মুগ্ধ হয়েছি। অভিনয়ের যে দক্ষতা সেটি আমরা প্রত্যেকেই দেখে প্রমাণ পাই। রত্নদ্বীপ ছবি আমার মন কেড়েছিল, গান খুব সুন্দর হচ্ছে, আপনি ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। পার্থিব মোদক তালপুর হুগলি থেকে বলছে, অসাধারণ অভিনয় করেছিলেন ছেলে কার সিনেমাতে। শুভ সকাল সুপ্রভাত দিদিভাই, আমি এখন রায়পুর ছত্তিশগড় থেকে উৎপল মুখার্জি অনুষ্ঠান শুনছি। 7 দিন হলো এখানে এসে আবার মনের মেলোডিতে কান পেতেছি। বিষয়ে বলি, বেঙ্গলি সিনেমাতে আমার প্রিয় খলনায়ক বিকাশ রায়ের অভিনীত ছদ্মবেশী আমি অনেকবার দেখেছি, ওই সিনেমার গান শুনতে চাই ইফ পসিবল। ধন্যবাদ, নিশ্চয়ই শোনাবো। ছদ্মবেশী গান আমাদের প্লে লিস্টে অলরেডি আছে, একটু ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে। অনেক সময় অপেক্ষা করে ধৈর্য ধরলে কিন্তু ভালো কিছু পাওয়া যায়, সেই জন্যে প্লিজ ওয়েট। আমরা ছদ্মবেশীর গান প্লে লিস্টে রেখেছি, একটু পরেই শুনতে পাবেন। রমা রায় ভি রোড দাসনগর হাওড়া থেকে বলছেন, নমস্কার দিদিভাই সুপ্রভাত, বিকাশ রায় নামটি শুনলেই মনটা নাড়া দিয়ে ওঠে। একটি ঘটনা শেয়ার করি আপনার সাথে। উনি খলনায়কের অভিনয় করলেও কোনোদিন ড্রিঙ্ক করতেন না। ওর স্ত্রী কেউ একদিন বলেছিলেন যে দাদা খুব নেশা করেছেন, তিনি শুধু হেসেছিলেন। তিনি জানতেন যে তিনি কোনোদিনও ওসব ছুতেন না। শ্রদ্ধেয় বিকাশ রায়ের চরণে প্রণাম জানাই, ভালো থাকবেন আপনি সবসময়, অনেক ধন্যবাদ। রমা রায়কে ধন্যবাদ জানাই, হাওড়া থেকে লিখছেন উনি। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছেন, শুভ সকাল অম্বিকা, আজ বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র অভিনেতা বিকাশ রায়ের জন্মদিন। কথায় গানে খুব সুন্দর হচ্ছে, প্রভাত বিনা অনুষ্ঠানও শুনেছি, সুন্দর সব গান দিয়ে মনের মেলোডিও শুনছি, অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি, অনেক ধন্যবাদ সীমা দাসকে। অমিতাভ হোর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে লিখছেন, সুপ্রভাত দিদিভাই, আজ অভিনেতা বিকাশ রায়ের জন্মদিনে তাকে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম।

উনি অসাধারণ এক প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন, অদ্বিতীয়। তার ইংরেজিতে কথা বলার এক অসাধারণ ক্ষমতা ছিল, সাথে ছিল পাইপ খাবার স্টাইল। আমি ছোটবেলা শুনেছিলাম যখন 42 সিনেমাটি দর্শক দেখতেন, ওনার ক্ষিপ্ত অভিনয় দেখে দর্শকেরা পর্দায় জুতো ছুঁড়েছিলেন। বিকাশবাবু এই কথাটি শুনে নিজেকে এক সার্থক অভিনেতা, একদমই একটু আগেই আমরা সেই গল্পটি বললাম। অমিতাভ হোরকে ধন্যবাদ জানাই আবারও।

কিংবদন্তী অভিনেতা পরিচালক বিকাশ রায় বহুমুখী চরিত্র অভিনয় করলেও খলনায়ক হিসেবে দুর্দান্ত। তার বিখ্যাত সিনেমা 42, সেখানে অত্যাচারে নিষ্ঠুর পুলিশ অফিসার তিনি। আবার উল্টো দিকে উত্তর ফাল্গুনি, যেখানে কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টে শুটিং হয়েছিল, তিনি ব্যারিস্টার মনীষ রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সুচিত্রা সেনের বিপরীতে ছবিতে তিনি একজন নিঃস্বার্থ আদর্শবাদী আইনজীবীর চরিত্রে তাকে দেখা যায়। আজ প্রভাত বীণা নাট্য শিল্পকলা প্রেমী মহারাজা বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুরের বার্ষিকীতে, জন্মবার্ষিকীতে অনেক কথা ও আলোচনা মন ছুঁয়ে গেল, আবার শুনে সমৃদ্ধ হলাম, অসাধারণ উপস্থাপনা। তাকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা। আপনার কণ্ঠ মাধুরী ও উচ্চারণ মাধুরী শোনার অপেক্ষায় থাকি আমি। খুব ভালো, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ যাদবেন্দ্র পাণ্ডাকে, অনেক কিছু লিখে পাঠিয়েছেন আমাদেরকে। আপনাদের এই অ্যাপ্রিসিয়েশন, আপনাদের এই ভালো লাগাটুকুই আমাদের একমাত্র সম্বল। সুপ্রভাত অম্বিকা, শুভ্রা ভট্টাচার্য বাজরণী থেকে লিখছেন, আজ শ্রদ্ধেয় বিকাশ রায়ের জন্মদিনে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। যে ছবিটা নিয়ে চর্চা কম হয়, অথচ উনি যাত্রী নিয়েছিলেন, ছবির নাম আরোগ্য নিকেতন, ডাক্তার জীবন মশাই। তাছাড়াও 42-এর যতীনের চোখে আগুন দেখেছেন, আরোগ্য নিকেতনের জীবন মশাইয়ের চোখে জল দেখেছেন। একটা দৃশ্য বলি, গ্রামের এক গরিব রোগী বিনা চিকিৎসায় মারা গেছেন, ডাক্তার জীবন মশাই তখন নিজের ডিসপেন্সারিতে বসে, হাতে তার গীতা, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, কোনো ডায়লগ নেই, শুধু একটা দীর্ঘশ্বাস। বিশ্বাস করুন, ওই একটা মিনিটের নীরবতা হাজারটা ডায়লগের চেয়ে ভারী। আমার ঠাকুমা বলতেন, বিকাশ রায় ওই সিনটা করার পর পাড়ার অনেক ডাক্তার ফি নেওয়া কমিয়ে দিয়েছিল। এটাই ছিল বিকাশ রায়ের এক্সেলেন্স। জন্মদিনে ডাক্তার জীবন মশাইকে প্রণাম। আপনি শিখিয়ে গেছেন অভিনয় মানে শুধু চিৎকার না, চোখের জলও। ধন্যবাদ শুভ্রা ভট্টাচার্যকে, খুব ভালো বললেন আপনি, সুন্দর এই মেসেজটি, ধন্যবাদ আপনাকে। আমরা প্রচুর মেসেজ জমিয়ে ফেলেছি, সব কিছু একসঙ্গে পড়া যাচ্ছে না, চেষ্টা করব আর একটা মেসেজ পড়ে আবার গানে ফিরে যেতে। শ্রাবণী চক্রবর্তী উচ্চেতলা থেকে লিখছেন, উত্তর ফাল্গুনিতে অ্যাডভোকেটের অভিনয় আমার বেশ লেগেছিল, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি সঙ্গে রয়েছেন এবং শুনছেন আজকের অনুষ্ঠান। সঙ্গে থাকুন 100.1 FM গোল্ড কলকাতার মনের মেলোডিতে। আর আমরা এই মুহূর্তে চলে যাব পরের গানে, গাইছেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

মদনপুর, আর মদনপুর থেকে শিমুরালী যার পথে অটোয়ে 4 কিলোমিটার গেলেই বাংলা চলচ্চিত্র মঞ্চ জগতের অন্যতম কিংবদন্তি অভিনেতা বিকাশ রায়ের পৈতৃক বসতভিটা, প্রিয় নগর দুর্লভপাড়া। একসময় প্রাচুর্যে ভরপুর এই বিশাল আকার বনেদি বাবুবাড়ি বাবুয়ানার ঘূর্ণি পাকে, কিন্তু এখন নিশ্চিহ্ন প্রায়। অবহেলায় পড়ে থাকে একটি অব্যবহৃত পাতকুয়ো, ইটের টিবি আর নীল তৈরির একটি অতি ভারী পাথরের নাদা, এবং সেগুলো সবই এখন অতীত এবং স্মৃতিচিহ্ন হিসেবে গুই মারছে। পাশেই থাকেন বিকাশ রায়ের ভাইপো সুদিন রায় এবং তার পরিবার। তার স্মৃতিচারণা থেকে যদি একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি, তিনি বলেছিলেন বিকাশ রায় আসলে খুব ভালো একটি পরিবার, একটি বনেদি পরিবার এবং খুব ধনী একটি পরিবারের সন্তান, যার কারণে পারিবারিক যে আভিজাত্য সেটি চুইয়ে পড়ত তাঁর আচার আচরণ অভিনয়ে, এবং বড়ও হয়েছিলেন এক মুক্ত পরিবেশে এবং সেই প্রভাব বজায় ছিল জীবনচর্চায়। তার প্রপিতামহ সম্পর্কে তিনি বলেছিলেন যে নীলকুঠির দেওয়ান মালিক জমিদার দাম্ভিক স্বেচ্ছাচারী অত্যাচারী ছিলেন, এবং পিতামহ সম্পর্কে বিকাশ রায় বলেছেন যে তিনি সেই প্রথম যুগের হিন্দু কলেজের ইংরেজি জানা বড়লোক বাবার উড়নচণ্ডী ছেলে ছিলেন। বিকাশ রায়ের জন্ম কিন্তু কলকাতার ভবানীপুরে 16 মে 1916 সাল, 100টা বছর পেরিয়ে গেছে দেখতে দেখতে, ভাবা যায় 110 বছর প্রায়। বাবা ছিলেন যুগল কিশোর রায়, তিনি ছিলেন কলকাতা চিড়িয়াখানার কর্মচারী। ভারতের বিভিন্ন চিড়িয়াখানায় তার জীবজন্তু সরবরাহের ব্যবসাও ছিল। আর যুগল কিশোরের দুই ছেলে, বড় ছেলে প্রকাশ, প্রকাশ রায়, আর যিনি প্রকাশ রায় ছিলেন তিনি বিলেতে গিয়ে এক মেয়েকে বিয়ে করেন। বিলেত ফেরত তৈরি ছেলে 1.5 বছর যক্ষায় ভুগে তারপর মারা গেলেন। ছোট ছেলে ছিল বিকাশ রায়, মাত্র 10 বছর বয়সে বিকাশ রায় কিন্তু তার মাকে হারান। কলকাতার মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর থেকে 1932 সালে ম্যাট্রিকুলেশন পাস করেন, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, স্নাতক হন 1936-এ, এবং সিনেমা থিয়েটারের ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় বেদুইন নামে একটি সাহিত্য পত্রিকাও প্রকাশ করতেন। তারপর তো তিনি BLLB আইন পাশ করলেন 1941 সালে। কর্মজীবনটি শুরু হয়েছিল এক ব্যারিস্টারি ফার্মের জুনিয়র হিসেবে, কিন্তু মজার ব্যাপার, অভিনয় জগতে যিনি ব্যারিস্টারের ভূমিকায় বিভিন্ন চরিত্রে তুখর অভিনয় করেছেন, দর্শকদের অকুণ্ঠ প্রশংসা পেয়েছেন, সেই বিকাশ রায় কিন্তু বাস্তবে ওকালতি পেশায় ব্যর্থ হয়েছিলেন। সেইভাবে তার আর কাজ করা হয়নি উকিল হিসেবে। মাত্র 22 বছর বয়সে বিয়ে করলেন, এবং এই সময় খুবই দুরবস্থার মধ্যে দিয়ে ভবানীপুরের ভাড়া বাড়িতে স্ত্রী কমলা এবং দুই ছেলে মেয়েকে নিয়ে অতি কষ্টে দিন যাপন করেছিলেন। ওকালতি ছেড়ে চাকরি নিলেন সরকারি সিভিল ডিফেন্স বিভাগে হেড ক্লার্কের, সেখানেও থাকলেন না। মাত্র 80 টাকার মাস মাইনেতে চাকরি নিলেন রেডিওর ঘোষকের। সময়টা তখন 1946, অল ইন্ডিয়া রেডিওয়ে সামান্য প্রেজেন্টার অ্যানাউন্সারের চাকরি করতেন বিকাশ রায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রায় তার মতভেদ লেগে থাকত। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বিকাশ রায়কে একদিন বললেন যে তুমি ফিল্মে যোগ দাও বিকাশ, তোমার কিন্তু হবে। আর তারপর হঠাৎই যোগ এলো, সুযোগ এলো বটে সিনেমায় অভিনয় করার। সেই সময় চিত্রনাট্যকার জ্যোতির্ময় রায় 30 বছরের যুবক বিকাশ রায়কে নিয়ে গেলেন পরিচালক হেমেন গুপ্তের কাছে। ব্যাস 1947 সালের 7th February মুক্তি পেল হেমেন গুপ্তের পরিচালিত অভিযাত্রী। রাধামোহন ভট্টাচার্য তাছাড়াও ছিলেন আরও অনেকে, নির্মলেন্দু লাহিড়ি, কমল মিত্র, শম্ভু মিত্র, বিনতা রায়, বিখ্যাত সব শিল্পীদের অভিনয়ে বাংলার দর্শক প্রথম পরিচয় পেলেন অভিনেতা বিকাশ রায়ের। এইভাবেই তার কিন্তু যাত্রা শুরু। বিকাশ রায়ের আজ জন্মদিন উপলক্ষে আমরা তাঁকে নিয়ে বেশ কিছু কথা বলছি, আপনার থেকেও জানতে চাইব আপনাদের পছন্দের সিনেমা কোনটি। আর এই মুহূর্তে গানের প্লেলিস্টে অনেকগুলো গান রয়েছে, একে একে শুনিয়ে দেব। এক্ষুনি যে গানটি শোনাব সে গানটি জীবন কাহিনী ছবি থেকে গাইছেন আরতি মুখোপাধ্যায়।

বিকাশ রায় এমন একজন ব্যক্তিত্ব যিনি লিখতে পারতেন, অভিনয় করতে পারতেন, পরিচালনা করতে পারতেন, এমনকি প্রযোজনাও করেছেন। আমাদের দুর্ভাগ্য যে এমন একজন মাল্টি ট্যালেন্টেড মানুষের কথা এখনকার প্রজন্ম কিন্তু সেভাবে জানেই না, জানার চেষ্টাও করে না। আর তাই তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে জানানোর চেষ্টা করি যে এমন অনেক বাঙালি আছে যারা বাঙালিকে চিনত। সেই বাঙালিদের সংখ্যা ক্রমশ কমে আসলেও উই শুড অলওয়েজ হ্যাভ পজিটিভ হোপ, আশা কখনো ছাড়তে নেই, চেষ্টা চালিয়ে যেতে হয়। অভিনেতা বিকাশ রায় দর্শক মহলে আজও সমাদৃত। আজকের প্রজন্মের মানুষ যারা এখনও চেনেননি, জানেন না, তাদের উচিত এমনভাবেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হলেও চেনার চেষ্টা করার। উত্তর ফাল্গুনী আরোগ্য নিকেতন ছদ্মবেশী, পরিণীতা, ৪২, দুর্দান্ত সব অভিনয়

রেশম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এমন এমন কিছু ছবি, এমনকি এমনও ছবি আছে যেখানে তিনটি আলাদা ভাষায় রিলিজ করছে। এই ছবি কতজনই বা মনে রেখেছেন আমরা মনে করছি, তাই আকাশবাণীর পক্ষ থেকে মনের মেলে দিতে আজকে তাকে নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছে। আমরা একটা মেসেজের দিকে চোখ রাখবো এবার। বেতার বন্ধু রবীন মান্না লিখছেন পাঁচলা হাওড়া থেকে, বিকাশ রায়ের জন্মদিনে জানাই অনেক শ্রদ্ধা প্রণাম। অনেক ছবিতে শুধু বিকাশ রায়ের কথা শুনে যেতাম, গুরুগম্ভীর কণ্ঠ খুব ভালো লাগত, ছদ্মবেশী ছবির অভিনয় আজও ভুলতে পারিনি। অনেকেই ছদ্মবেশীর কথাটি বলছেন, গানগুলো আমরা শুনবো একটু পরে। সুপ্রভাত দিদি, আমার প্রিয় নায়ক ছিলেন উত্তম কুমার, তার সিনেমার যে হার মানা হার আমার খুব প্রিয়, সেখানে বিকাশ রায় একটি গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন। মনিকা মাইতি নামখানা থেকে বলছেন, আমরা হার মানা হার ছবি থেকেও একটি গান রেখেছি সকলের জন্য, শুনবো সেই গান। হাওড়া থেকে রঞ্জন, আমার মনে আছে একবার বিকাশ রায়ের অভিনীত 42 বই দেখে আমি টিভির স্ক্রিনে উপরে এক চাপ পড়ে মেরে দিয়েছিলাম, আর মা বলেন দেখ তাহলে কি সাংঘাতিক অভিনয়, এক থাপ্পড় মেরে দিয়েছিলাম। আচ্ছা, মানে এতটাই ইন্টেন্স অভিনয় করেছিলেন যে সকলে ভীষণভাবে ক্ষিপ্ত হয়েছিলেন। শিপ্রা কারার মল্লিকপাড়া লেন বেতর হাওড়া থেকে বলছেন, ফার্স্টে জানাই বিকাশ রায়কে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ওনাকে নিয়ে কি বলি বল, তার কোনো ভাষা নেই। ফার্স্টে যে বন্ধু ঝুটা ঝরার কথা বললেন, আমি আমার বা জুতো ছোড়ার কথা বললেন, আচ্ছা টাইপিং মিস্টেক হয়ে গেছে ওনার, আমি আমার বাপির মুখে শুনেছিলাম, শুনে অবাক হয়ে গেছিলাম। আজ পার্সোনালি বলি, আমি অনেক সিনেমা দেখেছি, সবগুলোই মন করার মনে রাখার মতো, কিন্তু উত্তর ফাল্গুনী সিনেমার অভিনয় এখনও আমার মনকে কাড়ে। তাই বলি আগের দিনের এনাদের সবার অভিনয় এখনও জীবন্ত, ফিউচারেও থাকবে, সূর্যচন্দ্রের মতো আকাশে জলজল করবে এই ধ্রুবতারা, অমর হয়ে থাকবে। একেবারেই সঠিক বলেছেন শিপ্রাকারার। আমরা আরও কিছু মেসেজ পেয়েছি, সমস্ত একসঙ্গে পড়বো না, এখনও সময় আছে আমাদের কাছে। আমরা স্টুডিও ক্লকে দেখতে পাচ্ছি আকাশবাণী স্টুডিও ক্লক বলছে 9:22 হয়ে 19 সেকেন্ড, আমরা 10টা পর্যন্ত নিয়ে আজকে 100.1 FM গোল্ড কলকাতায় মনের মেলোডি জুড়ে বিকাশ রায়কে রেখেছি। এবং এই মুহূর্তে যে গানটি শুনবো সেই গানটিও কিন্তু ভীষণ সুন্দর একটি গান, এই গানটি আশা ভোসলের কণ্ঠে।

অনবদ্য আরও এক শিল্পী, কিংবদন্তি শিল্পীকে আমরা হারিয়েছি। তিনিই গাইছিলেন এই গানটি, গলি থেকে রাজপথ সিনেমার আশা ভোসলের কণ্ঠে আমরা শুনছিলাম এই গানটি। অনবদ্য সুর এবং কি সুন্দর গলায় গাওয়া। আমরা বিকাশ রায়ের জন্মদিন উপলক্ষে প্রচুর মেসেজ পড়েছি, এখনও বহু মানুষ অনেক কিছু লিখছেন, তাদের ভাবনা, তাদের স্মৃতির কথা লিখছেন। আমরা অবশ্যই সেগুলোর দিকে চোখ রাখব। তবে তার আগে আবহাওয়া দপ্তর থেকে আরও একটা আকাশবাণী কলকাতায় পূর্বাভাস এসে পৌঁছেছে। সেই রিপোর্ট বলছে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং হাওয়ার গতিবেগ থাকবে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই গোটা আবহাওয়ার পূর্বাভাসটি রয়েছে কুচবিহার জেলার এবং আগামী 2-3 ঘন্টার মধ্যে, সকাল 9:05 পর থেকে আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু এটি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং তার সঙ্গে হাওয়ার গতিবেগ থাকতে পারে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায়। কুচবিহার জেলার মানুষরা সকলে সাবধানে থাকবেন এবং সব রকমভাবে সাবধানতা অবলম্বন করবেন, এটুকুই জানানোর। আর ওয়েদার রিপোর্টস তো অনেক কিছু বলে, পূর্বাভাস যাই থাকুক না কেন, সাবধানতা অবলম্বন করলে হয়তো আমরা অনেকটাই ম্যানেজ করে নিতে পারবো ক্রাইসিস। গতকাল সন্ধেবেলা কলকাতায় এবং পশ্চিমবঙ্গের অঞ্চলে, বেশ কিছু অঞ্চলে, কলকাতা তো বটেই, বেশ ভালো রকম ঝড় বৃষ্টি দেখা গেছে, কালবৈশাখী হয়েছে। যারা কলকাতায় রয়েছেন, কলকাতা থেকে শুনছেন অনুষ্ঠান, তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে কালকের ওই সন্ধ্যের পর রাতের দিকে যে ঝড় বৃষ্টি, হয়তো অনেকখানি গরম, হাঁসফাঁস করা গরম ছিল, সেই গরম থেকে আমরা কিছুটা হলেও ওই রাতের ঝড় বৃষ্টির পর একটু হয়তো শান্ত হয়েছে পরিবেশ এবং আবহাওয়া। আপাতত পরের গানে যাচ্ছি। বিকাশ রায়ের জন্মদিন উপলক্ষে কথা তো বলতেই থাকবো, প্রচুর ঘটনা রয়েছে এখনও যেগুলো বলা হয়নি। এখন যে গানটি চালাচ্ছি সেটি আসলে উত্তর ফাল্গুনী ছবি থেকে। অনেকক্ষণ ধরে উত্তর ফাল্গুনী সিনেমার কথা আমরা শুনছি, জানছি, কিন্তু এইবার খুব ইচ্ছে করলো জিন্দেগি কি এক ভুল, এই যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনবদ্য গানটি, এটি আপনাদের শুনিয়ে দিই। গানটি কিন্তু উত্তর ফাল্গুনী ছবি থেকে।

0: বিকাশ রায় নিজেই বলেছেন, আমি তো মনে করি আঙুলে গোনা যে কটি চরিত্রে আমি ভালো অভিনয় করতে পেরেছি তার মধ্যে রত্নদ্বীপ বোধহয় সবার উপরে। আমরা সকলে প্রাণ দিয়ে দেবকীবাবুর নির্দেশ পালন করেছিলাম, ছবি প্রচণ্ড বক্স অফিস হিট করেছিল। যদিও বিকাশ রায়ের অভিনীত চরিত্রগুলির কোনোটাই লঘু অভিনয় খুঁজে বের করা দুষ্কর, কিন্তু তিনি নিজে যখন সেলফ অ্যাসেসমেন্ট করছেন তখন রত্নদ্বীপকে সকলের উপরে রাখছেন। অভিনেতা বিকাশ রায়কে আমরা সকলেই চিনেছি, কিন্তু পরিচালক বিকাশ রায়ও অনেক মানুষের কাছে অজানা, বেশিরভাগ দর্শকদের কাছেই প্রায় অজানা। বিকাশ রায় পরিচালক ছিলেন নাকি, এখনও কিন্তু অনেক বাঙালিরা প্রশ্ন করবে। নির্দেশক পরিচালক বিকাশ রায় অনেক ছবির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরিচালক হয়ে ওঠারও একটা গল্প আছে, সেটা এরপরেই জানাবো। আপাতত পরের গানে যাচ্ছি। আজ বিকাশ রায়ের জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে কথায় আছি মনের মেলোডিতে 100.1 FM গোল্ড কলকাতা। শুনতে থাকুন 9903059992, এই নম্বরটাও খোলা রইল। আপনারা জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা, অনুষ্ঠান কেমন লাগছে, প্রভাত বিনা কেমন ছিল, মনের মেলোডি কেমন লাগছে, এবং বিকাশ রায়কে নিয়ে কোনো স্মৃতি যা আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান। আপাতত চলে যাচ্ছি পরের গানে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে খুব চেনা পরিচিত গান, ভীষণ প্রিয় গান।
1: ও নদী রে একটি কথা শুধা।

অভিনেতা বিকাশ রায়ের মনে হতো সবসময় কাজ চলে, নাম যশ হয়, কিন্তু মন খুশি হয় না। কি যেন আমার করা হলো না, কি যেন আমার দেওয়া হলো না সবাইকে, মন ছটফট করতে থাকে। একটা ছবিতে শুধু অভিনয় ছাড়া আমার আর তো কিছুই করার থাকে না, তবু মনে হয় আমার আরও কিছু দেওয়ার আছে, আরও কিছু করার আছে। আর ঠিক এই চিন্তা থেকেই বিকাশ রায়ের কিন্তু পরিচালনায় আসা। চলচ্চিত্র জগতে আসার আগে তিনি রেডিও এবং বিজ্ঞাপন জগতে কাজ যেমন করে এসেছিলেন, পরিচালনার ইচ্ছে জাগায় যৌথ ভাবনায় বিকাশ রায় নতুন কিছু সৃষ্টিতে মাতলেন। চার বন্ধু পরিচালক অজয় কর, আর্ট ডিরেক্টর বীরেন নাগ, সুবোধ দাস এবং বিকাশ রায় মিলে ঠিক করলেন যে এবার একটা সিনেমা ছবি করবেন। তৈরি হলো যৌথ প্রযোজনা কোম্পানি। প্রথম কাজ কোনান ডোয়েলের, আর্থার কোনান ডোয়েলের হাউন্ড অফ বাস্কারভিল অবলম্বনে জিঘাংসা। পরিচালক অজয় কর, দুরন্ত সেট বানালেন বীরেন নাগ, দুর্দান্ত অভিনয় বিকাশ রায়, আর হেমন্ত মুখোপাধ্যায়ের সুর সংযোজনায় রহস্য রোমাঞ্চ ছবিটিকে আরও গা ছমছমে করে তুলল। ব্যাস, ছবি সুপারহিট। এইভাবেই কিন্তু তার আশা পরিচালক হিসেবে সিনেমার জগতে। চলে যাব পরের গানটিতে। এই গানটি গাইছেন শিল্পী মান্না দে। ভার্সেটাইল বেশ কিছু অ্যাক্টরদের গান রয়েছে, রাদার আমি বলবো ভার্সেটাইল কিছু সিঙ্গারদের গান রয়েছে যেই ছবিগুলিতে অভিনয় করেছিলেন অ্যাক্টর বিকাশ রায়। আমরা এই মুহূর্তে যে গানটি শুনবো সেটি আবার মান্নাদের কণ্ঠে, এবং এই গানটিও অত্যন্ত সুপরিচিত সকলের মাঝে, বাঘিনী ছবির গান এটি।

নন্দা রয় পোরেল উনি লিখছেন আমাদেরকে হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে, নন্দা রায় পোরেল। তিনি বলছেন, সুপ্রভাত অম্বিকা, সুপ্রভাত আপনাকেও। প্রথমেই শ্রদ্ধেয় শিল্পী বিকাশ রায়ের জন্মদিনে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে বলি, খুব সুন্দর গান শুনে মন ভরে যাচ্ছে। মনের মেলোডি থেকে এত তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান শুনতে পাই বলেই বোধহয় এত জনপ্রিয় হয়ে উঠেছে। প্রসঙ্গক্রমে জানাই, প্রেক্ষাগৃহে গিয়ে কিংবদন্তি অভিনেতার ছবি দেখার সৌভাগ্য হয়নি, যা দেখেছি দূরদর্শনের মাধ্যমে। উনি যে একজন বহুগুণের অধিকারী তা সর্বজন বিদিত। ছোটবেলার পর্দায় উনাকে দেখলেই ভয় পেতাম, কিন্তু কণ্ঠস্বর বড় আকর্ষণ করত। একটু বড় হতেই বিরক্ত বোধ করতাম, যখন ওনাকে জানালাম বুঝলাম তখন ওনার অভিনয় পর্দায় উপস্থিতি আমাকে মুগ্ধ করত। আমার সবচেয়ে প্রিয় ছবি উত্তর ফাল্গুনী আর মরুতীর্থ হিংলাজ। কি অসম্ভব ট্যালেন্টেড অভিনেতা ছিলেন বিকাশ রায়। শুনেছি এই দুটি ছবি উনি পরিচালনা করেছেন। নমস্কার আন্তে, নন্দা রায় পোরেল হাওড়া থেকে লিখছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অনিরিনা, আমি জানি না আমি ঠিক পড়লাম কিনা, অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখছেন আমাদেরকে, শুভ সকাল অম্বিকা। বিশিষ্ট অভিনেতা বিকাশ রায় যখন খ্যাতির মধ্য গগনে তখন আমি অনেক ছোট। ছবিতে বেশিরভাগই খলনায়কের চরিত্রে অভিনয় করতেন, ভালো মানুষের চরিত্রে অভিনয় করেছেন একই নিপুণতায়। 42, ফরিয়াদ, অভয়ের বিয়ে, ছেলেকার, ছদ্মবেশী, উত্তর ফাল্গুনী, আরোগ্য নিকেতন, অগণিত ছবিতে একই মুন্সিয়ানার সঙ্গে চরিত্রগুলি ফুটিয়ে তুলতেন। বেশিরভাগই নায়ক হিসেবে নয়, পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন, তবুও মনে কি ভীষণ দাগ কেটে যেত। প্রত্যেক রবিবার রেডিওতে বিবিধ ভারতীতে ওনার অভিনীত ধারাবাহিক থিয়েটার সুচিত্রার সংসার শুনতে খুব ভালো লাগত। শুভ জন্মদিন বিকাশ রায়কে প্রণাম জানাই। অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখছেন, উনি আমাদের নতুন বেতার বন্ধু। আমি তো মনের মেলোডিতে প্রথম আজকে তার মেসেজ পেলাম, অনেক ধন্যবাদ অনিরিনা ঘোষকে। সত্যি সুচিত্রা সংসার যারা শুনেছেন তারা বলতে পারবেন যে বিবিধ ভারতীতে যখন হতো কি অসামান্য অভিনয়, কি অসামান্য অভিনীত একটি ধারাবাহিক থিয়েটার তিনি করে গিয়েছেন। আজ সব কিছুই স্মৃতি। আর একটা জিনিস ভীষণভাবে বিকাশ রায়ের জীবন সম্পর্কে জানতে গিয়ে মনে হচ্ছে যে যে কোনো শিল্পী মানুষ যারা বিভিন্ন শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকেন তারা ভীষণ ইমোশনাল হন, তারা ভীষণ সেন্টিমেন্টাল হন। তারা খুব অল্পতেই হয়তো আঘাত যেমন পান, আবার অল্পতেই মানুষকে খুব কাছে টেনে নিতে পারেন, ভালোবাসতে জানান। খুব অল্পতেই যেমন ভীষণ অ্যাফেক্টেড হয়ে যান, হয়তো শিল্পকর্মর সঙ্গে যুক্ত থাকেন বলেই এত সংবেদনশীল, একটা সেন্সিটিভ মনের অধিকারী তারা প্রত্যেকেই। বিকাশ রায়েরও কিন্তু ভীষণভাবে প্রতিক্রিয়া হয়েছিল বিভিন্ন সময় যখন বিভিন্ন সিনেমার রেজাল্টস আউট হতো এবং তারপর তিনি মানুষের মধ্যে সেই প্রতিক্রিয়া দেখতে পেতেন। আজ বিকাশ রায়ের জন্মদিনে আরও অনেক কথা বাকি রয়ে গেছে বলবো সবই, এবং আপনাদের মেসেজও সঙ্গে রয়েছে বাকি, সব নিয়ে ফিরে আসবো আবারও। 9909030592 খোলা রয়েছে। আপাতত অনেকক্ষণ ধরে বহু মানুষকে অপেক্ষা করিয়েছি ছদ্মবেশী থেকে গান শোনাবো বলে, এবার সেই গানের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা। প্লেলিস্টে আশা ভোসলে গাইছেন পরপর গান ছদ্মবেশী সিনেমা থেকে।

0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি।
1: মনের মেলোডিতে রয়েছে আমি অম্বিকা, 100.1 FM Gold কলকাতায়। বিকাশ রায়ের জন্মদিন উপলক্ষে আজ মনের মেলোডি জুড়ে শুধুমাত্র তার কথা এবং গান, গান অবশ্যই তার অভিনীত সিনেমা থেকে। সৌমিত্র চট্টোপাধ্যায়, সৌমিত্র মুখোপাধ্যায়, মহানায়ক উত্তম কুমার, মহানায়িকা সুপ্রিয়া দেবী, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্নাল, ছায়া দেবী, দিলীপ মুখোপাধ্যায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, জহর রায় প্রমুখ প্রবাদ প্রতিম অভিনেতা অভিনেত্রীদের যাদের নাম করলাম, তাদের সকলের সঙ্গে তিনি কিন্তু অভিনয় করেছেন এবং জীবনের সব ব্যর্থতাকে ছাপিয়ে প্রতিষ্ঠিত চিত্রাভিনেতা বিকাশ রায় পরিণত হন। বীরেন্দ্রকৃষ্ণের পরামর্শে যিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন, তার জীবনেও প্রচুর ব্যর্থতা এসেছিল, তার জীবনেও প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন তাকে হতে হয়েছিল, কিন্তু সকল ব্যর্থতাকে ছাপিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, এটি সব থেকে বড় শিক্ষার জায়গা। সাহিত্যিক দেবশঙ্কর মুখোপাধ্যায় বলেছিলেন, নিজেকে নিয়ে মজা করতে বিকাশ রায় ভীষণ ভালোবাসতেন, সবেতেই তিনি ছিলেন 100। ইনি বিকাশ রায়। আমরা চলে যাব পরের গানটিতে। সেই গানটি দেবদাস ছবির শিল্পী মান্নাদের কণ্ঠে। এই গানটির সঙ্গে আমারও ভীষণভাবে একটা অন্যরকম স্মৃতি রয়েছে। বহু আগে ছোটবেলায় গান শিখতে যেতাম একজন শিক্ষিকার কাছে। সেই দিনটি খুব স্পেশাল সেভাবে বলবো না, তবে সেই দিনে আমি আমার খুব কাছের একটি মানুষকে হারিয়েছিলাম। যেই দিন আমি সেই গানটা শিখি আমার এখনও মনে আছে। গানটির মধ্যে অদ্ভুত প্যাথোস, এমনিতেও নজরুলগীতি মান্নাদে যেভাবে গেয়েছিলেন, ওই গানটি শুনে সেই মুহূর্তে শিক্ষিকার কাছ থেকে শেখার মুহূর্তে আমার চোখ জলে ভেসে গিয়েছিল। কারণ সেই মুহূর্তে আমি একজন মানুষকে হারিয়েছি, খুব কাছের মানুষকে হারিয়েছি পরিবার বৃত্তে, এবং একই দিনে এই গানগুলো, সেই কথাগুলো কোথাও গিয়ে যেন মন মেজাজ ভীষণভাবে খারাপ করে দিচ্ছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। ছোটবেলার গান শেখার সেই স্মৃতি কিন্তু আজ বড় হয়ে আবারও যখন শুনছি অন্যরকম একটা ফিলিং তৈরি করে এবং একটা অন্যরকম অনুভূতি। আজ থেকে বহু বছর আগের কথা, কিন্তু কোথাও গিয়ে মান্নাদের গাওয়া এত সুন্দর এই গানটি অন্যরকম ছাপ দিয়ে যায়। আমরা এই গানটি এবার শুনে নেব দেবদাস ছবি থেকে।

1980-এর দশকে তিনি সক্রিয় ছিলেন, ধীরে ধীরে তিনি ক্যামিও ভূমিকায় চলে যান। অসুস্থ থাকার কারণে, স্বাস্থ্যের অবনতির কারণে সব শুরুর যেমন শেষ হয়, তার অধ্যায়ও একদিন শেষ হলো। এই অনুষ্ঠানেরও শেষ হতে চলেছে, স্টুডিও ক্লক অন্তত তাই বলছে। অদ্ভুত এক সমাপতন, 16ই মে যিনি জন্মগ্রহণ করেছিলেন, আর এক 16তে তার চলে যাওয়া। 16ই এপ্রিল 1987 সালে আমরা তাকে হারাই। শেষ করব যে গানে গানে, সে গানটি গাইছেন লতা মঙ্গেশকর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নিশ্চয়ই কথা হবে।

0: and my tribulations, through our doubts and frustrations, in my violence, in my turbulence, through my fear.
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন তা নিয়ে সেদেশের ভারতীয়দের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রবল ঝড়বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সাম্প্রতিক চীন সফরের সময় মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 5 দেশ সফরের অংশ হিসেবে আজ বিকেলে নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে প্রবাসী ভারতীয়রা অত্যন্ত উৎসাহিত। আয়োজকরা এই ভাষণকে একটি ঐতিহাসিক ভাষণ বলে অভিহিত করছেন এবং আশা করা হচ্ছে যে ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর দেশ সফরের অন্যতম প্রধান আকর্ষণ হবে। গতকাল গভীর রাতে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিভিন্ন বয়স, অঞ্চল এবং ধর্মের ভারতীয় সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে তাকে স্বাগত জানাতে সমবেত হন। তার আগমনের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থল মোদী মোদী এবং বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এই সামাজিক অনুষ্ঠানে

0: ভারত নেদারল্যান্ডস সম্পর্ক, প্রবাসীদের ভূমিকা এবং ভারতের বিশ্বব্যাপী প্রভাব নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। একটি প্রতিবেদন।
1: During the visit, the Prime Minister will hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on their majesties the King and the Queen. This visit carries significance beyond bilateral ties and is expected to shape broader India-EU relations following the recently concluded India-Europe Free Trade Agreement. On Saturday, Prime Minister Modi will address the Indian communities and meet CEOs of leading Dutch companies. Several important agreements are expected to be signed, particularly in the field of semiconductor chips and AI, where Netherlands stands as a global leader. From the trade perspective, Netherlands is India's key economic partner, one of the largest export destination as well as investor in India. Both the countries have robust partnership and cooperations in the fields of water management, renewable energy, green hydrogen economy, agriculture technologies and health. This is Shushru Sharma for Akashvani from The Hague, Netherlands.
0: নেদারল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তাঁরা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানি সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর ছাড়াও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফেটেরি অর্পো, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টান ফ্রাস্টাদত্তির এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসন অংশ নেবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্বের জোরদার করবে। বাণিজ্য বিনিয়োগ এবং সদ্য স্বাক্ষরিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তিও তার এই সফরে বিশেষ প্রাধান্য পাবে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহি সফরের সময় এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে পেট্রোলের মজুদ ভাণ্ডার, দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহ, প্রতিরক্ষা সহযোগিতা। আবুধাবিতে চলতি মাসে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএইর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে সংযুক্ত আরব আমিরশাহি ভারতকে $500 কোটি সাহায্যের প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রার সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বিদেশ যাত্রার উপর সেস, কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের এক রিপোর্ট খারিজ করে দেন। তিনি বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনো সত্যতা নেই। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার দায়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে জনৈক এক ব্যক্তি তার অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদমাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য গত 5ই মে দায়ের হয়েছে FIR। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। উল্লেখ্য, রাজ্য পুলিশের তরফে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এটি প্রথম FIR। বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেছেন, নির্বাচনের আগে ও পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেসব ভাষা ব্যবহার করেছেন সেজন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াই উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন বলেন, চূড়ান্ত রায় সর্বদা সত্যের পক্ষেই যায়, এক্ষেত্রে তাই হবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজই প্রথম জেলা সফর করছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে পৌঁছে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ডায়মন্ড হারবারে সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন। কলকাতার পুলিশ কমিশনার অজয়নন্দ সহ লালবাজারের অন্য পুলিশ আধিকারিক এবং সব থানার ওসিরা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন। রাজ্য সরকারের ঘোষণার পরে বেআইনি গরু পাচারের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা, ধৃতের সংখ্যা, কত পরিমাণ আগ্নেয়াস্ত্র, বোমাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধর্মীয় স্থানে মাইক বাজানো নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা সব জেলা ও পুলিশ কমিশনারেটকে রিপোর্ট আকারে জানাতে হবে। এরপর শুভেন্দু অধিকারী ফলতায় আগামী 21 তারিখ নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন বলে জানা গেছে। এদিকে ফলতায় ভোটগ্রহণকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে ওই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মীকে সমর্থনের কথা ঘোষণা করেছে।

0: ঘড়ি বলছে একটা বেজে 13 মিনিট হয়ে 30, 31, 32 সেকেন্ড। আমরা শুরু করে দিয়েছি তোমায় গান শোনাবো। আজ তোমায় গান শোনাবো নিয়ে 100.1 FM গোল্ডের এ প্রান্তে রয়েছি আমি প্রযুক্তি
1: অনুপূর্বা। আমরা শুনলাম একটা গান শান্তনু রায়চৌধুরীর কণ্ঠে। আসলে এই গানটার জন্য বিশেষভাবে অনুরোধ করে পাঠিয়েছিলেন একজন, অসীমা সেন, নাকতলা, কলকাতা 47 থেকে। কিন্তু তিনি যে শিল্পীর কণ্ঠে গানটির জন্য অনুরোধ করেছিলেন আমরা শুনিয়েছি কিন্তু অন্য শিল্পীর কণ্ঠে। আসলে প্রযুক্তি দেখো আজকে বিশেষ একটা দিন, ফলহারিণী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা। অনেক শ্রোতাবন্ধুই কিন্তু আমাদের পেজে অনুরোধ করেছেন আজকের দিনটাকে বিশেষভাবে সম্মান জানিয়ে, শ্রদ্ধা করে। তো অসীমা সেন নাকতলা থেকে এই গানটির জন্য অনুরোধ করে পাঠিয়েছিলেন, আমরা কিন্তু শোনালাম শান্তনু রায়চৌধুরীর কণ্ঠে।
0: হ্যাঁ, আর আজ যেহেতু ফলহারিণী কালী পুজো, সেই কারণে আরও একটি শ্যামাসঙ্গীত আমরা শুনব, যে শ্যামাসঙ্গীতটি পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে শোনার অনুরোধ জানিয়েছেন শুভদীপ মণ্ডল, শ্যামনগর, উত্তর ২৪ পরগনা থেকে। আমরা সেই গানটি শুনি, তারপরে আবার ফিরে আসছি।

0: সেই ফেসবুক পেজে যেরকম আমরা আপনাদের অনুরোধ, সেখান থেকে অনুরোধ বেছে নিই আমরা এবং চেষ্টা করি যে মানে যাতে এক সপ্তাহের মধ্যে আপনারা না অনুরোধ করেন সেই অনুরোধগুলো খুঁজে নিয়ে আমরা চেষ্টা করি। সবসময় যে পেরে উঠি তা নয়, কখনো কখনো আমাদেরও ভুল ত্রুটি হয়ে যায়, কিন্তু আপনারাও সঙ্গে থাকেন, অনেকেই এক সপ্তাহের মধ্যে অনুরোধ করেন না, এটা আপনাদের প্রতিও আমাদের একটা ভরসার জায়গাও বটে। আর বলে রাখি, আজকে কিন্তু আমরা টেলিফোনেও আপনাদের অনুরোধ নেব। 2248 8085 এটা আমাদের টেলিফোন নাম্বার, এই নাম্বারে আপনি ফোন করতে পারেন এবং ফোন করে আপনার অনুরোধ আপনি জানাতে পারেন।
1: এই যে অনুরোধের কথা বলতে গিয়ে মনে হচ্ছে যে অনেক শ্রোতাবন্ধু কিন্তু লেখার সময় লিখেই দেন যে 15 দিন পরে আজকে অনুরোধ করলাম।
0: হ্যাঁ,
1: আমাদের ভালো লাগে আসলে, যে কোনো জায়গায় একটা নিয়মনিষ্ঠ হয়ে চলাটাই সকলের জন্য সুবিধা, আর নিজের জন্যও কিন্তু সেটা একটা আত্মমর্যাদার। আচ্ছা প্রযুক্তি, এই যে গানটা আমরা শোনাচ্ছিলাম, ফলহারিণী কালী পুজো উপলক্ষে আরেকজন অনুরোধ করেছিলেন পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে, আমরা কি শ্রোতাবন্ধুর নাম বলেছি?
0: হ্যাঁ বলে দিই।
1: আচ্ছা তাহলে আমরা এবার চলে যাই পরের গানে। পরের গান শুনতে চেয়েছেন পথের ক্লান্তি ভুলে, মরুতীর্থ হিংলার ছবির বিখ্যাত সেই গান পাথর বেরিয়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, সোনালী বাঘ।

0: আমরা আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড, যেখানে বন্ধুরা অনুরোধ করেন, সেখান থেকে তো গান শোনাচ্ছি, তাছাড়া দূরভাষেও আমাদের ফোন আসছে, বন্ধুরা শুনতে চাইছেন গান। তো কিশোর কুমারের কণ্ঠে গানটি শোনার জন্য অনুরোধ করেছেন বিলারা হুগলি থেকে,
1: নবীন গায়ন।
0: হ্যাঁ, নবীন গায়ন অনুরোধ করে পাঠিয়েছিলেন।
2: আমরা পরের অনুরোধে চলে যাই। এরপরে শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনতে চেয়েছেন মনোরঞ্জন দে, সোমাশ্রী মাইতি, অনিমা দে ও সুস্মিতা দে মাইতি। শ্যামল মিত্রের কণ্ঠে রইল এই গান।

এরপর দূরভাষে বন্ধু অনুরোধ করেছিলেন রাজকুমার শীল হুগলি জাঙ্গিপাড়া থেকে আশা ভোসলের কণ্ঠে বৌমা ছবি থেকে এই গানটি শোনানোর জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: ভেরি সরি সায়ন, তুমি যে গানটি শুনতে চেয়েছিলে এই মুহূর্তে হাতের কাছে নেই, সেই কারণে মানবেন্দ্র মুখোপাধ্যায়েরই কণ্ঠে আমরা একটি অন্য গান শোনালাম তোমায়।
1: আসলে সায়ন কিন্তু বলতে গেলে রেগুলার কলার, মালদা থেকে ফোন করে বিভিন্ন অনুষ্ঠানে,
0: তো অনুষ্ঠানের পরে ফিডব্যাকও দেয়।
1: হ্যাঁ, এবং দেখো প্রযুক্তি, আমরা সবসময় চেষ্টা করি শ্রোতা বন্ধু যে গানটি শুনতে চেয়েছেন যে শিল্পীর কণ্ঠে সেটা শোনাতে, কিন্তু অনেক সময় হয়তো আমরা পারি না, সেই জন্য আমরা নিজেরাও কিন্তু একটু আক্ষেপ প্রকাশ করি।
0: ঠিক তাই।
1: এরপরে
0: যে গানটি আমরা শুনবো সেই গানটির সঙ্গে আজকের দিনটা, যেমন আজকে যেমন ধরো ফলহারিণী কালী পুজো যে কারণে আমাদের কাছে অনুরোধ এসেছিল, তেমনি আজকে কিন্তু বিখ্যাত অভিনেতা পরিচালক বিকাশ রায়েরও জন্মদিন।
1: অবশ্যই, তার অভিনীত মরুতীর্থ হিংলাজ ছবি থেকে আরেকজন গান শুনতে চেয়েছেন। ইতিমধ্যেই কিন্তু আমরা একটা গান শুনিয়েছি এই ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আরেকটি গান শুনতে চেয়েছেন, কে চেয়েছেন? রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া থেকে। শোনাই তাহলে মরুতীর্থ হিংলাজ ছবির গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

অরুন্ধতি হোম চৌধুরী কণ্ঠে শোনাচ্ছিলাম এই গান। সঞ্জীব কুমার মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুরোধ করেছিলেন। এরপর মায়া রায় গান শুনতে চেয়েছেন মান্না দের কণ্ঠে সোদপুর থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা শুনছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান।
1: গান শোনাতে শোনাতে কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি।
0: হ্যাঁ, একদমই তাই। অর্পিতা ছবির গান আমরা শুনছিলাম। সৌমিত নন্দী আরামবাগ হুগলি থেকে শুনতে চেয়েছেন এই গান। এরপরে আমরা শুনব বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে গান। এই গানের অনুরোধ করেছেন বিরাটি থেকে সোমা মজুমদার।

0: মনশ্রী সেনগুপ্তের কণ্ঠে গানটা শুনছিলাম। গানটার মধ্য দিয়ে কিন্তু বোঝা যায় যে শনিবার আমাদের উইকেন্ড একটা অপেক্ষা থাকে,
1: আর রবিবার সারাদিন থাকার একটা অনুরোধও জানানো হচ্ছে কিন্তু
0: অবশ্যই। কিন্তু এই করতে করতে দেখো প্রযুক্তি আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ প্রান্তেই চলে এলাম।
1: একদমই তাই, আর দুটো মিনিট মাত্র হাতে সময় আছে, তাই আর একটা গান মানে গানের

0: মাঝখানে হয়তো থেমে যেত, যে কারণে আমরা সেই গান
1: সম্পূর্ণভাবে শোনাতে পারতাম
0: শোনালাম না।
1: সেখানে শিল্পীকেও অশ্রদ্ধা করা, ওরকম অর্ধেক গান শোনানো। সেই জন্যই আমরা এখানেই থামবো, তবে থামা না, আমরা কিন্তু বিরতি নিচ্ছি।
0: ঠিক তাই, 2:30 আবারও অনুপূর্বা আর প্রযুক্তি হাজির হয়ে যাবে, আপনাদের কাছে নিয়ে আসবে সুরেলা সফর।
1: সুরেলা সফর, আর শনিবারে সুরেলা সফরে কি থাকে সেটাও একটু বলে দাও, যারা সাসপেন্সে রয়েছেন, অপেক্ষা করে আছেন। বন্ধুরা জানেন যদিও,
0: ঠিক 80 থেকে 90 অর্থাৎ 80-এর দশক এবং 90-এর দশকের যে গান, যে ছবি তৈরি হয়েছে, সেই সমস্ত ছবির নানা গল্প নিয়ে, নানা গান নিয়ে আমরা থাকি। তবে আজকে আমরা একটু গানই শুনবো এবং গানে গানে একটুখানি মানে কলকাতা ছাড়িয়ে অন্য জায়গায় চলেও যেতে পারি,
1: বেড়াতে যেতে পারি। গরম কিন্তু ভীষণভাবে যে পড়েছে এমনটা নয়, মানে মে মাসটা এখনো সহ্যের সীমার মধ্যেই রয়েছে, কিন্তু একটা ছুটির মরশুম, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গরমের ছুটি, গরমের ছুটি আবার কোথাও এক্সটেন্ডও করা হয়েছে, তো এই সময় সবারই একটু বেড়াতে যেতে ইচ্ছে করে, বিশেষত পাহাড়, এরকম কোন জায়গায়, পাহাড়ই হোক বা সমুদ্রই হোক।
0: অনেক ক্লু দিয়ে দিলাম,
1: অনেক ক্লু দিয়ে দিলাম,
0: আর বাকিটা শোনার জন্য
1: এর থেকে বেশি কিন্তু এগোবো না আমরা।
0: বাকিটা 2:30 ফিরে আসছি, তখন না হয় সেই সব গল্প হবে, কেমন?
1: থাকুন সঙ্গে, রাখুন 100.1 FM Gold। আমরা আবার ফিরছি।
2: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী, আই এম সাইরা মুজতবা উইথ দ্য মিডডে নিউজ। The headlines. Prime Minister Narendra Modi to hold bilateral talks with his Dutch counterpart Rob Jetten and call on King William Alexander and Queen Maxima today. Several important agreements expected to be signed, including in the fields of semiconductor chips, AI and bilateral trade. Army Chief General Upen Dwivedi warns Pakistan against harboring terrorists and operating against India. West Bengal government orders re-verification of caste certificates issued since 2011. CBSE announces a two-stage re-evaluation process of answer sheets for class 12 students. And in badminton, Indian duo of Satvik Sairaj and Chirag Shetty enter finals of Thailand Open after a thrilling victory over Malaysian pair in the semi-finals. And now the news in detail. Prime Minister Narendra Modi is scheduled to hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on Their Majesties King William Alexander and Queen Maxima this afternoon. The visit carries significance beyond bilateral ties and is expected to shape broader India-EU relations following the recently concluded India-Europe Free Trade Agreement. Earlier, when the Prime Minister arrived in the Netherlands late last night, he was received by the Dutch Foreign Minister. He was accorded a grand welcome through cultural and musical performances by the diaspora and Dutch troops. Members of the Indian community representing different age groups, regions and faiths gathered to welcome him with traditional dance and musical performances. The venue echoed with chants of Modi Modi and Vande Mataram as he arrived.
3: Modi, Modi, Modi, Modi, Modi.
2: In a social media post, Mr. Modi said the welcome was remarkable as it included a dance performance covering Kathak, Odissi, Bharatanatyam, Kuchipudi and Mohiniyattam, and also included a Garba performance. The Prime Minister is addressing the Indian community and will interact with leading business leaders from the Netherlands. The community event is expected to focus on India-Netherlands ties, the role of the diaspora and India's global outreach. We now go live to The Hague in the Netherlands, where the Prime Minister is addressing the Indian community.
4: Aaj ka din hai. Koti koti Bharatvasiyon ka vishwas mujhe na rukne deta hai aur na thakne deta hai. ये नॉन स्टॉप चले ही जा रहा है. साथियों, बहुत छोटी आयु से ही मैं देशभक्ति

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ 80 থেকে 90

0: গানে গানে আমরা একদম পৌঁছে গেলাম আমাদের সেই একেবারে ভূস্বর্গে, তাই তো?
1: একদমই তাই, মানে কলকাতা থেকে কাশ্মীর, যেখানে যাওয়ার জন্য সবারই কিন্তু জীবনের একটা স্বপ্ন থাকে। দেখো প্রযুক্তি, অনেক সময় অনেক বিদেশিদের সাথে কথা হয়েছে, তারা যখন এখানে আসেন ভারতবর্ষের, দার্জিলিং আর কাশ্মীর এই দুটো জায়গা কিন্তু তারা
0: উইশ লিস্টে থাকে।
1: অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ইউরোপ বেড়াতে গেলে মানুষ তো যান, কিন্তু যাই বলো না কেন, কাশ্মীর কাশ্মীর।
0: তা ঠিক। আমরা আজকে সুরেলা সফর শুরু করে দিলাম অনুপূর্বা আর প্রযুক্তি 100.1 FM গোল্ডে। আর আজ 80 থেকে 90 এই দশকের মধ্যে, এই দুটো দশকের মধ্যে আমরা ঘোরাফেরা করব এবং গানে গানে আমরা পৌঁছে যাব পাহাড়ি এলাকায়, বিশেষত কাশ্মীরে, তাই তো?
1: কাশ্মীর হতে পারে, নৈনিতাল হতে পারে, দার্জিলিং, তাকে বাদ দিলে তো চলবে না,
0: একেবারেই না।
1: বাঙালির দার্জিলিং একটা গর্ব, এবং সেই সাথে অন্যান্য জায়গা, ধরো নীলগিরি, হতে পারে হিমাচল প্রদেশ, কুলু।
0: তার মানে একদম পাহাড়ি পাহাড়ি অঞ্চলে আমাদের আজকে ঘোরাফেরা করা। আমরা বেমিসাল ছবির গান শুনছিলাম, লতা মঙ্গেশকর, কিশোর কুমার এবং সুরেশ ওয়াড়কারের কণ্ঠে, ঋষিকেশ মুখার্জির ছবি, 1982 ছবি।
1: আমি সেও সখা একটা ছবি হয়েছিল, বুঝেছো?
0: হ্যাঁ,
1: সেটার রিমেক কিন্তু হয়েছে বেমিসাল। তো একদম সরাসরি কাশ্মীরকে নিয়ে গানটা বলেই কিন্তু শোনালাম। আর 80s ছবি যেহেতু বলছি, আমরা একটু সিলসিলাতে যাই। আহা, এমন কিছু ছবি থাকে না যে মনের মধ্যে একেবারে দাগ কেটে যাওয়া, আলাদা করে তার একটা অন্য জায়গা, সেরকম।

0: একটা ছবি সিলসিলা, সিলসিলা ছবি। আজকে তার আগে একটু বলি প্রযুক্তি, আমরা সেই সব গানগুলোই কিন্তু শোনাচ্ছি যেগুলো একদম ওই স্পটেই কিন্তু পিকচারাইজ, তো ওখানেই শুট করা। যেমন কাশ্মীরের কথা, এই গানটা যেরকম বেমিসালের, ঠিক কাশ্মীরের ওই লিডার নদী, পহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ,
1: এই এই ইনফ্যাক্ট এই গানটার লোকেশনও ছিল সোনমার্গ,
0: সব সবগুলোই যেগুলো শোনাবো আপাতত এখন। এই যে কাশ্মীর, এই গত বছরে যেরকম একটা ঘটনা ঘটলো ভেশরন ভ্যালি, তাই তো? এই কাশ্মীর যত সুন্দর তাকে নিয়ে তত বেশি লড়াই। আর দেখো প্রযুক্তি, এই মে মাসটাই কিন্তু সেই অপারেশন সিঁদুরের মাস, হ্যাঁ, যখন ভারতীয় সৈন্যরা শৌর্যের সাথে তাদের মানে এত মানুষের প্রাণ রক্ষা করেছেন, আমাদের দেশের গর্ব তারা।
1: ঠিক,
0: তো আমরাও কিন্তু আকাশবাণীতে দীর্ঘদিন 7 দিন ধরে এই অপারেশন সিঁদুর, সেটাকে আমরা খুব শ্রদ্ধার সাথে সেলিব্রেট করেছি। প্রত্যেক অনুষ্ঠানের মাঝে আমরা একটু একটু করে বলতাম। তো এই যে কাশ্মীর, সুন্দরী কাশ্মীর, যেটা সবসময় যারা সিনেমা পরিচালনা করছেন তাদের কাছে কিন্তু শুটিংয়ের জন্য একেবারে টপ ফেভারিট একটা লোকেশন। কত যে সিনেমা তৈরি হয়েছে, তবে না, আজকে কিন্তু আমরা সুরেলা সফরে শুধু কাশ্মীরে আটকে থাকবো না, বিভিন্ন পাহাড়ে বেড়াবো।
1: ঠিক, তবে সিলসিলার গান শোনাবে বলছিলে, এবং খুব সত্যি কথা বলতে, হয় না যে কোনো কোনো ছবি এমনভাবে একটা আইকনিক মানে হয়ে যায় আর কি, তার দৃশ্যগুলো এমন আইকনিক হয়ে যায় যে মানুষ সেখানে বেড়াতে যান। এই টিউলিপ গার্ডেন এতটাই পপুলার হয়েছে যে যারা কাশ্মীর বেড়াতে গেছেন তারা টিউলিপ গার্ডেনে একটা ছবি তোলেননি, এরকম হয়নি। মানে আমরা বলি না হাতে গুনে বলা যায়, হাতে গুনেও বলা যাবে না, মানে হয়নি, একটাও নিদর্শন পাওয়া যাবে না যে টিউলিপ গার্ডেনে কাশ্মীরে গেছেন অথচ টিউলিপ গার্ডেনে ছবি তোলেননি। এটা কিন্তু তুলতেই হবে, এবং এই গানটাও আমাদের যেন সেই জায়গাটাতেই নিয়ে যায়। চলুন না আমরা একটু চলে যাই, মনে মনে
0: চলে যাই।

0: আমরা শোনাচ্ছিলাম যে ছবির গান বলার অপেক্ষা রাখে না বলেও দিয়েছি, যদিও আমরা দৃশ্যটা চোখের সামনে ভাসছে, তাই তো? রেখার সেই অনবদ্য সৌন্দর্য, টিউলিপ গার্ডেন প্রথমেই প্রযুক্তি বলছিল। আর দেখো, কাশ্মীর নিজেই এত সুন্দর, তাকে আর বর্ণনার প্রয়োজন হয় না। গুলমার্গ, সোনমার্গ, সেই লিডার নদী, আমরা ওই যে খুবসুরত কাশ্মীর, ঠিক বেমিশালে যে গানটার কথা দিয়ে আমরা শুরু করেছি, সেই গানটার মতনই কিন্তু কাশ্মীর তার নিজের মতো করে সুন্দরী, রূপসী। সেই জন্যই হয়তো বারবার কাশ্মীরকে রক্তাক্ত হতে হয়। আচ্ছা প্রযুক্তি, এই বেমিশাল ছবিতে কিন্তু আরেকটা গান আছে,
1: হ্যাঁ, যেটা ওই রকম, ওই একই পটভূমিকায়,
0: একদম।
1: আমরা কি শুনবো তাহলে আরেকটা গান?
0: রাখি গুলজার আর অমিতাভ বচ্চন, হ্যাঁ, শুনে নি তাহলে গানটা।
1: হ্যাঁ, এই গানটা বেশ পরিচিত গান,
0: পরিচিত, ভীষণ প্রিয়।
1: হ্যাঁ,

0: আডি বর্মনের মিউজিক ডাইরেকশন শুনতে শুনতে আমরা কিন্তু কনসোলের ফেডার তুলতে ভুলে যাচ্ছি। ইনফ্যাক্ট
1: সত্যি তাই, সত্যি
0: মোহিত হয়ে যাওয়া। এবং দেখো সিনেমাটা চোখের সামনে ভাসছে, এবং প্রযুক্তি একটা সময়ে ওই ধরনের সময়তে যারা অভিনয় করেছেন অ্যাক্ট্রেসরা কি সাধারণ সাজ না, একটা হলুদ রঙের পিওর সিল্ক পরা রাখে, গুলজার চোখের সামনে ভাসছে, লম্বা চুল, এবং সাধারণ তার চুল কোথাও স্ট্রেটনিং, স্মুথনিং, এখন নানা রকমের কারুকার্য সেসব কিচ্ছু নেই, কিন্তু অসাধারণ পিকচার।

0: এবং অভিনয়।
1: আমি না কিছুদিন আগে একটু ধরো ওই 82, 84 এই সময়কার যে অ্যাওয়ার্ড শোগুলো হতো সেইগুলো কিছু ছবি দেখছিলাম, কিছু ভিডিও দেখছিলাম, সেটা দেখতে গিয়ে খুব অদ্ভুত, মানে তোমার এই কথাটার সঙ্গে খুব মিল পাচ্ছি যে সেখানে যারা অ্যাওয়ার্ড নিতে, ধরো মাধুরী দীক্ষিত যাচ্ছেন, হ্যাঁ জুহি চাওলা যাচ্ছেন, বা সেই সময় ঐশ্বরিয়া রায়, হ্যাঁ এই যে তখন দেখছি মানে তারা করিশ্মা কাপুর, পূজা ভাট এদের দেখছি মানে সেই রকম মানে একদম সাধারণ একটা সালোয়ার কামিজ পরেছেন, হ্যাঁ একটা শাড়ি পরেছেন, কিন্তু কি অপূর্ব লাগছে আর কি, সিম্পল পুরো মানে তাদের সাজ পোশাক মানে খুব টাচেবল লাগছে, মানে এখনকার দিনে এমন তাদের সাজগোজ সব ভীষণ আনটাচেবল মনে হয়, যেন কেউ একটা মেকি সবটাই একটা ওরকম মনে হয়, কিন্তু এই তখনকার দিনের যে আমি দেখছিলাম বা তারও আগে ধরো যখন বৈজয়ন্তীমালা পুরস্কার নিতে যাচ্ছেন একটা একদম দক্ষিণ ভারতীয় একটি শাড়ি পরে কি অপূর্ব লাগতো, বা এই যে আমরা সিলসিলা একটু আগে তুমি আর আমি কথা বলছিলাম
0: যে
1: রেখার যে সাজ, তাই না,
0: এবং এক ঢাল চুল রেখার, যেরকম আমরা ইজাজাতে পেয়েছি সবসময় রেখা চুলটা ছেড়ে রাখতেন
1: একদম,
0: কিন্তু সেখানে দেখো আর্টিফিশিয়াল ওই স্মুথনিং ওইসব কিচ্ছু নেই, নিজস্ব একটু তাতে ওয়েভ আছে, বাউন্স আছে,
1: একদম
0: অসাধারণ, মানে ভাবাই যায় না আজকে
1: মানে মাটির কাছাকাছি এদের মনে হতো, তাই না, হয়তো এদের আমরা দূর থেকেই দেখতাম কিন্তু এই যে পাশের বাড়ির মানুষ আমরা যে রিলেট করতে পারতাম এদের সঙ্গে, আমাদের জীবনযাত্রা যাপন সবটা যে আমরা ভাগ করে নিচ্ছিলাম সেইটা যেন এখন কোথাও একটা মনে হয় সেটা মিসিং।
0: নেক্সট ডোর নেবার, আগের অ্যাক্ট্রেসরা কিন্তু ঠিক এভাবেই থাকতেন, পাশের বাড়ির মেয়েটি এভাবেই তাদের সাজ পোশাক, ওই যে প্রযুক্তি তোমার ওই অ্যাওয়ার্ড শোয়ের কথাতেই তারা হয়তো যেতেনও, কিন্তু এখন ওই মেকআপের সাথে হেয়ার ড্রেসার একটা পোশাক, হয়তো এমন গাউনটা পরেছেন পিছনে সেটা এক ফুট দু ফুট থেকে পিছনে কেউ টেনে ধরে নিয়ে যাচ্ছে,
1: এবং কে কত রকমের পোশাক পরতে পারেন, কত নিত্য নতুন পোশাক পরতে পারেন তার একটা প্রতিযোগিতা চলে রীতিমতো, তাই না,
0: ঠিকই তাই। আজকে সুরিলা সফর, সুরিলা সফরে কিন্তু আমরা সেই সব 80s এবং 90s এর গান রেখেছি যেগুলো শুটিংটা হয়েছে কোনো পাহাড়ি অঞ্চলে, কাশ্মীর, পেহেলগাঁও, এগুলো তো তার লিস্টে প্রথম রয়েছে, আমরা দার্জিলিং বা অন্যান্য সিমলার কোনো লোকেশনেও যাব। 1983 এর একটা ছবির কথা মনে পড়ছে জানো, বেতাব।
1: ও আচ্ছা, সানি দেওয়াল, অমৃতা রাও,
0: হ্যাঁ
1: তাই তো,
0: এই যে বেতালে কিন্তু পেহেলগাঁওতে শুট করা হয়েছিল, হাজান ভ্যালিতে, পরে সেই উপত্যকাটার নামই হয়ে গেল বেতাব ভ্যালি।
1: হ্যাঁ,
0: তো ওই ছবিতে যে গান আছে ওখানেও একটা গান ভীষণভাবে হিট করেছিল, একদম গানের সিকোয়েন্স কিন্তু কাশ্মীরের
1: পাহাড়ি
0: অঞ্চল, লিডার নদী পাশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। দেখো 70s এ, যেহেতু আমরা আজকে 80s 90s বলছি, আমাদের এই ফ্রেমিংটা এইভাবেই করা থাকে সুরেলা সফরে, 70s এর কথা একটু বলা যায়, গান না শোনালাম, প্রচুর ছবি কিন্তু কাশ্মীরকে বেস করে লোকেশন তৈরি হয়েছিল, ববি হয়েছিল কাশ্মীর,
1: কাশ্মীর কি কালি
0: পেয়েছি,
1: ঠিক।
0: তো অমৃতা সিং আর সানি দেওয়াল তুমি তো বলেই দিয়েছ, আমরা শোনাই বেতাব ছবির সেই গান, খুব মানে টপ হিট গান কিন্তু,
1: ঠিক
0: কিশোর কুমারের কণ্ঠ।

0: আমরা বেড়াতে বেড়াতে হিন্দি গানের পর্ব থেকে একটু বাংলা গানও ছুঁয়ে গেলাম, কারণ অনেক না বাংলা গান আছে যে গানগুলো, যে ছবির গানগুলো, সেগুলো সত্তর দশকে বা আশির আগের বেশ কিছু গান রয়েছে। আমাদের যেহেতু পর্বটা আশি থেকে নব্বই, তাই অনেক গান আমরা বাংলা পর্বে বাজাতে পারছি না, তবে আশা ভালোবাসা, আশাও ভালোবাসা এই ছবির গান আমরা শুনছিলাম সুজিত গুহর পরিচালনায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দীপিকা চিখলিয়া।
1: হ্যাঁ,
0: তাই তো, আমরা পর্দায় তাদের দেখতে পেয়েছি এবং সেই একেবারে পাহাড়ি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি নায়ক নায়িকাকে, পর্দায় ঠিক এই রকমই দেখা। এবং পাহাড়ি বিষয়টা নিয়ে যখন আমরা কথা বলছি, যে শহরাঞ্চল থেকে, সমভূমি থেকে যখন নায়ক নায়িকা চলে যাচ্ছেন পাহাড়ে, সেই দৃশ্য দেখতে দেখতে আমরা যেহেতু গ্রীষ্মপ্রধান দেশের মানুষ, আমাদের মনেও কোথাও একটা ঠান্ডা বাতাস লাগে বই কি।
1: ঠিকই তাই। ওই যে সুরেলা সফরে প্রথমেই বলেছি, আজকে কিন্তু এইটিস আর নাইনটিসের সেই সব হিট ছবির গানগুলো শোনাবো, যে গানগুলোর লোকেশন হচ্ছে পাহাড়। তার মধ্যে কিন্তু অবশ্যই পাল্লা ভারী কাশ্মীরের, সুন্দরী কাশ্মীর, পহেলগাঁও, ভেশরন ভ্যালি, তারপরে গুলমার্গ, সোনমার্গ, কত যে সিনেমার শুটিং সেখানে হয়েছে।
0: আমার না অনেকগুলো হিন্দি ছবির গান মনে পড়ছে, যেমন আরজু, দেখো পুরোটাই কাশ্মীরে,
1: পুরোটাই কাশ্মীরে,
0: কিন্তু আমরা বাজাতে পারবো না আজকে, যেহেতু আমাদের একটা সীমার মধ্যে আজকে চলাচল করতে হচ্ছে।
1: আচ্ছা, প্রযুক্তি, কাশ্মীর তো অনেক হলো, কাশ্মীর থেকে অন্য পাহাড়ে একটু যাই,
0: চলো।
1: কাশ্মীরের পরেই কিন্তু পাল্লা ভারী থাকে সিমলার, বুঝেছো তো? সিমলাতেও শুট হয়েছে এরকম একটা ছবি, এইটিস এর কুদরত,
0: 81 এর ছবি,
1: 81 এর ছবি। সিমলার পাইন, ফার, দেবদারু, সাধারণ লোকেশন, সেখানে রাজেশ খান্না, হেমা মালিনী, আর ছবির গানও সুপার ডুপার হিট। একটা গানই দুজন গেয়েছেন, কুমার, কিশোর কুমার তো গেয়েছেন, আর আমরা পারভিন সুলতানাকেও পেয়েছিলাম এই গানটাতে, হামে তুমে সে প্যার কিতনা। শোনাই সেই গানটি, আডি বর্মনের সুর।

0: আমরা কিন্তু আবার চলে গেলাম কাশ্মীরে, তাই না? আসলে আজকে
1: একটু সিমলাতে গিয়েছিলাম, কিন্তু কাশ্মীর থেকে আমরা কিছুতেই বেরোতে পারছি না। 1985 এর ছবি, এই সিনেমার গান শুনতে শুনতে ছবি অনেকেই ধরতে পেরে গেছেন, কোন ছবির গান, রিলেটও করছেন, চোখের সামনে ভেসে বেড়াচ্ছে মন্দাকিনী সেই ঘাগরা পরে নাচছে। অসাধারণ ছবির লোকেশন, শুটিং পুরোটাই হয়েছিল কিন্তু পহেলগাঁওতে।
0: হ্যাঁ,

0: রাম তেরি গঙ্গা ম্যালি এবং রবীন্দ্র জৈনের অনবদ্য সুর। আমরা নিজেরাই আলোচনা করছিলাম যে এত ইন্ডিয়ান গানগুলো শুনলে মনে হয় এত ভারতীয়, একদম মেলোডিতে ভরপুর।
1: ঠিকই তাই,
0: তাই না? আমরা এরপর কোথায় যাব বলো?
1: এরপরে কিন্তু আমরা আসব বাঙালির সেন্টিমেন্টে, তাকে কিন্তু অবহেলা করলে চলবে না।
0: আচ্ছা বেশ,
1: বুঝতেই পারছো কি বলছি, শ্রোতা বন্ধুরাও বুঝতে পারছেন। কাশ্মীর, পহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ সব আমরা প্রচুর ঘুরেছি, আমরা সিমলাতে গেছি, এবার কিন্তু আমরা চলে আসব আমাদের বাংলায়, সুন্দরী বাংলায়। মানে দার্জিলিংয়ে শ্যুট করা হয়েছে এরকম ছবি।
0: আচ্ছা, তুমি তার মানে বরসাত কি এক রাতের কথা বলছো তো? আর বাংলার কথা বলছো যখন, তাহলে শক্তি সামন্তের মানে তাকে তো ভোলাই যায় না। এবং ঠিক আছে, তাহলে ওই ছবির আমরা গান শুনি,
1: একটা গান শুনে নি, তারপরে বাংলাতে।
0: হ্যাঁ, এবং আজকে লতা মঙ্গেশকরের গান আমরা একটু বেশিই শুনছি। ঠিক আছে,
1: মানে 80s মানেই তো লতা মঙ্গেশকর।
0: হ্যাঁ,
1: তিনিই সম্রাজ্ঞী তখন।
0: একদম
1: না, 90s তিনি রয়েছেন, ভরপুর রয়েছেন, কিন্তু 80s আমরা যত সুপার ডুপার হিট মেলোডি পেয়েছি, আডি মারম্যান বা অন্যান্য, সেখানে কিন্তু লতা মঙ্গেশকরই আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থেকেছেন। আমরা গানে চলে যাই।

আপনাদের আর বলে দিতে হচ্ছে না যে অনুসন্ধান ছবির গান আমরা শুনছিলাম, যেহেতু আমরা একই ধরনের গান শুনলাম, যে এই এর আগে আমরা যে ছবিটার গান শুনছিলাম

0: এবং এই যে বারসাত কি এক রাত, এটা কিন্তু পুরোটাই শুট করা হয়েছিল দার্জিলিং এ। মানে এই যে গানটা আমরা শুনছিলাম নাদিয়া কিনারে, ওখানে ওঠো ওঠো সূর্যাইরে, প্রেমনারায়ণ সব চা পাতা তুলছেন মেয়েদের সাথে, যেটা দার্জিলিং এর খুব একেবারে চেনা পরিচিত ছবি, সেটাই কিন্তু এখানে এই সিকোয়েন্সে ব্যবহার করা হয়েছে। প্রযুক্তি, আমরা একটু নাইনটিজ এ চলে যাই, নাইনটিজ এর পাহাড়ে যেখানে লোকেশন রয়েছে সেরকম। তাহলে নাইনটিজ এ যদি যাই, আগে গানটা শুনিয়ে নি নাকি?
1: আবারও লতা মঙ্গেশকর, এবং এই গানটা শুনতে শুনতে আপনারা বুঝেই যাবেন যে কোন ছবির গান এবং কি সিকোয়েন্স, সেটাও চোখের সামনে ভেসে উঠবেই বটে।

0: এই গানটা আমরা শুনছিলাম মৌন মুখর ছবি থেকে, 1987 ছবি, এবং দেবশ্রী চিরঞ্জিতকে আমরা দেখতে পাচ্ছি পাইন বনে বনে তারা ঘুরে ঘুরে গান গাইছেন। এবং তার আগে আমরা যে ছবিটার গান শুনেছি সেই ছবির নাম
1: হেনা, 1991 ছবি, রণধীর কাপুর পরিচালিত। কিন্তু ওই যে গান শুনতে শুনতেই তুমি বলছিলে না, রাম তেরি গঙ্গা মাইলির মিউজিক ডাইরেক্টর রবীন্দ্র জৈন, এখানেও কিন্তু রবীন্দ্র জৈন, সুর শুনলেই কিন্তু বোঝা যায় একটা ঝরঝরে মিষ্টি ব্যাপার আছে সেই সুরের মধ্যে। এই ছবির ব্যাকড্রপ লোকেশন কিন্তু অবশ্যই হিমাচল প্রদেশের মানালি। আজকে আমরা মানে মে মাসের গরমে সেই সব গানগুলো 80s আর 90s এ শোনাচ্ছি, যেখানকার ব্যাকগ্রাউন্ড শুটিং লোকেশন অবশ্যই পাহাড়।
0: হ্যাঁ, এবং মানে একটু শীতল বাতাস আপনাদের কানের মধ্যে দিয়ে প্রবেশ করুক এটা যেমন চাইছি, তেমন আমাদের আবহাওয়া দপ্তরও কিন্তু কোনো একটা বাতাসের খবর টবর দিচ্ছে আর কি, বেশ উড়ে টুড়ে আসবে। কি খবর দিতে পারে বলতো আবহাওয়া দপ্তরের, এরকম কোনো খবর টবর আছে নাকি?
1: গরমের মধ্যে হঠাৎ করে কালকে কলকাতাতে বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে, আজকেও সেরকম বৃষ্টির একটা সম্ভাবনা আছে।

0: হালকা থেকে মাঝারির বৃষ্টিপাত সাথে বজ্র বিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে।
1: কি জ্বালা!
0: আজকে সারাদিন সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের কথা বলি, 17 মে রবিবার আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্র বিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল থাকবে যথাক্রমে 36 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াস। সোমবারের কথা একটু জানিয়ে দিই, সোমবারেও কিন্তু মেঘলা আকাশ সাথে বৃষ্টি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তো আপাতত আজ থেকে সোমবার পর্যন্ত 3 দিন কিরকম থাকবে আমাদের আকাশ বাতাস জানতে পারলাম, এবং এটাও জানতে পারছি প্রযুক্তি যে এই মে মাসটা বেশ একটু সদয় মাস, মানবিক মে মাস বলা যেতে পারে। এত ঝড় বৃষ্টি কিন্তু মে মাসে আমরা অন্তত দেখিনি, অনেকদিনই দেখিনি। গ্লোবাল ওয়ার্মিং টোয়ার্মিং এসবের পরে মে মাস মানেই হচ্ছে একটা দারুণ ব্যাপার, কিন্তু এবছর
1: ঘাম ঝরানো মাস,
0: কিন্তু প্রকৃতি দেবতা আমাদের প্রতি এবছর একটু
1: সদয়।
0: তো আমরা হেনার কথা বলছিলাম, বলো।
1: হেনার পরে আমরা যে ছবির গানে চলে যাব,
0: সেই ছবি হচ্ছে প্রাণের ছবি। আমার তো মানে মনে আছে এই ছবি যখন প্রথম দেখেছিলাম কি দেখছি, এবং এই ছবিটার মধ্যে একটা যেহেতু রোম্যান্টিক থ্রিলার, যে কোনো রোম্যান্টিক থ্রিলার মানে পরবর্তী সময়ে 90s থেকে যদি আমরা 2000s গণ্ডিতে যাই, এরকম রোম্যান্টিক থ্রিলার অনেক তৈরি হয়েছে যেখানে গান, ছবির দৃশ্যপট এবং ওই যে সাসপেন্স মিলিটারি ব্যাপার স্যাপার, এগুলো ভীষণ পছন্দের ছবি। ছবির কথায় পরে আসবো,
1: এবং একটা জিনিস মানে যে গানটা শুনবো সেই আবারও বলি, এটা কাশ্মীরের পটভূমিকায়, এবং কোথাও যেন কাশ্মীরকে কি বলবো, যদি কোনো একটা গান দিয়ে বোঝানো যায় কাশ্মীর কেমন,
0: ঠিক
1: আমার মনে হয় এই গানটা কাশ্মীরের জন্য একটা আইকনিক গান। শুনি,
0: আমরা শুনি।

0: আমরা শুনছিলাম যে ছবির গান বলার অপেক্ষা রাখে না, মানি রত্নমের ব্লক ব্লাস্টার ছবি, সুপার ডুপার হিট।
1: এবং এই যে তুমি বলছিলে না যে একটা আবেগ, একটা ইমোশন কাজ করে এই ছবিটার সঙ্গে, আমরা যারা 90-এর দশকে বড় হয়েছি তাদের কাছে কিন্তু সত্যি এই ছবিটা একটা ইমোশন, তাই না?
0: ইমোশন। এবং আমরা প্রথম দেখলাম অরবিন্দ স্বামীকে, এর আগে কিন্তু অরবিন্দ স্বামীকে আমরা হিন্দির কোনো ছবিতে পাইনি। পরবর্তী সময় অবশ্য মানি রত্নমের অন্য ছবিতেও তাকে আমরা পেয়েছি, বম্বে ছবিতে মনীষা কৈরালার বিপরীতে, স্বপ্নে ছবিতে পেয়েছি অরবিন্দ স্বামী এবং মাধু। এবং স্পেশালি এই মানে এই গানটার পিকচারাইজেশনে যেরকম ছিল, মাধু একেবারেই সাধারণ একজন স্ত্রী যে শাড়ি পরে কিন্তু প্রত্যেকটা এতে পাচ্ছি, এবং গুলমার্গ সোনমার্গের বরফে ঘেরা প্রত্যেকটা জায়গায়, এবং সাধারণভাবে শাড়ি, এমন নয় যে ধরো চাঁদনি সিনেমায় আমরা শ্রীদেবীকে যেভাবে পাচ্ছি বরফের মধ্যে দাঁড়িয়ে সে গান করছে, শিফন জর্জেটের শাড়ি তা নয়, সাধারণ দক্ষিণ ভারতীয় শাড়ি পরা, কারণ দক্ষিণ ভারতীয় গল্পের প্রেক্ষাপটেই ছবি মানি রত্নম তৈরি করেছিলেন। এবং অসাধারণ মিলিটারি অ্যাকশন সাসপেন্স, যেহেতু এটা রোম্যান্টিক থ্রিলার, সেদিক থেকে ধরতে গেলে রোজা ছবির কাশ্মীরের দৃশ্যপট, তুমি বলছিলেই মানে কাশ্মীরকে চিনতে গেলে কোনো সিনেমা দেখে রোজা দেখতে হবে।
1: ঠিক তাই। আর আমরা কথা বলতে বলতে দেখো একদম শেষ পর্বে চলে এসেছি, মানে আর 5টা মিনিট আমাদের হাতে সময় আছে।
0: এবার কাশ্মীর 90s ছবির মধ্যে কাশ্মীর ছাড়াও এবার চলে যাই অন্য একটা ছবিতে, দিলসে।
1: আবারও মানি রত্নমের ছবি, এবং এখানেও আমরা সেই লাদাখ
0: শুটিং লোকেশন, এগুলো
1: লোকেশন সেটাই ছিল, কিন্তু
0: সেই হিমাচল প্রদেশ পেয়েছি।
1: হ্যাঁ,
0: এবং আবার না দক্ষিণে নীলগিরি পাহাড়,
1: হ্যাঁ
0: সেখানেও পেয়েছি
1: সেটাই। আর সবচেয়ে বড় কথা কি বলতো, এই যে ছবিগুলি আমরা কিন্তু পরবর্তী সময় অনেক থ্রিলার ছবি দেখতে পেয়েছি পাহাড়ি পটভূমিকায়। এবং আরেকটা বিষয় যে বিশেষ করে দিলসে বলবো না, দিলসের আগেও রোজা, রোজা থেকেই কোথাও একটা যেন আমাদের মনে হয় যে আমাদের এই যে দেশের প্রতি ইন্টিগ্রিটি এইসবের যখন এইটা যখন সাবজেক্ট হয়ে দাঁড়ায়, তখন কিন্তু অনেক ছবি আমরা এই পাহাড়ি পটভূমিতে দেখতে পাচ্ছি।
0: সুরেলা সফরে কথা দিয়েছিলাম মে মাসের গরমে আপনাদের নিয়ে যাব 80s আর 90s সেই সব ছবিতে পাহাড় ঘোরাবো। তাহলে শেষ করব দিলসে ছবির আইকনিক গান দিয়ে, নীলগিরির সেই রেলওয়েতে শুটিং হয়েছিল ছাদের ওপরে, ট্রেনের ছাদের ওপরে গান, শাহরুখ খান, মালাইকা অরোরা, মনীষা কৈরালা। এই গান শুনলেই কিন্তু শ্রোতা বন্ধুদের চোখে মানে তারা ভিজুয়ালাইজ করতে পারবেন সেই সিকোয়েন্সটা।
1: ঠিক তাই। আর সেই গান শুনতে শুনতে অনুপূর্বা আর প্রযুক্তিকে বিদায় দিন আজকের মতো, আবার অন্য কোনো সময় অনুপূর্বা দিই আবার আগামীকাল আসছে আপনাদের সঙ্গে আড্ডা দিতে,
0: আগামীকাল গোল্ডেন হয় রেনবোতে।
1: রেনবোতে বেশ, আমরা চলে যাই আজকের মতো, বিদায় নিই। আপনারা সকলে ভালো থাকবেন, অন্য কোনো সময় আবার নিশ্চয়ই দেখা হবে, আড্ডা হবে আপনাদের সঙ্গে,
0: আর পাহাড়ি ঠান্ডা গায়ে মেখে নীলগিরিতে আমরাও চলে যাই। চলো
1: বেশ।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় ভবিষ্যৎমুখী, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল তৈরিতে একযোগে কাজ করছে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজির প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেপ্তার করেছে। সুপ্রিম কোর্টে রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংক্রান্ত সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিয়েছে রাজ্য সরকার। আইপিএল ক্রিকেটে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলায় ভবিষ্যৎমুখী, স্বচ্ছ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল তৈরিতে একযোগে কাজ করছে। তিনি আজ দ্য হেগে ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা দেখে তাঁর মনে হচ্ছে তিনি ভারতেরই কোনো উৎসবে অংশ নিচ্ছেন। দ্য হেগকে ভারত ও নেদারল্যান্ডসের সৌহার্দ্যের এক উজ্জ্বল প্রতীক হিসেবে বর্ণনা করেন তিনি। ডাচ নেতৃবৃন্দ প্রবাসী ভারতীয়দের অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন, নেদারল্যান্ডসের সমাজ ও অর্থনীতিকে সুদৃঢ় করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের।
1: नेदरलैंड्स के समाज और यहाँ की इकोनॉमी में जो कंट्रीब्यूट कर रहे हैं उस पर हर भारतवासी को गर्व है। मैं आज इस अवसर पर नेदरलैंड की जनता का, यहाँ की सरकार का आभार व्यक्त करता हूँ। मैं यहाँ की जनता को 140 करोड़ भारतवासियों की तरफ से अपनी शुभकामनाएं देता हूँ।
0: প্রধানমন্ত্রী 2014 সালের 16ই মে লোকসভা নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, সে সময় বহু দশক পর ভারতে স্থায়ী সংখ্যাগরিষ্ঠ সরকার প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, কোটি কোটি ভারতীয় সমর্থন তাকে নিরলসভাবে দেশের জন্য কাজ করতে অনুপ্রেরণা দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি আজ উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ এবং সম্প্রতি সমাপ্ত ভারত ইউরোপ অবাধ বাণিজ্য চুক্তির ক্ষেত্রে এটি বৃহত্তর ভারত ইইউ সম্পর্ককে রূপ দেবে বলে আশা করা হচ্ছে। শ্রী মোদী নেদারল্যান্ডসে গতকাল গভীর রাতে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজির প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেপ্তার করেছে। ধৃত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানি শিক্ষিকা বলে জানা গেছে। সিবিআই জানিয়েছে, তিনি পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং এনটিএ তাকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। বোটানি এবং জুলজি প্রশ্নপত্র সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা ছিল। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং অহল্যানগর থেকে এ পর্যন্ত এই ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করা হল। পশ্চিমবঙ্গে স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। একজন পড়ুয়া সর্বাধিক 25টি বিষয় ও কোর্সে আবেদন করতে পারবেন। 1 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। বাংলার উচ্চশিক্ষা ওয়েবসাইটে সেন্ট্রালাইজড অ্যাডমিশন অপশনে ক্লিক করে পছন্দের কলেজ অথবা বিষয়ে আবেদন জানাতে পারবেন ছাত্রছাত্রীরা। আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। 9ই জুন কলেজ এবং বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে। 6ই জুলাই হতে পারে শুরু ক্লাস। এরপর দ্বিতীয় পর্যায়ে ফাঁকা আসনের তালিকা প্রকাশ করে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। নীতি আয়োগের একটি প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গের সঙ্গে সহযোগিতাকে শক্তিশালী করা এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্প্রসারিত করার বিষয়ে একটি বৈঠক করেছে। অতিরিক্ত সচিব রোহিত কুমার এবং স্বাস্থ্য, মহিলা উন্নয়ন ও সুস্থায়ী উন্নয়ন বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র এবং রাজ্যের 9টিরও বেশি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নীতি আয়োগ জানিয়েছে, বৈঠকে স্টেট সাপোর্ট মিশন, উচ্চাকাঙ্ক্ষী জেলা ও ব্লক কর্মসূচি, অটল ইনোভেশন মিশন সহ নীতি আয়োগের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এবং উদ্ভাবন কেন্দ্রিক উন্নয়নের প্রতি কেন্দ্র ও রাজ্যের যৌথ অঙ্গীকারকে আবারও নিশ্চিত করেছে।

0: সুপ্রিম কোর্টে রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুনাল মিমামি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে দুবছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, 2024-22 মে কলকাতা হাইকোর্ট 2010 সালের পর পশ্চিমবঙ্গ সরকারের তৈরি সব ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়, নতুন করে তালিকা তৈরিরও নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন রাজ্য সরকার। এদিকে সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। সরকারি নথি অনুযায়ী 2011 সালের পর থেকে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসি মিলিয়ে প্রায় 1,69,00,000 জাতির শংসাপত্র ইস্যু হয়েছে। অন্যদিকে 2011 সালের পর থেকে যেসব ভুয়ো SC/ST ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে, CIDকে দিয়ে তার তদন্ত করানোর আবেদন জানিয়েছেন অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু।
1: 2011-এর পর থেকে যেসব সার্টিফিকেট SC/ST সার্টিফিকেট ইস্যু হয়েছে, আমি সমস্ত এবং সচিবকে বলে তদন্ত চলছে এবং পরবর্তীকালে আমি CID তদন্তের জন্য আমি সরকারের কাছে আমি ডিপার্টমেন্টের সচিবকে বলেছি যে আগামী CID তদন্ত করা হোক। যারা অপরাধী, যারা ফেক SC সার্টিফিকেট নিয়ে সরকারি পদ অকুপাই করে আছে, যারা কলেজে আছে, ভর্তি হয়েছে, ছাত্র সমস্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমি নেব।
0: খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে আজ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী দিনে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সুপারিশ ও পরামর্শে নতুন বোর্ড গঠন করা হবে। আগামী সোমবার এই বিষয়ে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। পুলিশ ও তাদের পরিবারের স্বাস্থ্য পরিষেবা, অবসরকালীন সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই বোর্ড গঠন করা হলেও ক্রমেই তা পূর্ববর্তী শাসক দলের শাখা সংগঠনে পরিণত হয় বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। কোচবিহারের পুটিমারিতে আবাস যোজনার টাকায় কাটমানি নেওয়ার অভিযোগে পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ির সামনে আজ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়ঙ্কর রায় ঘটনার আগে এলাকা ছেড়ে পালিয়ে যান। বিষয়টি নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে। নতুন দিল্লিতে সেনা সংবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে এই কার্যকলাপ চালিয়ে যায় তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান ভূগোলের অংশ হতে চায় নাকি ইতিহাসের। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জলসম্পদের যথাযথ ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছেন। আগরতলার কুঞ্জবনে বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে জলসম্পদ দপ্তরের রাজ্যস্তরের তথ্য কেন্দ্রের উদ্বোধন করে ড. সাহা বলেন, ভূগর্ভস্থ জলের পরিমাণের বিষয়ে নজরদারি চালাবে এই কেন্দ্র। এখান থেকে প্রাপ্ত তথ্য সেচের জল ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন কখনো চীনের থেকে স্বাধীনতা ঘোষণা না করে। তাইওয়ানের রাষ্ট্রপতি লাই চিন বলেছেন, তাদের নতুন করে স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই, তারা নিজেদের সার্বভৌম রাষ্ট্র বলে বিবেচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি তাইওয়ানকেও সহায়তা করে থাকে। ইডেনে আজ IPL-এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যার 7:30। 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে গুজরাট পয়েন্ট তালিকায় দ্বিতীয়, 11 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে কলকাতা অষ্টম স্থানে রয়েছে। প্লে অফে যাওয়ার কোন রকম সম্ভাবনা জিয়ে রাখতে হলে KKR-কে বাকি 3টি ম্যাচ জিততেই হবে। থাইল্যান্ডে ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আজ সেমিফাইনালে মালয়েশিয়ার গো সেজফেই ও নূর ইজুদ্দিন জুটিকে 19-21, 22-20, 21-16 সেটে হারিয়ে তারা ফাইনালে পৌঁছন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় ভবিষ্যৎমুখী, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল তৈরিতে একযোগে কাজ করছে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 বায়োলজির প্রশ্ন ফাঁসের ঘটনার অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেপ্তার করেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 6:35।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন চালু ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রাজ্যে বিকশিত ভারত জিরামজি আইন খুব শীঘ্রই চালু হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। রাজ্যে স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। আজিগর মামলার তদন্তে এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। আজ ফলহারিণী কালী পুজো, রাজ্যের বিভিন্ন কালী মন্দিরগুলিতে ভক্তদের সমাগম। আইপিএল ক্রিকেটে ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করছে। আসছে বিস্তারিত সংবাদে।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে কথা জানিয়ে শ্রী অধিকারী কেন্দ্র রাজ্য সরকারের কোনো সামাজিক প্রকল্পে কাটমানি নেওয়া কিংবা পুলিশ আধিকারিক বা রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্ভয় এগিয়ে এসে তা বলার জন্য আহ্বান জানান। তোলাবাজির অভিযোগ পেলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন।
1: বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, আর আজ থেকে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না, কোন অবৈধ টোল হকারদের কাছে কালেকশন সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না।
0: তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে যারা নানাভাবে অত্যাচারিত হয়েছেন অথচ ভয়ে অভিযোগ জানাতে পারেননি তারা নতুন করে থানায় অভিযোগ দায়ের করতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ সত্য হলে পুলিশ কড়া পদক্ষেপ করবে, তবে তা মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সুপারিশ ও পরামর্শে নতুন বোর্ড গঠন করা হবে।
1: পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া তারা বেনিফিটেড। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম, তাদের সবার সাজেশন হোম ডিপার্টমেন্ট কালেক্ট করবে, করার পরে সিএস এর নেতৃত্বে একটা কমিটি থাকবে, তারা ক্যাবিনেটে একটা প্রপোজাল দেবে এবং আমরা অনুমোদন দিয়ে একটা ব্যবস্থা করে দেবো উইদিন 90 ডেজ।
0: এরপর মুখ্যমন্ত্রী ফলতায় আগামী 21 তারিখ পুনর্নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেন। রাজ্যে বিকশিত ভারত জিডান্টি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে 100 দিনের বদলে এই প্রকল্পের আওতায় 125 দিনের কাজ সুনিশ্চিত করা হবে। বিধানসভায় গতকাল অধ্যক্ষের ঘরে তিনি বলেন, আদালতের নির্দেশে 2টি জেলায় এখনই এই প্রকল্প শুরু না করা গেলেও বাকি জেলাগুলিতে আগামী মাস থেকেই তা কার্যকর করার প্রয়াস চলেছে। রাজ্যে দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকতে সংশ্লিষ্ট জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ও সেখানে আলোচনা হতে পারে। জেলার উন্নয়ন নিয়ে কোনো সমঝোতা করা যাবে না বলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন জেলার 12টি বিধানসভার বিজেপি বিধায়করা। গত 15 বছরের ইতিহাস ভুলে উন্নয়নের স্বার্থে একযোগে জনপ্রতিনিধিদের কাজ করার বার্তাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, আজ জেলার 12 জন নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বাঁকুড়া সার্কিট হাউসে বৈঠক করেন জেলা শাসক ও পুলিশ সুপার। ওই বৈঠক থেকেই জেলার উন্নয়নের প্রাথমিক রুটম্যাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর 24 পরগনার বনগাঁয় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।
2: বৈদেশিক যেসব নাগরিক আছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে, যে রেশন কার্ড গুলো আছে সেই রেশন কার্ড গুলোকে সেইগুলো আপনারা নির্দিষ্ট করুন এবং সেই কার্ড গুলো ডিলিট করুন, এসআইআর ডিলিটেড হয়ে। কিন্তু কন্ডিশন হচ্ছে যারা ট্রাইব্যুনালে আছে এবং সর্বোপরি যারা সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। তাদেরকে আমি বারবার বলছি, আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন করুন, নতুবা শুধু রেশন কার্ড ডিলিট নয়, কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবে।
0: বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকালের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি নিয়ে স্বাস্থ্য দপ্তর আজ পর্যালোচনা বৈঠক করেছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, বিভিন্ন সরকারি হাসপাতালের অধ্যক্ষ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিকেল কলেজের সুপাররা বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের তরফে বেঁধে দেওয়া

0: ভাড়ায় অ্যাম্বুলেন্স পরিষেবা, হাসপাতালের শয্যা বৃদ্ধি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুণাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে দুবছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, 2024-22 মে কলকাতা হাইকোর্ট 2010 সালের পর পশ্চিমবঙ্গে তৈরি সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়, নতুন করে তালিকা তৈরিরও নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন রাজ্য সরকার। বর্তমানে মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন। অন্যদিকে 2011 সালের পর থেকে যেসব ভুয়ো SC/ST ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে CID-কে দিয়ে তার তদন্ত করানোর আবেদন জানিয়েছেন অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু।
1: 2011-এর পর থেকে যেসব সার্টিফিকেট SC/ST সার্টিফিকেট ইস্যু হয়েছে আমি সমস্ত এবং সচিবকে বলে তদন্ত চলছে, এবং পরবর্তীকালে আমি CID তদন্তের জন্য আমি সরকারের কাছে আমি ডিপার্টমেন্টের সচিবকে বলেছি যে আগামী CID তদন্ত করা হোক। যারা অপরাধী, যারা ফেক SC সার্টিফিকেট নিয়ে সরকারি পদ অকুপাই করে আছে, যারা কলেজে আছে, ভর্তি হয়েছে, ছাত্র সমস্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমি নেব।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। একজন পড়ুয়া সর্বাধিক 25টি বিষয় ও কোর্সে আবেদন করতে পারবেন। 1 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। আরজিকর মামলার তদন্ত এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। গত 12 মে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে অব্যাহতি নেয়। আজ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের প্রকাশিত তালিকা থেকে নতুন বেঞ্চের কথা জানা গেছে। জরুরি ভিত্তিতে বিপজ্জনক বলে চিহ্নিত ভবন ভেঙে ফেলা দমকল বিভাগের একটি নির্দেশের স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডায়মন্ড হারবার রোডে 6 তলা ওই আবাসনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার ছাড়পত্র না থাকায় 24 ঘন্টার মধ্যে ফ্ল্যাট ভাঙার নির্দেশ দেওয়া হয়। দমকল বিভাগের সেই নোটিশকে চ্যালেঞ্জ করে আবাসিকরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে রেক ঘোরানোর ব্যবস্থা চালুর জন্য আগামীকাল বেশ কিছু অংশে ট্রাফিক ব্লক থাকছে। এই সময় শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। তবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। আজ ফলহারিণী কালীপুজো। 1872 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের এই পুণ্যতিথিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরে মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। ফলহারিণী কালীপুজো উপলক্ষে তারাপীঠ, দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, শতাব্দী প্রাচীন হংসেশ্বরী মন্দির, কামারপুকুর জয়রামবাটি সহ বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ায় সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। ইডেনে আজ IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতা প্রথমে ব্যাট করে 5 ওভার 2 বলে 1 উইকেট হারিয়ে 49 রান করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold Day.

0: স্টুডিওর ঘড়ি বলছে 8টা বেজে গিয়েছে, আর 8টা বেজে গিয়েছে মানেই আপনার আমার কথা বলার সময় 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি। আর যারা ফেসবুকের পেজ দেখেছেন, মানে আমাদের 100.1 FM গোল্ডের পেজ যারা যারা দেখে নিয়েছেন, তারা তো জানেনই আজকের কী বিষয়। তবে যারা এখনও দেখেননি, ভাবছেন যে এই তো দেখবো, বা যদি নাও দেখি, মৌসুমি সুস্মিতা তো রয়েছে আমাদের বলে দেওয়ার জন্য যে কি আজকের বিষয়। তাই আপনাদের জন্য যারা এখনো অবধি দেখেননি, তাদের জন্য বলে দিই আপনার কথার আজকের বিষয়, অর্থাৎ 16ই মে মৌসুমি সুস্মিতার সাথে যে বিষয়টা নিয়ে আপনি কথা বলবেন সেটা হচ্ছে জীবনের হঠাৎ বলে কিছু হয় না। এই বিষয়টা নিয়ে কিন্তু আপনি কথা বলবেন। বলবেন কিভাবে?
1: বলবেন আমাদের যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোতে। যথারীতি ফিরে এসেছে আমাদের 2248 8085 এই টেলিফোন নাম্বার, আছে আমাদের 9903 05 999 2 তে হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMSও করতে পারেন, আর সেই সঙ্গে ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতাতে আপনার কথার পোস্টারের নিচের কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু আপনারা আপনাদের বক্তব্য রাখতে পারেন। রাখবেন কী বিষয়? না, জীবনে হঠাৎ বলে কিছু হয় না, এটা আমাদের আপেক্ষিকভাবে মনে হয়, এটা আমাদের বক্তব্য। আপনি সেটা মানতেও পারেন নাও মানতে পারেন, পক্ষে বিপক্ষে যাই হোক না কেন যুক্তি দিয়ে বলুন। কারণ অনেক সময় মনে হয় আপেক্ষিকভাবে যে বিষয়টা হঠাৎ হলো, তা না, পরে দেখা যায় তার পেছনে অনেক সময় অনেকটা ঘটনা ছিল যেটা আমরা ওভারলুক করে গেছিলাম। দেখা যাক আপনারা কী বলেন।
0: এবং বলবেন যে নাম্বারটাতে, মানে 9903 05 999 2 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনার নাম লোকেশন এই দুটো লিখে দেবেন, আর তার সাথে সাথে আপনি চাইলে টেক্সট মেসেজও করতে পারেন। আর যেটা পারেন সেটা হচ্ছে আমাদের ল্যান্ড নাম্বার, মানে যেটা বললাম যে ফোন তো খোলা আছে, 2248 8085 এই নাম্বারে কিন্তু সরাসরি ফোন করতে পারেন। আর যেটা পারেন সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, মানে 100.1 FM গোল্ডের যে পেজ রয়েছে, সেই পেজে গিয়ে আপনি কিন্তু কমেন্ট সেকশনে আজকের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন যে ঠিক কী ভাবছেন আজকের এই বিষয় নিয়ে আপনি।
1: প্রথমেই চলে যাই আমাদের ফেসবুক পেজের এক বন্ধুর লেখায়। লিখছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে লিখছেন, ঠিক বলেছেন, জীবনে হঠাৎ বলে কিছু হয় না, কথাটি অত্যন্ত গভীর ও বাস্তবসম্মত। বাইরে থেকে যা আমাদের কাছে হঠাৎ বা আকস্মিক বলে মনে হয়, তার পেছনে থাকে দীর্ঘদিনের অদৃশ্য প্রস্তুতি, ছোট ছোট পদক্ষেপ এবং লুকানো কারণ। যে কোনো বড় সাফল্য বা বিপর্যয় হঠাৎ মনে হলেও তা আসলে দীর্ঘদিন ধরে নেওয়া ছোট ছোট সিদ্ধান্তের ফল। একটি গাছ যেমন রাতারাতি বিশাল হয়ে যায় না, তেমনি জীবনের বড় ঘটনাগুলি বীজ অনেক আগেই বোনা হয়। কেউ যখন হঠাৎ কোনো সুযোগ পেয়ে সফল হন, তখন সবাই শুধু সেই হঠাৎ পাওয়ার সাফল্যটুকু দেখে, কিন্তু তার পেছনে থাকে সেই ব্যক্তির বছরের পর বছর করা নিরলস সাধনা ও প্রস্তুতি। প্রাকৃতিক নিয়মের মতোই জীবনেও প্রতিটি ঘটনার পেছনে একটি কার্যকারণ সম্পর্ক থাকে, যাকে আমরা ভাগ্য বলি। তা আসলে আমাদের অতীত কর্মের সমষ্টি মাত্র। আজকের দিনে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো একটি বড় ঘটনাকে বিশ্লেষণ করুন, একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন সেই ঘটনার পেছনে আপনারই কোনো পুরনো সিদ্ধান্ত বা পদক্ষেপ দায়ী ছিল। এই দর্শনটি মেনে নিলে জীবনে হতাশা অনেক কমে যায় এবং প্রতিটি মুহূর্তে সচেতনভাবে বাঁচার অনুপ্রেরণা পাওয়া যায়। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও অসাধারণ ব্যাখ্যার জন্য।
0: আপনারা আমাদেরকে ফোনও করছেন 2248 8085 এ। এই মুহূর্তে কে আছেন সরাসরি চলে যাব। নমস্কার।
2: হ্যালো, নমস্কার দিদি ভাইরা।
0: নমস্কার, শুভ সন্ধ্যা। বলুন।
2: হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি।
0: বলুন।
2: জীবনে হঠাৎ বলে কিছু হয় না, প্রতিটি ঘটনার পেছনে থাকে সুদীর্ঘ প্রস্তুতি। দিনের আলোয় দেখি যাকে হঠাৎ পাওয়া ভাগ্যটাকে, পেছনে তার দীর্ঘ রাতের নীরব কান্না জমা থাকে। হঠাৎ কোনো সিঁড়ি বেয়ে ওঠে না কেউ।

0: চূড়ায় সোজা, প্রতিটি ঘাপের তলায় থাকে অনেক দিনের কাজের বোঝা। হঠাৎ পাওয়া জয় বলে তো কিছু নেই এ ভুবনে, তিল তিল করে গড়ে ওঠে তা অনেক দিনের সাধনে। পাতা ঝরা মানেই শেষ নয়, হঠাৎ আসে না নতুন কুঁড়ি, শীতের তীব্রতার পরেই কেবল বসন্ত নেয় মধুর জুড়ি। চোখের পলকে যা বদলায় তাকে হঠাৎ মনে হয় ধোমে অদৃশ্য সেই বীজ তো বোনা ছিল বহুদিনের নিভৃত শ্রমে। ভালো থাকবেন, ধন্যবাদ।
1: বেশ বেশ, ছন্দে ছন্দে আমাদেরকে জানালেন আমাদের ফোনে
2: প্রথম বন্ধু,
1: হ্যাঁ প্রথম যিনি এসেছিলেন লিসনার। এরপরে কিন্তু আমরা চলে যাব একটুকুনি হোয়াটসঅ্যাপের মেসেজের দিকে। হোয়াটসঅ্যাপের মেসেজে যিনি মেসেজ করেছেন তিনি হচ্ছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে। তিনি বলছেন, জীবন দর্শনের মূল্যবান আজকের উপস্থাপনা, বাস্তবতার প্রতিফলন হঠাৎ বলে কিছু হয় না, ঘটমান এই জীবনধারায় হঠাৎ বলে কিছুই নেই, অবশ্যম্ভাবী যা কিছু যে কোনো সময় ঘটবেই, ইচ্ছে মতো কখনোই হয় না ঘটার সূত্রপাত, ঘটনার সূত্রপাত, কালের চাকার ঘূর্ণনে সময়টা মনে হয় হঠাৎ, যখনই ঘটুক না কেন জীবন সংগ্রামের আঙিনায় হঠাৎ তত্ত্বই মাথায় আসে প্রাত্যহিকের আঙিনায়, হঠাৎ তত্ত্বই মাথায় আসে প্রাত্যহিকতার জীবনধারায়, অবাস্তবতার নীতির কথা সততই কানে বাজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যি রেলাও সহজে। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড থেকে তিনি কিন্তু লিখেছেন এটি।
2: বড় কঠিন কথা, সত্যকে সহজে নেওয়াটাই জীবনের সবচেয়ে বড় কঠিন বিষয়। চলে যাই পরবর্তী বন্ধুর সঙ্গে কথায়। নমস্কার, কে আছেন? হ্যালো,
3: হ্যাঁ আমি শুভজিৎ বলছি বেলগড়িয়া থেকে।
2: বলুন শুভজিৎ।
3: আমার মনে হয় আমাদের জীবনটা কিন্তু নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, আমি যা দেব সেটাই আমি পাবো। এবার আমাদের জীবনটা একটা জমি, যেখানে ধরুন আমি যে ফলটা তুলছি তার বীজটা যে আমি কবে পুঁতেছি সেটা হয়তো আমাদের মনে নেই বা কেউ দেখেনি, আমি কখন সেই জায়গায় জল দিয়েছি, কখন আগাছা পরিষ্কার করেছি, তো শুধু ফলটা দেখেই সবাই ভাববে যে বাহ কি ভাগ্য সেই মানুষটার। কারণ আমাদের কর্ম কিন্তু তিন রকমের, যেটা আমরা করি মানে আমাদের পরিশ্রম, সাধনা, চেষ্টা, আর যে আমরা করি না মানে সেটা ভয় হোক বা ইচ্ছে নেই সেইভাবে সেই পরিশ্রমটা দিতে চাইছি না, আর আমরা যা ভাবি আমাদের চিন্তা, আমাদের মনন, আমাদের মানসিকতা, সমস্ত কিছু। তাই যখন কেউ হঠাৎ করে কেউ চাকরি পেয়ে যায়, কেউ এটা জানতে চায় না যে সেই চাকরিটা পাওয়ার জন্য সে গত কয়েক বছর ধরে কঠিন পরিশ্রম, বারবার ফেল করছে, তাতে আবার সে উঠে দাঁড়াচ্ছে, আবার সে চেষ্টা করছে। ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। এবং এই যে আমরা সবসময় বলি না যে ভাগ্য, আমার ভাগ্যে ছিল না, ভাগ্য কিন্তু আমরা নিজেরাই তৈরি করি, ভগবানকে দোষ দিয়েও লাভ নেই, আর এটা বলেও লাভ নেই যে আমার আর কিছু হলো না। তাই আমরা যেন অজুহাত গুলো ছেড়ে দিই এবং ভাগ্যের ওপর পুরোপুরি ডিপেন্ড না করে নিজেরা কিছু করি, তাহলেই ফলটা সেইভাবেই পাবো।
2: একদম, কর্ম করে যাই আমরা। চলে যাব আমাদের ফেসবুকের বন্ধুর মেসেজে। কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 59 থেকে লিখছেন, জীবনে হঠাৎ বলে কিছু হয় না আমি এই মতের পক্ষে। যখন কোনো ঘটনা কেন ঘটলো এই প্রশ্নের সমাধান আমাদের হাতে ছিল না, তখন না ভেবেই আমাদের উত্তর ছিল সবই ভাগ্যের মার, ভগবান সব কলকাঠি নাড়ছেন। কিন্তু আসলে কি, এখানেও মেনে নেওয়া হচ্ছে ঘটনা এমনি এমনি ঘটেনি, ভাগ্যের বা ভগবানের হাত আছে। আচ্ছা, এই মহাজগতের নিয়ন্ত্রককে কোনো অজানা অজ্ঞাত শক্তি, বিজ্ঞানীরা সেই রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছেন, সেই শক্তি ব্যতি রেখে কোনো ঘটনা সম্ভব নয়, এই শক্তিই সব কিছুর নিয়ন্ত্রক। সেই নিয়ন্ত্রণে যদি ভারসাম্য বিঘ্নিত হয় তবে বিশ্বের যে কোনো রকম ঘটনা ঘটতে পারে, সে মানুষে মানুষে হোক, আবেগের সাথে আবেগের, বা গ্রহের সাথে গ্রহ বা উপগ্রহের, কিংবা মহাজাগতিক কোনো বস্তুর সাথে মহাজাগতিক অন্য কোনো বস্তুর। যে স্থানে ঘটনা ঘটে সেখানে মহাবিশ্ব সংকেত পাঠায়। আমরা ধরতে পারি বা পারি না বা ধরার কোনো চেষ্টা আগ্রহ নেই, মুখে বলেই দিই হঠাৎ ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা বা এই মহাজাগতিক ঘটনা। তাই শেষে বলতে পারি, বেঁচে থাকা মানুষের মৃত্যু হওয়াও হঠাৎ নয়, আর মৃত্যু পথযাত্রী মানুষের বেঁচে ওঠাও হঠাৎ নয়, কোনো কিছুই হঠাৎ নয়। ধন্যবাদ আপনাদের ধৈর্য ধরে আমার কথা শোনা, আপনারা শ্রোতা।

0: আপনাদের পড়ে শোনালেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য।
1: এবারে চলে যাব একটু আমরা হোয়াটসঅ্যাপের দিকে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি বলছেন, শুভ সন্ধ্যা আপনাকে। জীবনে হঠাৎ বলে কিছু হয় না, এই কথাটি আংশিক সত্যি। বাহ্যিক দৃষ্টিতে কোনো ঘটনা আকস্মিক মনে হলেও তার পিছনে একটি দীর্ঘ প্রস্তুতি, অদৃশ্য কারণ বা অতীত সিদ্ধান্তের

0: দুর্যোগ বা আকস্মিক শারীরিক অসুস্থতা, এই ঘটনাগুলোকে আপাতদৃষ্টিতে হঠাৎ মনে হলেও সামগ্রিক দর্শনে এগুলোর জীবনের স্বাভাবিক ঝুঁকি বা অনিশ্চয়তার অংশ। পরিশেষে বলা যায়, পৃথিবীতে কোনো ঘটনার কারণ ছাড়া কিন্তু ঘটে না। আমাদের আজকের সাফল্য বা ব্যর্থতা হলো অতীতের অভ্যাস এবং চিন্তাভাবনার ফসল। খুব ভালো থাকবেন আপনারা, ভালো থাকবেন আপনিও। ফোনে কে আছেন দেখে নেব সরাসরি। নমস্কার।
1: নমস্কার,
0: বলুন।
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
1: আমি মোশনের বিপক্ষে, জীবনে হঠাৎ করে অনেক কিছুই হয়।
2: ফিডব্যাক আসছে দাদা, ফিডব্যাক আসছে।
0: রেডিওটা একদম কমিয়ে নিতে হবে,
2: সেটের ভলিউমটা কমান।
1: হ্যাঁ, ধরুন আমি একজন পথচারী, এবারে আমি যখন যাচ্ছি ট্রাফিক রুল মেনে চলছি, হঠাৎ কোন একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারলো, পথ দুর্ঘটনা ঘটলো, এটা হঠাৎই ঘটলো। আবার যে এই যে বিভিন্ন সময় ভূমিকম্প হয়, বজ্রপাত হয়, তাতে বহু মানুষের প্রাণহানি হয়, এটা হঠাৎ ঘটে যায়, আগে থেকে জানা যায় না। আবার এমন আছে যে ভুল চিকিৎসার ফলে অনেক মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন, এক্ষেত্রেও কিন্তু এটা হঠাৎ হচ্ছে, কারণ এই চিকিৎসা যদি ঠিক হতো তাহলে তিনি প্রাণ হারাতেন না। আবার এরমও দেখা যাচ্ছে যে চাকরি টাকরি হয়, ঠিক কথা, ভালো কথা, চাকরি অনেক সময় অনেক পথে বাঁকা চড়া রাস্তাতেও হচ্ছে, সেগুলো হঠাৎ হচ্ছে, অযোগ্য লোক চাকরি পেয়ে যাচ্ছে, এগুলো হঠাৎ হচ্ছে। তাই আমি মনে করি জীবনে হঠাৎ অনেক কিছুই হয়।
2: জীবনে হঠাৎ বলে কিছু হয় না, প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকে অনেক সময়ের প্রস্তুতি। মানুষ যাকে আকস্মিক ভাবে তা আসলে বহুদিনের ফল, মানে বহুদিনের কর্মের ফল নিশ্চয়ই। স্বপ্ন একদিনে পূরণ হয় না, ধৈর্য আর পরিশ্রম তাকে গড়ে তোলে, ব্যর্থতাও হঠাৎ আসে না, ছোট ছোট ভুলের জমাট ফল তা। সম্পর্ক ভাঙে না এক মুহূর্তে, অবহেলা ধীরে ধীরে দূরত্ব বাড়ায়। সাফল্যের পেছনে থাকে অসংখ্য নির্ঘুম রাতের গল্প। তাই ভাগ্যকে দোষ না দিয়ে নিজের কাজকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ জীবনে হঠাৎ নয়, সব কিছুই কোনো না কোনো কারণেই ঘটে।
0: চলে যাই আমি হোয়াটসঅ্যাপের, বেশ কিছু মেসেজ আছে সেই মধ্যে। তার হঠাৎ কোনো ঘটনা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে, তিনি বলছেন, হঠাৎ কোনো ঘটনা জীবনের মোড় ঘুরিয়ে দেয়, সেটি নেতিবাচক বা ইতিবাচক দুই হতে পারে। সুতরাং মানব জীবন হঠাৎ কোনো ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর সাথে চলে যাই আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে, তারপরে আমরা চলে যাব অন্য কোনো মাধ্যমে। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা আপনাকে। বলছে, জীবনে হঠাৎ বলে কিছু হয় না, যেটা আজকে আমরা জানতে চেয়েছি। কে বলছেন? যাদবেন্দ্র পণ্ডা, জুকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। এরপরে তিনি আরও বলছেন যে, দীর্ঘদিন ধরে তিলে তিলে গড়ে গড়া কোনো প্রচেষ্টা যখন হঠাৎ সাফল্য বা ব্যর্থতা নিয়ে আসে, তখন তাকে হঠাৎ মনে হয়। আবার প্রকৃতিতে সব কিছুই একটা নির্দিষ্ট নিয়মে এবং চক্রে আবর্তিত হয়। যেটা হঠাৎ মনে হয় তার নির্দিষ্ট কারণ থাকে, যেমন হঠাৎ ভূমিকম্প হওয়া, মাটির নিচে টেকটোনিক প্লেটগুলো বছরের পর বছর ধরে একে অপরকে ধাক্কা দিচ্ছিল এবং শক্তি সঞ্চয় করছিল, তাই শক্তির মাত্রা সীমা ছাড়িয়ে যাওয়ায় মাটি কেঁপে উঠেছে। ঠিক তাই আমি মনে করি হঠাৎ বলে কিছু হয় না, প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস ও চেষ্টার সমষ্টি একদিন বড় সাফল্যের রূপ নেয়। তখন হঠাৎ বলে মনে হয় এই জিনিসগুলোই। ভালো থাকবেন। যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার থেকে লিখে পাঠিয়েছেন আমাদের।
2: দেখি বন্ধুরা কি বলছেন। শ্রোতা বন্ধু নমস্কার, কে বলছেন?
3: নমস্কার জিনি ভাই, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, বলুন, শুনছি।
3: হ্যাঁ দিদিভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল।
0: বলুন
3: দিদিভাই, হঠাৎ বলেই কিছু আছে, হঠাৎই হয়। দেখুন, আমি কতদিন ধরে টিকিট, লটারি টিকিট কাটছি, হঠাৎ দেখছি আমার 1 কোটি টাকা পড়ে গেছে। তো এগুলো হঠাৎই আসা হয় এবং আসতে পারে, তো সেই জন্য হঠাৎটাও দরকার দিদিভাই। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখুন আমি হয়তো কোনো কাজ করছি, তার মধ্যে হঠাৎ যদি ফল পাই তাহলে সেই ফলটাও কিন্তু হঠাৎই আসে। তো সেই জায়গাটার থেকে সব থেকে হঠাৎ জিনিসটাও দরকার দিদিভাই। হ্যাঁ, তো এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
2: অনেক ধন্যবাদ, কিন্তু আপনার কথার আড়ালে

0: রয়েছে দ্বিচারিতা প্রশ্ন থাকে। এই যে আপনি বললেন না, দীর্ঘদিন ধরে টিকিট কাটছেন, হঠাৎ একদিন লটারির টিকিট রেখে গেল, দীর্ঘদিন ধরে একটা কাজ করছেন হঠাৎ হয়ে গেল, তাহলে হঠাৎ হলো না, দীর্ঘদিন ধরে আপনি সেটার পেছনে পড়ে আছেন, তবেই হলো, তাই তো?
1: ঠিক তাই। হোয়াটসঅ্যাপে চলে যাই। হোয়াটসঅ্যাপে সোনারপুর মালির বাগান দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শ্রীমতী বাণী চ্যাটার্জি লিখছেন, জীবনে হঠাৎ বলে কিছু হয় না, প্রতিটি ঘটনার পিছনে থাকে অনেকগুলো কারণ। আজকের অবস্থান গড়ে ওঠে গতকালের সিদ্ধান্তে। মানুষের কষ্ট, সুখ কিংবা প্রাপ্তি সবই আসে ধৈর্য আর অতীত কর্মের বিনিময়ে। তাই জীবনে যা ঘটে তার কারণ কর্ম, কারণ ভাগ্যের চেয়ে কর্মই মানুষকে বেশি বদলে দেয় বা প্রভাবিত করে।
0: চলে যাই ফেসবুকের বন্ধুর লেখায়। কাজী আবু জাফর লিখছেন আত্রাই বাংলাদেশ থেকে, জীবনে যা কিছু হয় সব হঠাৎ করে হয়, আমি ছিলাম না অথচ আমি এই পৃথিবীতে এসেছি, আবার এই পৃথিবী ছেড়ে যেতে চাই না, তবু হঠাৎ করে অনেকের মতো আমাকে চলে যেতে হবে। হঠাৎ শব্দটা দুর্ভাগ্যজনক কিন্তু মহাসত্য। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, এই গানের মাঝে একটা হঠাৎ লুকিয়ে আছে, তাই হঠাৎকে আমি ছোট করে দেখতে পারি না। বেঁচে থাক হঠাৎ, এভাবে সবার জীবনে, সেই বেঁচে থাক অন্তত সুখস্মৃতির সঙ্গে যুক্ত হঠাৎগুলো।
1: ফোনে কে আছে সরাসরি চলে যাই, কে আছেন আমাদের সাথে? নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, বলুন।
2: আমি বদুরচক মাঝপাড়া রাজবল হাটুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
1: বলুন।
2: জীবনে বসতে কিন্তু হঠাৎ বলে কোনো কিছু হয় না, তবে হ্যাঁ এটা জানি, আমি যদি আমার কর্মফল যদি আমার খারাপ হয়, আমার সেই কর্মফলের ফল কিন্তু আমাকে ভোগ করতেই হবে, সেই তার পরিপ্রেক্ষিতেই আমার এর মধ্যে হঠাৎ বলুন এবং তার মধ্যে কোন রকম নিশ্চিন্তে বলুন বা সেই সম্মুখে বলুন, সেটা কিন্তু তার পরিপ্রেক্ষিতে সেই জিনিসটা ঘটে। আমি আমার আজ পৃথিবীতে সত্যি, এক বন্ধু যেমন বললো এই পৃথিবীটা সত্যি একটা ক্ষেতের মতন, আমি সেই পৃথিবীতে যে ক্ষেতের মধ্যে, ক্ষেতটাতে আমি কত পরিশ্রম করে কত টাকা পয়সা ফেলে নিজের গায়ের ঘামকে সেই তার মধ্যে সামিল করে দিয়ে আমি যখন সে ফসলটা আমি তখন তুলি, তখন কিন্তু আমার মনে হয় না যে আমার এত পরিশ্রমের ফল কিন্তু আমার এই আমার এই অর্থটা পেয়েছি। যেমন শেষ কথা বলে আপনাকে আমি শেষ কথা বলবো, মায়েরা, মা যে কি জিনিস, এই মা যখন সন্তান প্রসূতি হয় তখন কত কষ্ট সাধন করেও যখন মা তার বাচ্চাকে যখন সে কোলে তুলে নেয়, তখন সেই মা একবারও ভাবে না যে আমার এত কষ্ট হলো, আমার এত কষ্ট হলো, সে কিন্তু সেই মায়ের সেই দুধ শিশু বাচ্চাটাকে বুকে করে নিয়ে সব ব্যথা বেদনা কিন্তু অপুলে একদম সম্পূর্ণ মুছে দিতে থাকে। তাই বলি এটা হঠাৎ বলে কিছু হয় না, যা হয় আমাদের নিজেদের কর্মে হয়।
0: অনেক ধন্যবাদ বন্ধু। চলে যাই আমাদের
1: পরের হোয়াটসঅ্যাপে।
0: একদম
1: পরের হোয়াটসঅ্যাপ করেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি থেকে। তিনি বলছেন, জীবনে যা কিছু হয় সে সবের অধিকাংশই হঠাৎ হয় না, জীবনের অপ্রীতিকর অপ্রত্যাশিত কিছু ঘটনার আগে তার প্রেক্ষাপট অনেক আগেই তৈরি হয়, একদিন যা ঘটার তা ঘটে যায়। এটি মহিরুহ উৎপাটিত হবার আগে, অনেক আগে থেকেই মাটির সাথে শিকড়ের টান আলগা হতে থাকে। মেধা তালিকায় নিজের অবস্থানের উত্তরণ বা অবনমন হঠাৎ ঘটে না, প্রার্থীদের দীর্ঘদিন ধরে প্রস্তুতির ফলশ্রুতির ফসল মেধা তালিকায় স্থান পাওয়া। তাই জীবনের হঠাৎ বলে কিছু হয় না, সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে।
0: সর্বেশ্বর পাল লিখছেন, জীবনে হঠাৎ কিছু হয় না সাথে আমি সহমত, লিখছেন অবশ্যই আমাদের ফেসবুকে। কোনো ঘটনার আকস্মিকতা থাকলেও কারণ বিনা কার্য হয় না, হঠাৎই কালবৈশাখীর ঝড় উঠলেও সেই পরিস্থিতি তৈরি হয় বেশ কয়েক ঘন্টা ধরে। শরীরে হঠাৎ গোলযোগ হওয়ার পিছনেও থাকে কিছু অনিয়ম আর অবহেলা, প্রকাশটা হতেই পারে অকস্মাৎ, একেবারেই তাই।
1: সরাসরি চলে যাব ফোনে, কে আছেন আমাদের সাথে?
0: নমস্কার। হ্যাঁ
3: বলুন। আমি বলছি যে হঠাৎ বলে কিছু হয় আমার হয়ও না, আমি তো রোজই রাস্তা দিয়ে হাঁটি, হঠাৎ কিছুদিন আগে পড়ে গিয়ে আমার কোমর টোমর ভেঙে একাকার এখন পড়ে শুয়ে আছি। এত কষ্ট, এত যন্ত্রণা,
0: খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক,
3: এটা কি করা যায়, হঠাৎই তো বলা যায়
0: ওই আর কি, হঠাৎ
1: দুর্ভোগের মধ্যে। কিন্তু সেটাই আর কি।

0: আমাদের জীবনে কখন যে কি হবে সেটা বলা মুশকিল ঠিকই, কিন্তু এই যে ধরুন দীর্ঘ দিনের কোনো কিছু করতে করতে হঠাৎ করেই কিছু হলো, সেই হঠাৎটাও কি হঠাৎ? আপনি কি বলছেন, জীবনের হঠাৎ কি শুধু সত্যি সত্যি হঠাৎের মতো করেই আসে? হোয়াটসঅ্যাপ মেসেজে চোখ রাখছি সিরাজ মল্লিক, গ্রাম ঠিকানা গ্রাম আলীনগর, পোস্ট অফিস রামচন্দ্রপুর, থানা খড়গ্রাম, জেলা মুর্শিদাবাদ। তিনি কিন্তু এই রকমই আমাদেরকে লিখে পাঠিয়েছেন যে হঠাৎ বলে কিছু হয় না, সব কিছু আগে থেকেই প্রস্তুতি থাকে। এরপর পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে তিনি বলছেন, জীবনে হঠাৎ বলে সত্যি কিছু হয় না, বহুদিন ধরে যা কিছু আমরা লালন করি তারই ফল পাই। যেমন একটা বীজ লাগাতে তার থেকে ফল পাওয়া যায়, জীবনের বহু ঘটনার সমর হতেই ছোটো ঘটনাগুলোকে আমরা মনেই রাখি না, সেই ছোট ঘটনাগুলোই ফল সেদিন আমরা পাই যেদিন মনে হয় হঠাৎ কিছু ঘটলো। কিন্তু না, এও আমাদের বহুদিনের কাজের ফল যার খেয়াল হয়তো আমরা রাখিনি। পায়েল ব্যানার্জি কিন্তু আমাদের কেটে লিখে পাঠিয়েছেন। এরপরে আমরা অন্য মাধ্যমে কিন্তু চোখ রাখবো কি লিখছেন আপনারা
1: আমাদের ফেসবুক পেজে। আজকে আমাদের যে বিষয়, জীবনে হঠাৎ বলে কিছু হয় না, সেই বিষয় নিয়ে আপনারা লিখছেন। লিখছেন এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে লিখছেন, জীবনে হঠাৎ বলে আসলে খুব কমই কিছু ঘটে। প্রতিটি ঘটনার পিছনে থাকে অদৃশ্য কিছু কারণ ও প্রস্তুতি। মানুষের সাফল্য রাতারাতি আসে না, তার পিছনে থাকে দীর্ঘ পরিশ্রম। ব্যর্থতাও হঠাৎ আসে না, ছোট ছোট ভুলের ফলেই তা তৈরি হয়। সম্পর্ক ভাঙার আগে জমে থাকে অনেক না বলা অভিমান, আবার সুন্দর সম্পর্ক গড়ে ওঠে যত্ন, বিশ্বাস আর সময়ের মাধ্যমে। জীবনের প্রতিটি মোড় আমাদের আগের সিদ্ধান্তের প্রতিফলন, তাই ভাগ্যকে দোষ দেওয়ার আগে নিজের কাজকে দেখা জরুরি। ধৈর্য, চেষ্টা ও সচেতনতা মানুষকে সঠিক পথে এগিয়ে নেয়। এই কারণেই বলা হয় জীবনে হঠাৎ বলে কিছু হয় না, সব কিছুরই একটি ভিত্তি থাকে। এই সচেতনতার প্রসঙ্গে যেন আমার মনে পড়লো এর আগের যে বন্ধু বলছিলেন হঠাৎ করে পা ভাঙার কথা, এখানে কিন্তু সচেতনতাটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কিন্তু অনেক সময় আমাদের প্রতিদিনের কাজে অসচেতন হয়ে পড়ি, খেয়াল করি না, তার জন্যও কিন্তু অনেক কিছু ঘটে।
0: চলে যাই আমরা হোয়াটসঅ্যাপের মেসেজে।
1: সঙ্গে রয়েছেন বন্ধু, মানে আমাদের লিসেনার রয়েছেন। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার,
0: বলুন।
2: আমি সুশান্তর ভগবতী তলা থেকে সুশান্ত পাত্র বলছি।
0: বলুন।
2: হঠাৎ করে কোনো কিছু হয় না, কিন্তু হঠাৎ মনে হয়। আমি একজনকে 10,000 টাকা ধার দিয়েছিলাম বন্ধুদের খাতিরে, সে ভাগতে গেছিল, সে 10 দিন পরে দেবো বলে 10 বছর পর হঠাৎ দেখে আমার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। তখন আমার মনে হয়েছিল হঠাৎ, কিন্তু তাতেও সে পুরোটা না দিল আমাকে, 50% টাকা, 5,000 টাকা দিয়ে গেছিল। যে ভাই খুব জড়িয়ে গেছিলাম, কথা রাখতে পারিনি তোর সঙ্গে, আর আমার মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে, আমি লজ্জা আর এ কথা আসেনি। তাই তোকে আমি 5,000 টাকা দিচ্ছি ভাই, ওটা বাকিটা আমাকে মাফ করে দে। তখন আমার মনে হয়েছিল হঠাৎ, 10-12 বছর আগেকার কথা। হঠাৎ কোনো কিছু হয় না, রেয়া ছিল তাই সে এসেছে, কিন্তু হঠাৎ বলি আমার তখন একটা মনে হয়েছিল যে আবার কোনো উদ্দেশ্যে এসছে নাকি।
1: আসলে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, তো সেখান থেকে পাওয়াটা হঠাৎ হয়েছে।
2: হয় 10-12 বছর আগে,
1: সে তো বটে,
2: তারপর হঠাৎ করে সে যদি আসে,
1: ভালো, এটা একটা বেশ ভালো জিনিস, পজিটিভ। অনেক ধন্যবাদ বন্ধু। আমরা চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজ,
0: চাই আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজে চলে যাব, দেখে নেব যে কে হোয়াটসঅ্যাপ করছেন এবং আজকের এই বিষয় নিয়ে তিনি কি লিখছেন। লিখছেন শুভেন্দু সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি বলছেন, বিষয় হচ্ছে জীবনের হঠাৎ বলে কিছু হয় না, জীবনের কোনো ঘটনা ছাড়া অনেক দিনের প্রস্তুতি জীবনের মোড় ঘুরে যায়। যারা বর্তমানে সামরিক বাহিনীতে কর্মরত, তারা জীবনের অনেক পরিশ্রম করে তাদেরকে ওই জায়গায় পৌঁছাতে হয়েছে। তবে আজকের আপনাদের হোয়াটসঅ্যাপের হঠাৎ, আমার এক বন্ধু ফোন করে বলল এফএম গোল্ড চ্যানেলে একটা অনুষ্ঠান হচ্ছে, একটু শোনো, ব্যাস হঠাৎ করেই শুনলাম আর লিখে দিলাম। আর আমাদেরও বেশ ভালো লাগলো কিন্তু আপনার এই হঠাৎ করে লিখে দেওয়া, নতুনভাবে আপনার কথা জানানো, সেটাও কিন্তু আমাদের খারাপ লাগলো না, তাই না?
1: একদম। এরপর ছোট ছোট কিছু লেখা রয়েছে আমাদের ফেসবুক পেজে। লিখছেন দিনেশ

0: নস্কর বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে। তিনি বলছেন, হঠাৎভাবে অনেক ঘটনা ঘটে যায়। আমি আমার নিজের কথা বলছি, আমার মা রান্না করে আমাকে খেতে দিয়ে গেল, কলতলায় মাথা ঘুরে পড়ে গেল, একটু সময় দিল না, মা আমাদের ছেড়ে চলে গেল, হঠাৎ করে ঘটেছিল। কিন্তু
1: চলে যাবো, এরপরেও আর একটা হোয়াটসঅ্যাপ আছে। সেই হোয়াটসঅ্যাপে আমাদেরকে লিখেছেন যিনি, তিনি হচ্ছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। তিনি বলছেন, জীবনের হঠাৎ করে কিছু হয় না, সেটা বলতে গেলে বলবো জীবনে ভালো কিছু অর্জন করতে পরিশ্রম করতে হয়। তাই ভালো রেজাল্ট বা চাকরি বা প্রতিযোগিতায় সাফল্য বা রিসার্চে সাকসেসফুল এই সব হঠাৎ করে হয় না। প্রতিদিনের নিয়ম করে নিত্য অনুশীলন ও পরিশ্রমের মাধ্যমে আসে, হঠাৎ করে কিছু হয় না। কিন্তু একথাও মানতে হবে যে জীবন বড়ই কিন্তু আনপ্রেডিক্টেবল। জীবনে আসা হঠাৎ বিপদ বিনা মেঘে বৃষ্টির মতো আসে। সেক্ষেত্রে এটা মানতেই হবে, জীবনে আসা এই অচেনা ঝড় হঠাৎ করেই চলে আসে। আবার অন্যদিকে অনেক দিনের চেনা কারোর সঙ্গে দেখা, এও তো হঠাৎ করেই হয়। কখনো কখনো মনের পছন্দের খাবার দাবার আস যখন হয়, আর আমাদের মেয়েরা মুখের সামনে এসে সেটা নিয়ে হাজির হন, সেই ভালো লাগাটাও তো হঠাৎ করেই হয়। সারপ্রাইজের করার জন্য মানুষের কাছে বাড়িতে আগামটাও কখনো কখনো হঠাৎ করেই হয়। তাই বলবো জীবন সরল না জটিল, কখনো কখনো হঠাৎ করে দেয়, আবার কখনো অনেক পরিশ্রমের পরও মেলে। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। ফোনে কেউ আছেন? কে আছেন আমাদের সাথে?
0: পুরো বাবা, সাংঘাতিক ফিডব্যাক, সাংঘাতিক। রেডিও সেটের ভলিউম একদম শূন্য করে দিন, একদম কমিয়ে দিন। না, এটাও শোনা যাচ্ছে না।
1: না, এইভাবে ফোন করলে হ্যাঁ খুব অসুবিধা হয়। আপনাদের বারবার করেই আপনাদেরকে বলি যে যখন ফোন করবেন তখন অবশ্যই রেডিও সেটের ভলিউমটা মিউট করে দেবেন।
0: আচ্ছা, বিজয়কৃষ্ণ দালাল তিনি লিখছেন নালিকুল বন্দিপুর হুগলি থেকে। শুভ সন্ধ্যা, আমার দুই বোনকে আন্তরিক শুভেচ্ছা জানালাম। দেখো, হঠাৎ বলে কিছু হয় না, হয়তো কথাটা কিছুটা ঠিক, কিন্তু আমার অনেক কিছু কাজ হঠাৎই হয়েছিল। অবশ্য সেগুলি একটু ব্যক্তিগত ব্যাপার বলে আমি বিশেষভাবে বলতে পারলাম না। যেমন আজকের বিষয়ে বলেছো, হঠাৎ বলে কিছু হয় না। সবার জীবনে এমন এমন পরিস্থিতি আছে যেটা হঠাৎই হয়ে যায়, তাই আমার ক্ষেত্রেও এমনই হয়েছিল। আমি হঠাৎ করেই অনেক কিছু পেয়েছিলাম, আমি ছোট করেই বললাম। তোমরা ভালো থেকো, ধন্যবাদ, নমস্কার, হলে তো খুব ভালো।
1: ফোনে কে আছেন লিসনার দেখে নেব। নমস্কার, কে বলছেন, কে আছেন আমাদের সাথে?
2: হ্যালো,
0: নমস্কার, বলুন।
2: হ্যাঁ নমস্কার, দুই দিদিকে নমস্কার জানালাম।
1: নমস্কার, বলুন।
2: বলছি যে হঠাৎ দিদি অনেক কিছু হয়, অনেক কিছু পড়ে গেলাম, হঠাৎ তোমার পাটা ভেঙে গেল, হঠাৎ হয়তো ঝড় বৃষ্টি ছাদা পড়লো, কত লোক মারা গেল। হ্যাঁ, তারপরে পেছনে দেখুন, হঠাৎ অনেক কিছু হয়। আবার রাস্তায়

0: পর্যন্ত থাকে, কিন্তু হঠাৎ আমার কি কখন কি হবে কেউ বলতে পারে না। কর্ম কর্মের কপালে কি আছে এই একটাই কষ্ট, একটা কি কষ্ট করে যাও ফলের আশা করো না, এইটাই বললাম।
1: কর্ম করে যাও ফলের আশা করো না, ঠিক। আর কাজটা সত্যি সেই জন্যই হয়তো কোথাও না কোথাও একটু ভালো কাজ করতে হবে, এই মানসিকতা নিয়েই হয়তো চলা উচিত, কারণ হঠাৎ করে হয়তো সেই ভালো কর্মের ফলই পেলাম, আবার যদি সেটা আপনি উল্টো করেন মানে খারাপ কোনো কর্ম সেটার ফলও হয়তো সেইভাবেই পেলেন। সবই তো যা হচ্ছে তাই আমরা ফিরে পাচ্ছি।
2: চলে যাই আমাদের ফেসবুক পেজের এক বন্ধুর মেসেজে। লিখছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসিবাটি বাসুবাটি থেকে, লিখছেন, কখনো কাব্যে বলি আমি হঠাৎ পাওয়া দেশে এসেছি, হঠাৎ অকস্মাৎ সহসা সত্তর কত শব্দ, কিন্তু হঠাৎ করে সব কিছু হয় না, ইট টেক্স টাইম টু বি নট টু বি, কোনো কিছুতেই সাফল্য হয় সময় নিয়ে অক্লান্ত প্রয়াসে, হঠাৎ হয় অনেক কিছু মায়াময় ম্যাজিকে, আরব্য রজনীতি সার্কাসে, প্রখ্যাত জাদুকর পিসি সরকারের জাদুতে। আসুন অপেক্ষায় থাকি হঠাৎ কিছু ঘটার।
1: তবে আমি এবারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়বো, হঠাৎ করে নয়, মানে আগে থেকেই জানতাম যে এটা পড়বো আর কি। যেমন সাধনা মজুমদার ডানলপ থেকে উনি বলছেন আমাদের আপনার কথাতে, যে নদীর মতোই বহতা আমাদের জীবন, নদী যেমন চলার পথে হঠাৎ বাধাপ্রাপ্ত হলে তার বাঁক পরিবর্তন করে, তেমনি জীবনের চলার পথে বাস্তবের কঠোর চৌকাঠে হোঁচট খেলে হঠাৎ আমাদের মনের পরিবর্তন ঘটে। আমাদের সমাজে জনৈক ব্যক্তি জীবনে হঠাৎ উত্থান এবং হঠাৎ পতন কথাটির সঙ্গেও আমরা আজকাল বেশ পরিচিত। জীবনের হঠাৎ বলে কিছু হয় না কথাটির সঙ্গে তাই একমত হতে পারলাম না। জীবনে হঠাৎ বলে কিছু হয়, তাই তো রবি ঠাকুরের হঠাৎ দেখা কবিতায় লিখেছেন, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন আপনিও। সাধনা মজুমদার কে আছেন লিসনার দেখে নি, হ্যাঁ
2: নমস্কার, কে বলছেন?
1: না এইভাবেই আপনাদেরকে বারবার করেই বলছেন, আমরাও রিকোয়েস্ট করে আপনাদেরকে জানাচ্ছি যে এরকমভাবে কিন্তু ফোন করে অযথা সময় নষ্ট করবেন, আপনারা রেডিও সেটের ভলিউমটা একদম মিউট করে দিন,
2: ফিডব্যাক
1: আসছে নইলে হ্যাঁ সেই সময় হয়তো অন্য কোনো আমাদের লিসনারও কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন।
2: 2248085 এ কিন্তু আপনারা আমাদের আপনাদের ফোন করুন, এখনও অনেকটা সময় আছে। আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903059992 তে, এবং আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতাতে আজকের আপনার কথার পোস্টারের নিচের কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু আপনারা লিখতে পারেন, কারণ সময় রয়েছে। দেখি সঙ্গে রয়েছেন কে টেলিফোনে। নমস্কার।
3: হ্যালো,
2: নমস্কার, বলুন কে বলছেন?
3: হ্যাঁ নমস্কার, আমি শ্যাওড়াপুর থেকে অশোক দত্ত বলছি।
1: বলুন।
3: দেখুন, হঠাৎ করে অনেক জিনিস হয়, সাতের দশকে বলছি আমার এখন বয়সে, মানে হঠাৎ সামনে আমি বিশ্ববর্ণ সত্যজিৎ রায়ের সামনে পড়ে গেছি, এবং আমি প্রণাম করে আমি সেই জিনিসটা ভাবি, সেটা আমার হঠাৎ হয়েছিল, মানে কোনো হয়েছিল না, আমি দেখে জোরহাত করে ওই প্রণাম করে, মানে অনেক প্রণাম করে পাশে উপদ্রত ছিলেন, মানে এটা আমার হঠাৎ হয়েছিল, মানে হঠাৎ অনেক কিছু হয়,
1: এবং এরকম হঠাৎ হওয়া গুলো তো সত্যি
2: ভালো রাখার মতো,
1: মনে রাখার মতোই
2: অনেক।
1: না হঠাৎ করে উনিও কিন্তু চলে গেলেন পুরো কথাটা না বলে। হোয়াটসঅ্যাপের একটা খুব ছোট্ট একটা আমাদের মেসেজ রয়েছে প্রণব কুমার, তিনি বলছেন কলকাতা 18 থেকে, সাডেন ইভেন্ট মে চেঞ্জ লাইফ মুড ইদার ইন গুড অর ব্যাড, ছোট্ট করে তিনি লিখেছেন
2: একদম।
1: কমেন্ট সেকশনে কি আমরা চোখ রাখবো?
2: ফেসবুকের এটাই আপাতত দেখছি লাস্ট মেসেজ, মানে লিখেছেন বন্ধু শেষ মোহাম্মদ, আপনারা কিন্তু আরও লিখুন সেটাই বলছি। ড্রিম হাউস পাইকপাড়া নৈহাটি বীরভূম থেকে লিখছেন, জীবনে হঠাৎ বলে কিছু হয় না আমি বিশ্বাস করি না। আমি আর্মিতে এডুকেশনাল করে পরীক্ষা দিয়েছিলাম বহরমপুরের রিক্রুটিং অফিসে, হঠাৎ রেজাল্টটা পেলাম, সোলজার ক্লার্কের লাইনে দাঁড়িয়ে 11টার সময়, কিছু জানি না, 11:30টায় জানলাম দরখাস্ত করতে হবে, 12টা লাস্ট টাইমে সাইকেল চালিয়ে এই স্কুলে পৌঁছলাম, তখন মাত্র 10 মিনিট আছে পেপার জমা করলাম, এবং 3:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম, একটা স্কুল ইন্টারভিউয়ের সময় ফার্স্ট হলাম, কিন্তু সেখানে আমাকে বাদ দেওয়া হলো, কিন্তু আর এক স্কুলে সেই খবরটা পৌঁছালো কেউ একজন, হঠাৎ বাড়িতে একটি খাম এলো, তারা লিখেছে তাদের স্কুলে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ দিলাম, এখানেই যোগদান করার পর 2010 সালে অবসর। তাই বলছি হঠাৎ করেই সব হয়। আচ্ছা, তিনি তার সবটাই হঠাৎ করে

0: হয়েছে, অনেক দৌড়াদৌড়ি হয়েছে সেই সঙ্গে,
1: ঠিক তাই। এবং এরপরে চলে যাই একটা টেক্সট মেসেজে, 2248808085, এখানে আপনারা ফোন করতে পারেন। আর যেখান থেকে টেক্সট মেসেজটা এই মুহূর্তে পড়বো সেটা হচ্ছে 9903059992। যারা সবে মাত্র টিউন করলেন, মৌসুমি সুস্মিতা আছে আপনাদের সঙ্গে, আর আছেন আপনি কিভাবে না আপনি আছেন এই মাধ্যমগুলোতে। এছাড়া আমাদের ফেসবুকের যে কমেন্ট সেকশন রয়েছে, মানে আজকে যে পোস্টারটা রয়েছে যে হঠাৎ করেই মানে কোনো কিছু হয় না, সেইখানে কমেন্ট সেকশনে গিয়েও আপনি কমেন্ট করতে পারেন। তবে এই মুহূর্তের একটা টেক্সট মেসেজ করেছেন বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ। তিনি বলছেন, জীবনের কোনো কিছুই আসলে হঠাৎ করে হয় না, তার পিছনে দীর্ঘ জীবনের প্রস্তুতি ও ছোটো ছোটো সিদ্ধান্ত থাকে এবং কর্মের প্রভাবও থাকে। ভালো থাকবেন, ভালো থাকবেন আপনিও। উনি আবার বলছেন, বিয়ের ক্ষেত্রে মেয়ে দেখতে গিয়েও দিনে হঠাৎ করেই বিয়ে হয়ে যায়, মানে বেশ মজার কিন্তু ব্যাপারটা, তাই না? এরপরে আরও বেশ কিছু আমাদের টেক্সট মেসেজ এসেছে, যেমন কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে তিনি লিখছেন, জীবনে হঠাৎ বলে কিছু হয় না, আপাত দৃষ্টিতে আকস্মিক মনে হওয়া প্রতিটি ঘটনার পিছনেই থাকে দীর্ঘদিনের অদৃশ্য প্রস্তুতি, নিরলস প্রচেষ্টা এবং সুপ্ত কারণ। গাছের একটি পাতা হঠাৎ ঝরে পড়ে না, এর পিছনে ঋতুচক্র ও আভ্যন্তরীণ প্রক্রিয়া কাজ করে। ঠিক তেমনই জীবনের সাফল্য ও বিপর্যয়ও দীর্ঘ প্রক্রিয়ারই অবশ্যম্ভাবী ফল, জানিয়েছেন কুন্তল ভট্টাচার্য আমাদেরকে কিন্তু টেক্সট মেসেজ করে।
0: টেলিফোনে রয়েছেন বন্ধু আমাদের লিসেনার, কে আছেন দেখি। নমস্কার।
2: হ্যাঁ হ্যালো, নমস্কার। নূপুর পাল বলছি, নইতে হুগলি থেকে।
0: বলুন।
2: হয় কিছু কিছু জিনিস,
1: যেমন
2: যেমন আমি প্রতিদিন শুনি, মানে ফোনও করি, কিন্তু আজকে দেখুন হঠাৎ করেই লাইট।
1: এই যে হঠাৎ করে এই বিষয়টা, ওই জন্য তবে এই যে আপনিও যে অনেকদিন ধরে ট্রাই করছেন তবে আজকে পেয়েছেন, তাও তাই সেটাও কিন্তু খুব হঠাৎ হয়ে উঠল না, তাই না?
2: প্রতিদিনই শুনি, প্রতিদিনই, এটাও তো হঠাৎই বলতে হবে, বলুন।
1: ভালো থাকবেন, ভালো থাকবেন আপনিও। আর একটা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাব। বলছেন কিশোর বালি হাওড়া থেকে, তিনি বলছেন, সব কিছু যদি হঠাৎ হয়ে যেত তাহলে তো কষ্ট বলে আর কিছু থাকতো না। হঠাৎ করে হয়, কখনো কখনো কিছু জিনিস হঠাৎই হয়। আমাদের বয়সী আমার দেখা একটা ছেলে জিমে গেছিল, জিম করে বাড়িতে এসে বিছানায় শুলো আর তারপরে মারা গেলেন হঠাৎ ট্রেন দুর্ঘটনায়। বলুন না, রোগ, আচ্ছা রোজ অ্যাক্সিডেন্ট, এইগুলো তো হঠাৎ করেই হয়। আমার এক বন্ধুর বয়স ছিল এই 50-এর মতো, 10 বছর ধরে মেয়ে দেখাশোনা চলছে, বিয়ে আর হয় না, কোনো মেয়ে পছন্দ হয় না, আর তিন বন্ধু মিলে হঠাৎ করে ওকে একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলাম, এটাও কিন্তু হঠাৎ। খুব ভালো সংসার করছে, একটা সন্তান রয়েছে, এমনকি কিছু জিনিস হঠাৎ করেই হয়, আর যেগুলো হঠাৎ করে হয় না, পড়াশোনা বা চাকরি বলুন, এগুলোর অন্য কোনো পরিশ্রম, এগুলোর জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, এগুলোর জন্য বিভিন্ন ধাপে পরিশ্রম করতে হয়। কিশোর বালি হাওড়া থেকে তিনি কিন্তু এইটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। একটা ছোট্ট গান, গানের পরে ফিরছি কথা হচ্ছে আপনাদের সাথে।

0: সময় খুব বেশি নেই, তাই একদম ছোট্ট করে কে আছেন আমাদের সাথে?
1: নমস্কার।
2: নমস্কার।
0: খুব তাড়াতাড়ি বলতে হবে।
2: হ্যাঁ, পানগর থেকে আলকা সরকার বলছি।
0: বলুন।
2: বলছি যে আপনাদের রেলওয়ে কর্তৃপক্ষকে আমি খুব জোরে ধন্যবাদ জানাই, এই 8টা থেকে 8টা 45 অবধি এই বিজ্ঞাপনগুলো দেয় না, এর থেকে অন্য কিছু দেওয়া অনেক বেটার। এই বাড়তি দুটো লোককে বকবক বকবক করেই যাচ্ছে।
0: না, শুনতে থাকুন, আজকের আমাদের বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে যে হঠাৎ করে, মানে হঠাৎ করে জীবনে কিন্তু কিছু হয় না, তাই এই বিষয়ের জন্যই আমরা কিন্তু আপনাদের অনুরোধ রাখছিলাম যে এই বিষয়ে যদি আপনারা কোনো কিছু বলতে চান তাহলে আপনাদের এসে বলার কথা বলছিলাম। সময় কিন্তু আর খুব বেশি নেই, যেহেতু 8:44 হয়ে গিয়েছে, আর 1 মিনিট হার্ডলি আমরা পাবো, 1 সেকেন্ড পাবো। মৌসুমী সুস্মিতা রয়েছি আর এই আমাদের সাথে, আর ফোন বা মেসেজ কোনো কিছু নেওয়ার সময় আর নেই।
3: কিন্তু একটা কথা বলবো যে আজকের অনুষ্ঠান আপনাদের যে সংযুক্তিকরণ, যা আপনারা লিখলেন বললেন, তাতে এই অনুষ্ঠান এক অন্য মাত্রায় পৌঁছে গেল। হঠাৎই বিশ্বাস করা না করা দুটোই হতেই পারে, যে যার অভিজ্ঞতার উপর ভিত্তি করেই সেটা করেন, কিন্তু আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে যে অসামান্যভাবে ব্যাখ্যা করলেন বিষয়টা, সেখানে আমি আর মৌসুমীর মুগ্ধ হয়ে শুধু শুনে গেছি, তাই না?
0: একদম তাই। আর ঠিক 9:30 আমরা ফিরছি। মৌসুমী সুস্মিতা জলসাঘরে থাকছেন আপনি পুরো 12টা পর্যন্ত, 9:30 থেকে 12টা আপনাদের সাথে।
4: নমস্কার, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं विशाल शर्मा। मुख्य समाचार। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, भारत और नीदरलैंड मिलकर भविष्य की विश्वसनीय आपूर्ति श्रृंखला तैयार करने पर काम

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড।
2: একটি আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা। আজ হুগলি জেলার কিছু কিছু অংশে আগামী 2-3 ঘন্টা হালকা থেকে মাঝারি হারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইবে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 এফএম গোল্ডে। বাংলার ক্যানভাস।

0: 100.1 FM গোল্ড প্রচার তরঙ্গে এখন সময় বাংলার ক্যানভাসের। বাংলার ক্যানভাস নিয়ে আপনাদের সঙ্গে স্টুডিওতে আছি মৌসুমী আর সুস্মিতা। আর বাংলার ক্যানভাসে যে ছবি ভীষণভাবে এই সময়টা ফুটে উঠছে, অর্থাৎ যে সময়ের মধ্যে দিয়ে, যে ঋতুর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে আম, আম, বাঙালি মানি আম, বাংলা মানি আম। কাজেই আজকের বিষয় হয়ে উঠেছে নিজে থেকেই আমের বাঙালি, বাঙালির আম।
1: ঠিক তাই, আর আম বাঙালির কাছে শুধু আম যে একটা ফল তা তো নয়, এটা একটুকরো নস্টালজিয়া, একটা ঋতুর আবেগ, এক সংস্কৃতির স্মৃতি। গরম পড়তেই বাজারে যখন কাঁচা আমের গন্ধ ভেসে আসে, ঠিক তখন থেকেই শুরু হয়ে যায় বাঙালির আম উৎসব।
0: বাঙালি জীবনে আম সত্যি তো ফল নয়, এটা আমাদের হাজার বছরের ইতিহাস, কৃষ্টি, রসনাতৃপ্তির একটা অবিচ্ছেদ্য অংশ। গ্রীষ্মের আগমনী বার্তা থেকে শুরু করে বাংলার অর্থনীতি, সাহিত্য, সব জায়গায় আমের এক ছত্র আধিপত্য। হ্যাঁ, এই নিয়েই কথা চলবে রাত 12টা পর্যন্ত, তাই তো? মানে বলা যায় আড্ডা চলবে।
1: একদমই তাই। এই নিয়েই আমাদের এই যে আজকের ক্যানভাস, মানে বাংলার ক্যানভাস চলতে থাকবে। গ্রীষ্মকাল মানেই কাঁচা আমের টক ডাল, আম পোড়ার শরবত, কাসুন্দ দিয়ে আম মাখাই, সব কিছু খাবার দাবারের নাম থাকবে, বিভিন্ন ধরনের আম যা কিনা অবশ্যই আমরা ভালোবাসি সেইগুলোও থাকবে। আর তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বাংলা ভালো ভালো গান, যেটাও কিনা আমাদের খুব প্রিয়। রইল গান আপনাদের জন্য, ফিরছি গানের পরে বাংলার ক্যানভাস নিয়ে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold. বাংলার ক্যানভাস
1: কথা বলছি আজকের বাংলার ক্যানভাস নিয়ে। আর বাংলার ক্যানভাসে বাংলা রাম, বাঙালি রাম, আম ছাড়া মানে এই যে গ্রীষ্মকালটা সেটা না কোথায় যেন অসম্পূর্ণ থেকে যায়। আমি জানি স্বাস্থ্য সচেতন যারা তারা হয়তো কোথাও না কোথাও বলবেন যে না, পাকা আম তো অতটা খাওয়া যায় না, তবে পাকা আম এলেই বাড়িতে যেন একটা আনন্দের হাওয়া লাগে। হিমসাগর, ল্যাংড়া, ফজলি, গোলাপ খাস প্রতিটি আমের সঙ্গে জড়িয়ে থাকে একটা আলাদা স্বাদ আর গল্প। বাংলার সাহিত্য, গান, কবিতাতেও আমের উপস্থিতি বারবার কিন্তু এটা দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রীষ্মের আম্রকুঞ্জ এবং গ্রাম বাংলার দুপুরের আম গাছের ছায়া সব মিলিয়ে আম যেন বাংলার প্রকৃতিরই এক পরিচয়।
2: আমের আদি নিবাস ভারতীয় উপমহাদেশ, যার মধ্যে কিন্তু এই বাংলা আর এর যে সন্নিহিত অঞ্চল সেটা অন্যতম। প্রায় 1500 বছর আগে চীনা পরিব্রাজক হিউয়েনসাং তার ভ্রমণ বৃত্তান্তে বাংলার আমেরই সুখ্যাতি লিখে গেছেন। সুলতানি আর মুঘল আমলে বাংলায় উন্নত জাতের আমের চাষ ব্যাপকভাবে প্রসার পেল। আর এই যে ঐতিহাসিক ঐতিহ্য, যেটা সাহিত্যগত ঐতিহ্য, মঙ্গল কাব্য থেকে শুরু করে আধুনিক বাংলা সাহিত্যে আমের উপস্থিতি কিন্তু দেখতেই হবে। কবি ঈশ্বরগুপ্ত, মাইকেল মধুসূদন দত্ত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সকলেই আমের রসে মজেছিলেন।
1: তাই এই আমের গল্প আমরা তো আছি বাংলার ক্যানভাসে, তার সাথে যেটা বলছিলাম রয়েছে গান আপনাদের জন্য।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: সত্যি কথা বলছি আমরা আম নিয়ে, আম নিয়ে কথা বলছি কেননা এই যে সময়টা, মানে আমের সময় বলা যায়, সেই মৌর্য যুগের পরে গুপ্তযুগেও আমের চাষ কিন্তু বেশ জনপ্রিয় ছিল। মানে প্রাচীন ভারতীয় সাহিত্য, পুরাণ, বৌদ্ধ ধর্মগ্রন্থেও আমের উল্লেখ পাওয়া যায়। ভগবান বুদ্ধ নাকি আম্রকুঞ্জে ধ্যান করতেন, এমন কাহিনীও তো প্রচলিত। ভারতীয় সংস্কৃতিতে আম গাছকে শুভ ও সমৃদ্ধির প্রতীক হিসাবেও কিন্তু ধরা হয়। আর আম পৃথিবীর অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় ফল, এর ইতিহাস প্রায় 4-5 হাজার বছরের পুরনো। মনে করা হয় আমের উৎপত্তি ভারতের সেই উপমহাদেশে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, মায়ানমার অঞ্চলে। সংস্কৃতির ভাষায় তাই আমকে কিন্তু সংস্কৃততে আম্রও বলা হয়।
1: পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা আম উৎপাদনের প্রধান কেন্দ্র। মালদার বিখ্যাত ফজলি, ল্যাংড়া, হিমসাগর বা আম্রপালি সারা বিশ্বে সমাদৃত। আর জামাই ষষ্ঠী থেকে শুরু করে বাঙালির যে কোনো সামাজিক আর ধর্মীয় উৎসবে আম থাকা আবশ্যক। কাঁচা আমের চাটনি, আম পোড়া শরবত, পাকা আমের মিষ্টি, বাঙালির হেঁসেল, গ্রীষ্মকালে আমের বিভিন্ন পদে ভরপুর থাকে, আসবো সেসব কথা। এমনকি এই যে অদ্ভুত অদ্ভুত নাম আমের, তার পেছনের গল্পের কথাতেও আসবো। তবে তার আগে শুনে নেব গান।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
1: বলছিলাম যে নামগুলো আমের কিন্তু বেশ মজার, তার পেছনে রয়েছে ইতিহাস। যেমন ফজলি আম, জানা যায় 1800 সালে ফজলি বিবি নামে এক বৃদ্ধা বাস করতেন গুড়ের একটা প্রাচীন কুঠিতে। তার বাড়ির উঠোনেই ছিল একটা আম গাছ। তিনি গাছটার খুব যত্ন নিতেন। ওই এলাকার কালেক্টর রাজবংশ একবার বৃদ্ধার ঘরের কাছে শিবির স্থাপন করেন। তার আগমনের খবর পেয়ে বৃদ্ধা গেলেন তাকে দেখা করতে, আম নিয়ে তার সঙ্গে দেখা করতে। তো রাজবংশ সেই আম খেয়ে খুব মজা পান, সে আমের নাম জানতে চান, কিন্তু ইংরেজির নাম বুঝে শুধু নেম কথাটা শুনে তিনি নিজের নাম বলেন, বলেন ফজলি বিবি। সেই থেকেই এই আমের নাম ফজলি।
2: কিছুক্ষণ পরে মানে 10 মিনিট সংবাদ বিরতিতে থাকবো, তারপরে ফিরছি আপনাদের সাথে। কথা হচ্ছে বাংলার ক্যানভাস নিয়ে, রয়েছি আপনাদের সাথে মৌসুমী সুস্মিতা।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। তিনি আজ হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন চালু ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজির প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেপ্তার করেছে। সিকিম আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। উপরাষ্ট্রপতি ওই রাজ্যে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। আইপিএল ক্রিকেটে ইডেনে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 248 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সারা পৃথিবী আজ নানান সংকটে জর্জরিত। এক দশক ধরে দুর্যোগের প্রেক্ষাপটে আন্তর্জাতিক স্তরে অস্থিরতা মোকাবিলায় একটি নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং ভবিষ্যতের চাহিদা পূরণ করতে পারবে এ ধরনের একটি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে ভারত ও নেদারল্যান্ডস একসঙ্গে কাজ করছে। পাঁচ দেশ সফরের অংশ হিসেবে নেদারল্যান্ডসের দ্য হেগে এক সামাজিক অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, সারা পৃথিবী কোভিড-19 মহামারী, নানা ধরনের সংঘাত এবং জ্বালানি সংকট সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই সমস্যাগুলির দ্রুত সমাধান করতে ব্যর্থ হলে বিশ্বের উন্নয়ন বিঘ্নিত হতে পারে, জনসংখ্যার একটি বড় অংশ দারিদ্র্যের সম্মুখীন হতে পারে।
1: पहले कोरोना आया, फिर युद्ध होने शुरू हो गए और अब आज की एनर्जी क्राइसिस है। ये दशक दुनिया के लिए आपदाओं का दशक बन रहा है। हम सभी देख रहे हैं, अगर ये स्थितियां तेजी से नहीं बदली गई तो बीते अनेक दशकों की उपलब्धियों पर पानी फिर जाएगा। दुनिया की बहुत बड़ी आबादी फिर से गरीबी के

0: দলদল মে চলি যায়গি।
1: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক স্তরে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথা বলেন। ভারতকে তিনি একবিংশ শতাব্দীতে প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের মাধ্যমে চালিত সম্ভাবনাময় একটি দেশ হিসেবে বর্ণনা করেন। তিনি নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন। পাঁচ দেশ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সুইডেন যাবেন। 2018 সালে প্রথম ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের ঐতিহাসিক সফরের পর স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে এটি হবে তাঁর দ্বিতীয় সফর। এর ফলে ভারত ও সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। ভারতে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন শিল্পে অগ্রগতির লক্ষ্যে টাটা ইলেকট্রনিক্স এবং নেদারল্যান্ডসের প্রথম সারির সেমিকন্ডাক্টর সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা ASML একটি চুক্তি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেদারল্যান্ডস সফরকালে এই ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করা হয়। বিশ্বজুড়ে উন্নত অতি ক্ষুদ্র আকারের সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয় লিথোগ্রাফি যন্ত্রের বাজারের বেশিরভাগ দখল করে রেখেছে ডাচ সংস্থা ASML। সিন্ধু জল চুক্তি সংক্রান্ত কোর্ট অফ আর্বিট্রেশন সালিসি আদালতের আরও একটি রায় ভারত আবারও প্রত্যাখ্যান করেছে। অবৈধভাবে গঠিত কোর্ট অফ আর্বিট্রেশনের আগের রায়গুলিও ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গতকাল সিন্ধু জল চুক্তি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা সম্পর্কে একটি রায়ের পরিপূরক হিসেবে সর্বোচ্চ জলস্তর সংক্রান্ত আরও একটি রায় এই আদালত দিয়েছে। রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুনাল মেমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে দুবছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, 2024-22 মে কলকাতা হাইকোর্ট 2010 সালের পর পশ্চিমবঙ্গ সরকারের তৈরি সব ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়। নতুন করে তালিকা তৈরিরও নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন রাজ্য সরকার। বর্তমানে মামলাটি প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে বিচারাধীন রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আজ ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকে একথা জানিয়ে শ্রী অধিকারী, কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো সামাজিক প্রকল্পে কাটমানি নেওয়া কিংবা পুলিশ আধিকারিক বা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্ভয়ে এগিয়ে এসে তা বলার জন্য আহ্বান জানান। তোলাবাজির অভিযোগ পেলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন।
2: কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন। আর আজ থেকে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না।
1: তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সুপারিশ ও পরামর্শে নতুন বোর্ড গঠন করা হবে। আগামী সোমবার এ বিষয়ে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দিল্লির একটি আদালত আজ ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস মামলার মূল অভিযুক্ত PV কুলকার্ণী এবং আর এক অভিযুক্ত মনীষা ওয়াঘমারেকে 10 দিনের CBI হেফাজতে পাঠিয়েছে। CBI এর বিশেষ আদালতের বিচারক অজয় গুপ্ত এই নির্দেশ দেন। এর আগে তদন্তকারী সংস্থাটি আদালতে জানায় যে পরবর্তী তদন্তের স্বার্থে দুজনকে জাতীয় রাজধানীর বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন এবং এই ঘটনার নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টিও খতিয়ে দেখা আবশ্যক। কেন্দ্রীয় সংস্থার পক্ষে বিশেষ সরকারি কৌশলী নীতু গুপ্ত অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের হেফাজত চান। CBI আদালতকে জানায় যে কুলকার্ণী কেমিস্ট্রির একজন বিশেষজ্ঞ, তিনি 2026 সালের নিট UG পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এই মামলার এক অভিযুক্ত ধনঞ্জয় লোখান্ডে মনীষা ওয়াঘমারের কাছ থেকেই ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য তিনটি ভাষার পড়াশোনা বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। চলতি বছরের পয়লা জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ওই তিনটি ভাষার মধ্যে কম করে দুটি ভারতীয় ভাষা হতে হবে। 2020 নতুন জাতীয়

শিক্ষানীতি ও 2023-এর ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে। 14 থেকে 18 বছর বয়সী শিশুদের মধ্যে স্কুল ছুটদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা সচিব সঞ্জয় কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সমস্যার সমাধানে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং বা NIOS এর একটি প্রস্তাবিত নতুন উদ্যোগকে কিভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়েও মতবিনিময় করা হয়। ভারতের 22তম রাজ্য সিকিমের আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় গ্যাংটকের মানন কেন্দ্রে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন যোগাযোগ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপরাষ্ট্রপতি তার ভাষণে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে পরিকল্পনা করা হয়েছে তাতে সিকিমের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে তিনি আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গ সিকিমের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে একটি বিকল্প মহাসড়ক বুর্তু খেলিপ্যাডের পুনর্নির্মাণ এবং সিকিমের 6টি জেলার জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এছাড়াও উপরাষ্ট্রপতি 360 কোটি টাকা মূল্যের সিকিম অর্গানিক মিশনেরও সূচনা করেন। ভিন্নমত পোষণে পাকিস্তানের বর্তমান সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন প্রখ্যাত বালোচ মানবাধিকার কর্মী ডক্টর মহরং বালোচ। তিনি অভিযোগ করেছেন, পাকিস্তানে জোর করে তুলে নিয়ে যাওয়া বিনা বিচারে খুন আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগের ঘটনা বাড়ছে। বিষয়টি তিনি অত্যন্ত চিন্তাজনক এবং রাজনৈতিক মানবাধিকার ক্ষেত্রে হামলা বলে বর্ণনা করেছেন। IPL ক্রিকেটে ইডেনে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 248 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে গুজরাট কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 247 রান করে। জবাবে গুজরাট টাইটান্স শেষ খবর পাওয়া পর্যন্ত 6 ওভারে 1 উইকেটে 55 রান করেছে। গুজরাটের গান্ধীনগরে এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের 77 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের সঞ্জনা। মোট 220 কেজি ভারোত্তোলন করে এই পদক জিতেছেন ভারতীয় কুস্তিগির। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। IPL ক্রিকেটে ইডেনে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 248 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। খবর শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা
1: 100.1 এফএম
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, 100.1 এফএম গোল্ড, এফএম গোল্ড। বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 এফএম গোল্ডে। বাংলার ক্যানভাস
1: 100.1 এফএম গোল্ডে আজকে বাংলার ক্যানভাসের সঙ্গে রয়েছে মৌসুমি আর সুস্মিতা। সংবাদ বিরতির পর ফিরলাম আবারও বাংলার আম আমের বাঙালি এই নিয়ে বিষয়ে। বাংলার ক্যানভাস জুড়ে আজ শুধু আমের গন্ধ, আম আম আর আম। আসবো অনেক গল্পে অনেক কথায়, তার আগে শুনবে একটা গান।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস।
1: শুনছেন বাংলার ক্যানভাস। আর বাংলার ক্যানভাসে আমরা যে বিষয় কথা বলছি, আমি জানি সেই বিষয়টা এখনকার সময় খাওয়া দাওয়ার পরে একটা না হলে হয় না, কি তাই না? মানে আমের কথা বলছি, খাওয়া দাওয়ার পরে হোক বা দুপুরবেলা আম যদি না খাই এই সিজনে, তাহলে যেন কোথায় মনে হয় এই কলকাতায় বা এই বাংলায় থেকে আমরা যেন বাঙালি হয়ে উঠতে পারলাম। আর এর কিন্তু বিভিন্ন ইতিহাসও রয়েছে, ভারতের বিভিন্ন ধর্মীয় ও লোকালয়ের মানে বিভিন্ন যে অনুষ্ঠান সেখানে ব্যবহার হয় কিন্তু আম, বিভিন্ন পুজোয় বিভিন্ন অনুষ্ঠানে, সব কিছু অনুষ্ঠানের সঙ্গে আমের মতো অবিচ্ছেদ্য সম্পর্ক খুব কম ফলেরই রয়েছে। কথিত আছে স্বয়ং গৌতম বুদ্ধকে একটি আম্রকানন উপহার দেওয়া হয়েছিল যেন তিনি তার ছায়ার বিশ্রাম নিতে পারেন। প্রাচীনকালে আমের কদর আর গুরুত্ব বোঝাতে সংস্কৃততে এর নামও করা হয়েছিল, যার অর্থ মজুদ খাদ্য বা রসদ। আর এই কথা তো আগেই বলা হয়েছিল আপনাদের যে বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাংও কিন্তু ভারত ভ্রমণে এসেছিলেন এবং ধারণা করা হয় তিনি আমাদেরকে মানে প্রথম মানে সর্বপ্রথম বহির্বিশ্বে পরিচিত করিয়েছিলেন, মানে এই আমের মাধ্যমে। মুঘল সম্রাট আকবরও কিন্তু তার সানলামলের ভারতের লাখ বাগের দ্বার ভাঙায় সন্নিকটে প্রায় 100,000 আম গাছ রোপণ করেছিলেন, সেটাকে ভারতীয় উপমহাদেশের প্রথম সুসংগঠিত আম বাগান বলা হয়।
2: ফলের রাজা আম শুধুমাত্র ভারতবর্ষের সবচেয়ে প্রিয় ফল নয়, ভারতীয় সংস্কৃতিতে এর একটা পবিত্রতাও আছে। যেমনটা তুমি বললে, আম্রপল্লব ছাড়া পুজো যেমন অসম্ভব, তেমনি দক্ষিণের পোঙ্গাল বা বাঙালির জামাইষষ্ঠীর কথা আগেই বলেছি, আম ছাড়া ভাবা যায় না। আমের উদ্ভব প্রথমেই ভারতবর্ষে খ্রিস্টপূর্ব প্রায় 4,000 বছর

আগে বাল্মীকি রামায়ণেও আমের উল্লেখ বহুবার পাওয়া যায়। এছাড়া বৈদিক সাহিত্যে আমকে আম্র, ছুট, রসালো এরকম নানান নামে উল্লেখ করা হয়। আমের উদ্ভব উত্তর ভারতে, এখান থেকে দক্ষিণ ভারতে গেলে তামিল ভাষায় এর নাম হয় আমকায়, পরবর্তীকালে উচ্চারণ পরিবর্তন হয়ে নাম হয় মামকায়, মালায়ালাম ভাষায় তাহলে মাঙ্গা। 1498 সালে পর্তুগিজ নাবিকরা কালিকট বন্দরে নামলে তাদের হাত ধরেই বাইরে আমের বাণিজ্য শুরু হয় ও মাঙ্গা ম্যাঙ্গো নাম পায়। বিখ্যাত আম আলফানসো পর্তুগিজরা দে আলবুকুয়ার্কিউয়ের নামে রাখে। আর বৌদ্ধ ধর্মে বিস্তারের সঙ্গে যে আমের নাম রয়েছে যুক্ত, সে তো তুমি নিজেই বলেছ, গৌতম বুদ্ধ তো আম গাছের তলায় বসেই ধ্যান করতেন। কাজেই এই বৌদ্ধ ধর্মেও কিন্তু আম গাছের একটা গুরুত্ব আছে। বৌদ্ধ ধর্মে এই আম গাছ রোপণ করাকে একটা পবিত্র কাজ বলে গণ্য করা হতো। জৈন দেবী অম্বিকাকে আম গাছের তলায়ও ধ্যানরত অবস্থায় দেখা গেছে, অর্থাৎ জৈনদের মধ্যেও সেই একই ব্যাপার। শুধু ধর্মীয় নয়, আমের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আস সেই সমস্ত কথায় তবে শুনবো, তার আগে গান।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: শুনছেন আমাদের সাথে আজকের বাংলার ক্যানভাস। আমাদের সাথে মানে আমরা কারা রয়েছি, রয়েছে মৌসুমি আর রয়েছে সুস্মিতা। আমাদের সাথে আপনারা কিন্তু শুনছেন আজকের আমের সাতকাহন, বা আম এবং বাঙালির যে এক মানে আত্মিক যোগাযোগ বলা যায় সেই বিষয়।
1: শুধু ধর্মীয় নয়, আমের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু যথেষ্ট। আমরা এর আগে বলছিলাম যে নানানভাবে নানান ধর্মে নানান ক্ষেত্রে পুজোয় আমের যে ব্যবহারের কথা, এই যে ঐতিহাসিক গুরুত্ব, সেখানে বলতে হয় বৈশালী রানী আম্রপালির নাম অনুযায়ী বিখ্যাত আম আম্রপালির নামকরণ হয়। নন্দ সাম্রাজ্যের সময় আম গাছকে প্রেমের দেবতা মনোমথের সাথে তুলনা করা হতো, আর আমের মুকুলকে প্রেম বান। আলেকজান্ডার ভারত আক্রমণের পর প্রত্যাবর্তনের সময় তার সাথে যে সমস্ত জিনিস নিয়ে গিয়েছিলেন, তার মধ্যে অন্যতম বিভিন্ন প্রজাতির আম। ইভেনসাংয়ের ভারত ভ্রমণের পর প্রথম আম চীনে নিয়ে যান। মুঘল সম্রাট বাবর রানাসঙ্গকে অতিক্রম মানে আক্রমণ করতে অস্বীকৃত ছিলেন। দৌলত খান লোদি বাবরকে সম্পত্তি ও অর্থের লোভের পাশাপাশি আমের সাথেও পরিচিতি ঘটায়। বাবর আমের সাথে এতটাই মত্ত হয়ে যায় যে কাবুল অবধি আমের কুরিয়ারের ব্যবস্থা শুরু করে। আমির খসরু ও তাঁর লেখনীতে আমকে নাগজা তারিন মিওয়া, দ্য ফেয়ারেস্ট ফ্রুট অফ হিন্দুস্তান বলে উল্লেখ করেছেন। সম্রাট আকবর দ্বারভাঙা জেলায় লাখিবাগ নামে একটা বাগান তৈরি করেন, যেখানে 1 লাখের বেশি আম গাছ রোপণ করা হয়। তোতাপুরি, রাতাউল, কেশার, এরকম প্রচুর নতুন প্রজাতির আম গাছ সেখানে গ্রাফটিং করা হয়। আর ইতিহাসের কথাই যদি বলি, শাহজাহানের আম প্রেম ছিল যথেষ্ট উল্লেখযোগ্য।
0: একদমই তাই। আর কথিত আছে যে শাহজাহান তার পুত্র দারাশুকোকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন, তার অন্যতম কারণ হচ্ছে যে তিনি একজন উন্নত মানের

উদ্ভিদ বিশারদ ছিলেন। তিনি তার গ্রন্থ যেটা লিখেছিলেন সেই নুসকাদার ফানি ফালাহাত, এখানে বিভিন্ন ধরনের আমের গ্রাফটিংয়ের কথা বিস্তারিতভাবে কিন্তু তিনি আলোচনা করেছিলেন। ঔরঙ্গজেব সিংহাসন আরোহণের কালে পার্সিয়ান নবাব আব্বাসের সমর্থন লাভের জন্য উপঢৌকন হিসাবে পাঠিয়েছিলেন আম। আর 1539 খ্রিস্টাব্দে শেষ শাহ সুরি হুমায়ুনের বিরুদ্ধে চৌসার যুদ্ধে জয়লাভের পর সেখানকার আম তৃপ্তি ভরেও খেয়েছিলেন। স্বাদে গন্ধে অতুলনীয় এই আমের নাম রাখলেন চৌসা। মানে এটা চৌসা আমের ইতিহাস যে কীভাবে তার নামটা এলো। আমের কাহিনী ব্যক্ত করতে গেলে আজ তো একখানা উপন্যাস তৈরি হয়ে যাবে। আর এইখানেই আমের সাতকাহন কিন্তু শুরু। আর সেই আমের সাতকাহন নিয়েই রয়েছে আপনাদের সাথে মৌসুমী সুস্মিতা, রয়েছে গানও এই মুহূর্তে

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: সত্যি বাংলা মানেই আম, আম মানেই বাংলা, তাই বাংলার আম আর বাঙালি না। মালদার আমের গল্পে যাব, কেননা আমের কথা বলবো আর মালদার আমের কথা বলবো না সেটা তো হয় না, তাই না? কিন্তু তার আগে জেনে রাখা আমাদের ভালো যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনাতেও আমের কিন্তু বেশ ভালো ফলন হয়।
1: ঠিক, ওই শুধুই মালদা মানেই আম এমনটা নয়।
0: এবং ঐতিহাসিকরা জানেন যে বাংলার জেলায় জেলায় একটা সময় আমের বাহারি ফলনের উদ্যোগ নিয়েছিলেন কিন্তু নবাব ও নিজামরা।
1: একেবারে, মানে ফলের রাজা আম আর সেই রাজার রাজধানী আমাদের দেশে। এ কথা বলছি কারণ এখন সারা পৃথিবীতে যত আম ফলানো হয় তার 45% বেশি হয় ভারতে। আর এ ব্যাপারে রাজ্যগুলোর মধ্যে, হ্যাঁ এখন উত্তরপ্রদেশ এগিয়েছে বটে, কিন্তু এদেশের মোট উৎপাদনের অনেকটা অংশই হয় আমাদের রাজ্যে। পশ্চিমবঙ্গে কারো বাড়ি মালদায় শুনলেই আমরা আবদার করি না, বাড়ির বাগানে আম ধরলে খাওয়াস ভাই। মালদা জেলার সকলের বাড়িতেই নিশ্চিত আম গাছ কিংবা আম বাগান আছে, এই বিশ্বাস হোক না হোক মানুষের মনে গেঁথে গেছে, এমনি এমনি নয়। আজ থেকে 1500 বছর আগের ওই চীনা পরিব্রাজক হিউয়েন সাং লিখে গেছেন 632 থেকে 645 খ্রিস্টাব্দে গৌড়ে এসে আম খেয়ে তিনি আপ্লুত হয়েছিলেন। চীনের লোকেরা দেবভোগ্য আমের কথা জানতে পেরেছিল কিন্তু তাঁর লেখা থেকেই।
0: আর এই আমের কথা বলছি মানে বাংলা ও বাঙালির আমের কথা, আর তার সাথে সাথে এটাও আপনাদের বলি যে আমের এই যে বিভিন্ন জায়গায় যে আম পাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় এই আমের সাথে যে একটা মেলবন্ধন রয়েছে আমাদের, সেটা কিন্তু খুব পুরনো। যেমন মালদার আমের গল্পে যাওয়ার আগে যেটা আপনাদের বলছিলাম যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু আমের বেশ ভালো ফলন হয়। 1704 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ যখন তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদের সরিয়ে নিয়ে এলেন, সেই মুর্শিদাবাদে তিনি এসেছিলেন সুমিষ্ট আমের চারা গাছ নিয়ে, মানে চারা গাছও এসেছিল তার সাথে। শোনা যায় নবাবের পছন্দ

0: এদের গাছের আমের পাহারায় থাকতো তার সশস্ত্র প্রহরীর দল,
1: বোঝো।
0: আর এককালে এই মুর্শিদাবাদেই 200 বেশি রকমের আম ফলতো বলে কিন্তু জানা যায়। এদের মধ্যে যাদের ফলনের খরচা ছিল বেশ অনেকটাই এবং যেগুলো গাছ থেকে পেরে আনার পর বেশি দিন ভালো থাকতো না, এমন অনেক আমই আজ কিন্তু বিলুপ্ত। আমের গল্পে যাব, মানে আমের এই যে ইতিহাস নিয়ে কথা বলছি, এরপরে আরও বেশ কিছু কথায় যাব, যেমন আম নিয়ে বিভিন্ন খাবার দাবার এই সব কিছুতেই থাকবো। কিন্তু তার আগে যেটাতে থাকবো সেটা হচ্ছে আমার আপনার দুজনেরই পছন্দের গানে।

0: কথা বলছি আজকে আমরা বাংলার আম বাঙালির আম নিয়ে, কিন্তু সেই কথায় যাব, কিন্তু তার আগে রয়েছে একটি ঘোষণা,
1: একটি আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা। আজ উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং জেলার কিছু কিছু জায়গায় আগামী 2-3 ঘন্টার মধ্যে, মানে রাত 9:50 থেকে শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং বিদ্যুৎ সহ, এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার বেগে বইবে।
0: শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাসে আজ বাঙালির আম বাংলার

0: নিয়ে কথা হচ্ছে। মালদার কথায় যাব বলেছিলাম, তাই বলছিলাম যে ঐতিহাসিকরাও কিন্তু জানেন যে বাংলা জেলায় জেলায় একটা সময় আমের বাহারি ফলনের উদ্যোগী ছিলেন সেই সময় নবাব আর নিজামরা। 1704 সালে শুরু হয়েছিল, বলেছি একটু আগে সেই কথা আপনাদেরকে। তবে এককালে মুর্শিদাবাদে 200-এরও বেশি রকমের কিন্তু আমের ফলন হতো বলে জানা যায়। এদের মধ্যে যাদের ফলনের খরচ বেশি ছিল এবং যেগুলো গাছ থেকে পেরে আনার পর বেশি দিন ভালো থাকতো না, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে, বলেছিলাম সেই কথা। কিন্তু যে আমগুলো সময়ের ঝড়ঝাপটা পেরিয়ে সহ্য করে আজও মুর্শিদাবাদে বহাল তবিয়াতে টিকে আছে এবং মানুষের রসনা তৃপ্তি করে চলেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানী, ভবানী, চম্পা, বিমলি, মোলামজাম, আনারস এবং গোলাপ খাস, সাহাদুল্লাহ, ইনায়েত। না, আমি জানি বলে হয়তো শেষ করতে পারবো না।
1: এদের অনেকেরই ইতিহাস মুর্শিদাবাদের বাতাসে কান পাতলেই শোনা যায়। মোলামজাম আম সম্পর্কে যেমন জানা যায়, এই আম নাকি পেকে গেলে তক্ষণই গাছ থেকে পেরে খেয়ে ফেলতে হয়। নবাবী আমলে এই আম পাকার মহেন্দ্রক্ষণের নজর রাখার জন্য আলাদা আম পেয়াদা রাখা হতো। মুর্শিদাবাদের আরেক বিখ্যাত আম কোহিতুর, নবাবী আমলের নবাবের জন্যই বিশেষভাবে তৈরি এই আমকে তাজা রাখতে তুলো দিয়ে মুড়ে রাখতে হয় এবং প্রতি 12 ঘন্টা অন্তর আমটাকে ঘুরিয়ে দিতে হয় যাতে তার সব দিক সমানভাবে পাকে। সে আমলে নাকি কার বাগানে কতগুলো কোহিতুর আম গাছ আছে এবং তিনি সেগুলোর কেমন যত্ন করছেন তা দিয়েই সেই ব্যক্তির সম্পদের পরিমাণটা পরিমাপ করা হতো। শোনা যায় রাজভোগ্যই আম ছুঁড়ি বা বটি দিয়ে নয়, কাটা হতো বাঁশের চাঁচড়ি দিয়ে। আজও এই আমের একটা মাত্র দাম 500 থেকে 1000 টাকা আছে। আরো গল্প।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।
1: আবারও জানিয়ে দিয়ে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা, জলপাইগুড়ি জেলার কিছু অংশে আগামী 2-3 ঘন্টায় মাঝারি বজ্রবিদ্যুৎ সহ গভীর বৃষ্টি হতে চলেছে, সঙ্গে 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে। আলিপুরদুয়ার কোচবিহার জেলার কিছু অংশেও আগামী 2-3 ঘন্টায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবে।
0: গানে কথায় গোল্ডেন সময়।

0: Today, this relationship is evolving from its cultural foundation into a robust industrial and economic partnership. In a conversation with Akashvani, the Ambassador of India to Sweden, Anurag Bhushan, emphasizes that the Prime Minister's upcoming visit is set to further cement the ties between the two nations. Head of Engineering and Product Development at Artifex in Sweden, Per Stenfeldt, expressed optimism about stronger industrial collaboration and greater business opportunities between India and Europe arising from the India-European Union Free Trade Agreement. Electronics manufacturing company Tata Electronics and Dutch semiconductor equipment major ASML have joined hands to enable chip manufacturing in India. The pact was announced during Prime Minister Narendra Modi's visit to the Netherlands. ASML is known for having a monopoly in a category of lithography equipment which is critical for production of advanced small-size semiconductors. A Delhi court today sent the prime suspect in the NEET paper leak case P.V. Kulkarni and another accused Manisha Wagmare to CBI custody for 10 days. Special CBI Judge Ajay Gupta ordered the remand after the probe agency submitted that the DO needed to be taken outside the national capital for further investigation and that the larger conspiracy had to be investigated. In IPL cricket, chasing a target of 248 runs, Gujarat Titans were 177 for 1 in 16 overs against Kolkata Knight Riders in Kolkata when reports last came in. Put into bat first, Kolkata Knight Riders posted 245 for 2 in the stipulated 20 overs. And that is the end of this news bulletin.
1: কথায় গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস বাংলার ক্যানভাস 100.1 FM Golde বাংলার ক্যানভাস
2: বাংলার ক্যানভাস জুড়ে বারবারই বলছিলাম যে কিভাবে বাংলার ইতিহাস সাহিত্য সংস্কৃতি সবটা জুড়ে আম একটা বড় ভূমিকা পালন করেছে অর্থনীতিতে তো বটেই এই যে নানান রকম আমের নাম বলছিলাম অনেক আম হারিয়ে গেছে অনেক সেই আমকে কিভাবে কি সমাদরে রাখা হতো সে কথা শেষ হতে চায় না এই যেমন মুর্শিদাবাদের বিখ্যাত আম চম্পার গন্ধ ঠিক চম্পা ফুলের মতো অনেকে বলেন মুঘল দরবারের বিখ্যাত গণিকা চম্পাবতী রূপে মুগ্ধ হয়ে তার নামেই তৎকালীন নবাব এই আমের নাম রাখেন একই রকম গল্প আছে বিমলি আম নিয়েও মানে বা বিমলি শোনা যায় মির্জাফরের সময় আমবাগানের পরিচর্যার দায়িত্বে ছিল দাসী বিমলা তার কঠোর পরিশ্রমে খুশি হয়ে তার নামে আমের নাম রাখা হয়েছিল বিমলি মালদার বিখ্যাত আমের তালিকায় আছে লক্ষণভোগ গোপালভোগ ফজলি ল্যাংড়া ক্ষীরসাপাতি যেটা হিমসাগর আর কি কিষাণভোগ কালাপাহাড় বোম্বাই আরও কত কি এদের মধ্যে চেহারায় সবচেয়ে বড় সড় সুস্বাদু হচ্ছে ফজলি আম যার একটা ওজন 700 থেকে প্রায় 1500 গ্রাম হওয়াটাও আশ্চর্যের নয় এর নাম রাখা হয়েছিল আরাপুর গ্রামের ফজল বিবির নামে আশ্বিনা নামের একটা আম মালদায় ভালো হয় যা থেকে তৈরি আচার সারা দেশে এমনকি বিদেশেও খুব সমাদৃত ফজলির মতোই এই আমও বড় চেহারার কিন্তু এটা পাকতে সময় লাগে বেশি সেই অবধি অপেক্ষা না করে কাঁচা অবস্থাতেই একে কেটে কুটে আচার তৈরি শুরু করে দেওয়া হয় কালাপাহাড়ের নাম শুনে থেকে দৈত্যাকার মনে হলেও আসলে সেই নামটা এসেছে ওর গায়ের কালচে সবুজ রঙের জন্য যা থেকে যায় আমটি পেকে গেলেও এই রঙটা একই থাকে এদের মধ্যে লক্ষণভোগ ক্ষীরসাপাতি আর ফজলি এই তিন রকমের আম ইতিমধ্যেই জিআই স্বীকৃতি পেয়ে প্রমাণ করেছে তারা মালদা জেলারই ভূমিপুত্র স্বাদে অনন্য তাই ফল ধরে পাকেও তাড়াতাড়ি এই দুটো কারণেই ইদানিং এ জেলায় নাম করেছে আম্রপালি আর মল্লিকা আম নদিয়া জেলায় হিমসাগর আর আম্রপালির ফলন হয় বেশি এছাড়া ফলানো হয় গোলাপ খাঁ সিঁদুরি চ্যাটার্জি ল্যাংড়া আমও এই জেলায় দুরকমের হিমসাগর হয় একটা সাদা যা দেখতে অন্যটার তুলনায় সুন্দর কিন্তু অন্য যেটি কালো হিমসাগর নামে পরিচিত রসিকজনে বলেন মিষ্টত্ব তারই বেশি আবার হুগলি জেলাতেও গত কয়েক বছরে আমের ফলন তো দাউ দাউ করে বেড়েছে ল্যাংড়া

0: হিমসাগর, কাঁচা মিঠে, বোম্বাইয়ের মতো বিভিন্ন রকম আমের ফলনে হুগলিও আজকাল স্বচ্ছন্দ। কাজেই বাংলার আম নিয়ে এই অতুলনীয় স্বাদই শুধু নয়, তার সমৃদ্ধ ইতিহাসও কিন্তু যেন শেষই হতে চায় না।
1: এইরকমই আমের কথা, মানে আমের ইতিহাস, আমের নামকরণ, এই সব কিছু নিয়ে তো আছি আপনাদের সাথে।

নয়, আম দিয়ে বিভিন্ন ধরনের রান্নাবান্নাও কিন্তু হয়ে আসছে বহুদিন আগে থেকে, বলবো সেসব কথাও। তবে তার আগে অবশ্যই যেটা রয়েছে আমাদের আমের সাথেই, মানে আমের মতোই মিষ্টি প্রিয় গান।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।
1: বলেছিলাম না যে পুরনো দিনের রান্নাগুলোর মধ্যেও আমের কিন্তু একটা বিশেষ গুরুত্ব ছিল। পুরনো দিনের আচার আমসত্ত্ব থেকে আজকের চিজ কেক বা সমস্ত ধরনের বলা যায় যে অনুষ্ঠান বাড়িতে যে সমস্ত ড্রিঙ্কসগুলো দেওয়া হয় তাতেও কিন্তু আমের একটা ফ্লেভার থাকে। রেসিপি তো বদলেছে এই দিনে দিনে, কিন্তু আমকে ঘিরে বাঙালির যে ভালোবাসা সেটা কিন্তু রয়ে গেছে। আমের রেসিপির এই যাত্রা আসলে বাঙালির খাদ্য সংস্কৃতির পরিবর্তনের একটা গল্প। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনও আম আজ ফলের রাজা আর বাঙালির রান্নাঘরের এক অমলিন স্বাদ। আমের যে সমস্ত বিভিন্ন রান্নার পদ্ধতিটা পাওয়া যায় তাতে জানা যায় আম কতদিন আগে থেকে মানুষের রসনা তৃপ্তি করে আসছে। আম শুধু তো একটা ফল নয়, জাতীয় উপমহাদেশের খাদ্য সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে বাঙালির রান্নাঘরে কাঁচা আম থেকে পাকা আম সব কিছুরই আলাদা আলাদা রকমভাবে ব্যবহার হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আমের রেসিপিতেও এসেছে কিন্তু পরিবর্তন। পুরনো দিনের ঐতিহ্যবাহী যে পদগুলো আছে আজ তার জায়গা করে নিয়েছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ফিউশন খাবারও। গ্রীষ্মকালের শরীর ঠান্ডা রাখতে এই রান্না ছিল অত্যন্ত জনপ্রিয়। সাধারণত মুসুর ডাল বা মুগ ডালের সঙ্গে কাঁচা আম কেটে ফুটিয়ে নেওয়া হতো, যাকে কিনা টক ডাল বলা হয়। বৈশিষ্ট্য ওই যে বললাম, টক মিষ্টি হবে, গরমের সময় হজম করতে সাহায্য করবে আর কম মশলায় এই রান্নাটা হবে। ডাল সিদ্ধ করে তাতে যখন কাঁচা আম এবং হলুদ দিয়ে সামান্য মিষ্টিও দিতে পারেন এবং সেই ডাল যখন আপনি খাবেন, মানে টক ডাল নামে পরিচিত এই ডাল সত্যি গরমকালের জন্য এক অন্য ধরনের খাদ্যের রসনা তৃপ্তি আমাদের করে। আর তারপরে আম পোড়া শরবত বাংলার গরমে সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে কিন্তু অন্যতম এই আম পোড়া শরবত। কাঁচা আম আগুনে পোড়ানো হতো যাতে ধোঁয়ার গন্ধ আসে, আর পোড়ানো আম বিট নুন চিনি বা গুড় ঠান্ডা জল কখনো কখনো পুদিনা পাতা এই সব কিছু দিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আম পোড়া শরবত। আমি জানি আপনারা অনেকেই করেন, আমের আচারের কথাও বলা হয়েছে, আম সত্ত্বের কথা বলা হয়েছে। আর যে কোনো অনুষ্ঠানে যদি আমের চাটনি না হয় তাহলে তো সেই অনুষ্ঠান বাড়ির শেষ পাতে মিষ্টি খাওয়াটা কেমন অধরা থেকে যায়।

সাথে সাথে যদি আধুনিক যুগে আসি, মানে উৎসবে বিয়েবাড়িতে শেষ জনপ্রিয় শেষ পাতে যেটা, সেটা হচ্ছে টক মিষ্টি স্বাদের আমের চাটনি। আর আধুনিক আমের যদি রেসিপিগুলোতে আসি, সেগুলোও কিন্তু বেশ অনেক কিছু নামের সাথে যুক্ত, মানে সেইগুলোও কিন্তু অনেক কিছু আছে যা আধুনিকীকরণের সাথে সাথে বদলেছে। তবে বদলায়নি একটাই জিনিস, সেটা হচ্ছে আম। বলবো সে কথা গানের ওপরে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।
1: কাঁচা আম দিয়ে তৈরি জনপ্রিয় যে বাঙালি খাবারগুলো, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আমের টক ডাল, যে মানে মসুর ডালে কাঁচা আমের টুকরো দিয়ে কাঁচা আমের চাটনি, আম পোড়ার শরবত।
2: একদমই তাই, মানে গানের উপরে
1: মশলা তৈরি,
2: সেই সেই কথাগুলোই বলছিলাম। আম সত্য, এবং এই সময় দাঁড়িয়ে মানে আমের যে ফিউশনগুলো তৈরি হচ্ছে, যেমন ধরো সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক রান্নার প্রভাব বাঙালির খাবারেও কিন্তু এসেছে। এখন শুধু ঐতিহ্যবাহী পদেই নয়, আধুনিক ডেজার্ট বা ফিউশন খাবারেও ব্যবহৃত হচ্ছে এই আম। যেমন ধরো
1: ম্যাঙ্গো স্মুদি, এখন তো সবেতেই স্মুদি আর কি, পাকা আম দুধ দই বরফ ব্লেন্ড করে তৈরি করা হচ্ছে। বা ম্যাঙ্গো আইসক্রিম তো সব কোম্পানি বার করে ফেলেছে, আগে তৈরি ছিল কুলফি, এখন এসেছে নানান ধরনের ম্যাঙ্গো আইসক্রিম। আছে পশ্চিমা ডেজার্টের সঙ্গে আমের অসাধারণ মেলবন্ধন ম্যাঙ্গো চিজ কেক, রয়েছে হালকা নরম এয়ারি ডেজার্ট ম্যাঙ্গো মুজ, ম্যাঙ্গো সালসা হচ্ছে বিদেশি খাবারের প্রভাবে তৈরি একটা ফিউশন পদ, রয়েছে ম্যাঙ্গো মকটেল, বর্তমান প্রজন্মের কাছে তো ভীষণ জনপ্রিয়। সত্যি বলতে কি, যে ক্যাফে সংস্কৃতির সঙ্গে পানীয়গুলো এখন একেবারে জড়িয়ে গেছে। আর এটা ঠিকই, আগে যা ছিল তা তো আছেই, তা যাবে কোথায়, সেরকম কিছু খাবারের রেসিপিও কিন্তু আমরা বলতে পারি, জানাতে পারি বন্ধুদের।
2: কিন্তু
1: তার আগে একটু,
2: হ্যাঁ তার আগে জানতে হবে, শুনতে হবে গান, যেটা আমাদের মন ভালো করে অবশ্যই।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।
1: সত্যি বাংলার ক্যানভাসে আজকের এমন একটা মানে বিষয় নিয়ে কথা বলছি যা কিনা বাঙালির একটা আলাদা আবেগ। বাঙালি মানেই খাদ্যরসিক, সে কথা তো সবাই জানে, কিন্তু বাঙালির সেই খাদ্য তালিকার মধ্যে এই গ্রীষ্মকালে আম থাকবে না সেটা কিন্তু হয় না। কিন্তু শুধুমাত্র আমাদের বাংলায় বা শুধু ভারতে বা আশেপাশের অঞ্চলেই যে শুধু আম বিখ্যাত আশেপাশের দেশগুলোতে তা নয়, বিশ্বের বহু দেশের সংস্কৃতি, অর্থনীতি ও খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ হলো এই আম। বিভিন্ন দেশের বিভিন্ন জাতের আম কিন্তু বিখ্যাত, আর সেগুলোকে ঘিরে রয়েছে নানা মজার তথ্য ও ইতিহাস। যেমন ধরো জাপানে, জাপানের মিয়াজাকি প্রেফেকচার অঞ্চলে মিয়াজাকি আম বিশ্বের সবচেয়ে দামি আমগুলোর মধ্যে কিন্তু অন্যতম। গাঢ় লাল রঙের, অত্যন্ত মিষ্টি, আর ওজনও কিন্তু সাধারণ আমের তুলনায় অনেকটা বেশি, তাই আমকে এগ অফ দ্য সান নামেও কিন্তু ডাকা হয়। জাপানের একটা বিলাসবহুল উপহার হিসেবেও কিন্তু এটা জনপ্রিয়। তার সাথে থাইল্যান্ডের যদি ম্যাঙ্গো স্টিকি রাইসের কথা বলি, সেটাও কিন্তু আন্তর্জাতিক খাবার। থাইল্যান্ডের আম শুধুমাত্র ফল নয়, স্ট্রিট ফুডের সংস্কৃতিরও কিন্তু একটা অংশ। ম্যাঙ্গো স্টিকি রাইস থাইল্যান্ডের জাতীয় পর্যায়ের জনপ্রিয় একটা কিন্তু ডেজার্ট। পাকা আম, নারকেলের দুধ ও স্টিকি রাইস দিয়ে তৈরি হয় এই আম।
2: ফিলিপাইনেও কারাবাও আম, সেটা হচ্ছে ফিলিপাইন্সের কারাবাও ম্যাঙ্গো, পৃথিবীর অন্যতম মিষ্টি আম। খুব নরম শ্বাস, কম শ্বাস, সুগন্ধি, স্বাদ। মেক্সিকোর আম যেটা, সেটা হচ্ছে বিশ্বের অন্যতম বড় আম রপ্তানিকারক দেশ ওরা, আতাউলফু, টমি অ্যাটকিনস, কেন্ট, এগুলো। পাকিস্তানের সিন্ধি চসা আম, ব্রাজিলের আমের জনপ্রিয়তা তো রয়েছেই বর্তমানে, মানে সেখানে জুস, আইসক্রিম, ফলের সালাদ, ককটেলেও কিন্তু আম ব্যবহার হয়। আম পরিবেশনের না কতগুলো অদ্ভুত অদ্ভুত পদ্ধতি রয়েছে, আমটাকে অদ্ভুতভাবে রান্না করে বিভিন্ন দেশে দেওয়া হয়। যেমন একটু বলি, যেমন আমের পানা যেটা রয়েছে, গ্রীষ্মকালীন এক ধরনের পানীয় আম থেকে তৈরি হচ্ছে, এই আমের পাল্প থেকে জেলি তৈরি করে বা লাল রঙা ডাল আর কাঁচা মরিচ দিয়ে রান্না করে ভাতের সাথে পরিবেশন করা হয়। আমের যে লাচ্ছি সেটা দক্ষিণ এশিয়া জুড়ে বেশ জনপ্রিয়, যেটা পাকা আম বা আমের পাল্পের সাথে মাখন, দুধ আর চিনি মিশিয়ে তৈরি করা হয়। পাকা আম তরকারিতে ব্যবহার করা হয়। আমরস চিনি বা দুধের সাথে আম দিয়ে তৈরি একটা জনপ্রিয় পানীয়, যেটা চাপাটি বা পুরীর সাথে খাওয়া হয়। আবার পাকা আম থেকে নেওয়া পাল্প ম্যাঙ্গোদা নামে মোরব্বা তৈরি করা হয়। অন্ধ্র আভাকায়া কাঁচা পাল্প সমৃদ্ধ একটা টক আমের সাথে মরিচের গুঁড়ো, মেথি বীজ, সরিষার গুঁড়ো, লবণ এবং চিনেবাদাম তেলের সাথে মিশিয়ে তৈরি এক ধরনের আচার। আবার ডাল তৈরিতেও আম অন্ধ্রপ্রদেশে ব্যবহার হয়। গুজরাটিরা চান্ডা, যেটা মশলাযুক্ত মিষ্টি আমের তৈরি খাবার বানাতেও আম ব্যবহার করে। আমের মোরব্বা, মুরাম্বা মানে মিষ্টি পাকা আমের তৈরি খাবার, আমচুর আচার তৈরি করতে ব্যবহার করা হচ্ছে নানান রকম খাবার জিনিসগুলো। পাকা আমগুলো প্রায় পাতলা করে কেটে খোসা বাদ দিয়ে তারপর সেটা কিছু দেশে শুকনো পেয়ারার বাড়ের মতো বিক্রি করা হয়। এই ফলটা খাদ্যশস্য পণ্যগুলোতে যেমন মুসেলি, ওট, এগুলোর সাথে মিশিয়ে খাওয়ানো হয়। প্রায়শই হাওয়াইতে আম কাঠ যেটা, সেটা তৈরি করা হয় এবং তার গা থেকে ওগুলো কেটে কেটে নিয়ে রান্নার মধ্যে দেওয়া হয়। ফিলিপাইনের কথা তো বলেইছি, ব্যাগুং যেটা, মাছের সস, ভিনেগার, কাঁচা আম, সয়া সস আর লবণ, এগুলো মিলিয়ে খাওয়া হয়। মিষ্টি পাকা আমের টুকরোগুলো শুকনো করে কখনো কখনো বীজহীন তেঁতুলের সাথে মিলিয়ে ম্যাঙ্গোরাইন্ড তৈরি করা হয়। আম দিয়ে আমের রস, আমের মধু বানানো যায়। আর অন্যান্য সব তো আছেই, কি অদ্ভুত অদ্ভুত সব খাবার সারা পৃথিবীতে খাওয়া হয় আম দিয়ে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: সত্যি
1: খুশিতে রঙিন তো হবেনি, কেননা আমের কথা বলছিলাম যে এতক্ষণ।
0: কিন্তু এই যে আম নানান একটা রসালো ফল, তার মিষ্টত্ব, সব মিলে অনেকে ভয়ও পান যে আম খেলে বোধ হয় এই ডায়াবেটিসের রোগীদের সমস্যা হতে পারে বা আরও কত কি। কিন্তু ঔষধি গুণ আমের অসামান্য। আয়ুর্বেদ আর ইউনানি পদ্ধতির চিকিৎসায় পাকা আম ল্যাক্সেটিভ, রোচক আর টনিক বা বলকারক রূপে ব্যবহার করা হয়। রাতকানা, অন্ধত্ব, এই যে রোগ, এর প্রতিরোধে পাকা আম এমনকি

0: কাঁচা আম মহৌষধ, কচি পাতার রস দাঁতের ব্যথা উপশম করে, আমের শুকনো মুকুল পাতলা, মানে সত্যি বলতে কি পেটের সমস্যায় পুরনো আমাশা, প্রস্রাবের জ্বালা যন্ত্রণা এসবের ক্ষেত্রে ভীষণ কাজ করে। জ্বর, বুকের ব্যথা, বহুমূত্র রোগের জন্য আমের পাতার গুঁড়োও ব্যবহার করা হয়। কাজেই সব দিক দিয়ে আম রাজা তো বটেই।
1: হ্যাঁ, একদমই তাই। আর আজকের এই যে আমের কথা বলছিলাম, মানে বাংলার আম এবং বাংলার আম এবং বাঙালির আম, এই বাংলার আম এবং বাঙালির আম,
0: বা বাংলার আম আর আমের বাঙালি, আমের বাংলা,
1: একদম উপসংহারে কিন্তু আমরা চলে এসেছি। এবং সেই উপসংহারে এসে এই কথাটাই বলবো যে এই বাংলায় আম শুধু একটা তো ফল নয়, বাঙালির স্মৃতি, সংস্কৃতি, স্বাদ এবং আবেগের একটা অন্যতম জায়গা কিন্তু এই আম। আর তার সাথে সাথে এই কথাটাও বলবো যে কাঁচা আমের টক থেকে পাকা আমের মাধুর্য, প্রতিটা স্বাদেই কিন্তু লুকিয়ে রয়েছে শৈশব, পরিবার আর গ্রীষ্মের গল্প। দেশ বিদেশে যতই নতুন নতুন নতুন ধরনের নতুন জাতের রেসিপি হোক না কেন, চিরকাল আমাদের মনে আম পোড়া শরবত, আমের চাটনি, টক ডাল, এগুলো কিন্তু থেকেই যাবে। আমের জায়গা চিরকালই আলাদা, তাই বলা যায় আমের রঙে, গন্ধে আর স্বাদে আজও বেঁচে আছে বাঙালিয়ানা। আম ছাড়া যেমন আমরা নয়, ঠিক তেমনই
0: এই বাংলা আম ছাড়া নয়। আর আম মানে বাংলা, বাংলার ক্যানভাস জুড়ে তাই আজ শুধুই আম।
1: একদমই তাই। আর আমরা বাঙালিরাই এই গ্রীষ্মকাল মানে একরাশ নস্টালজিয়াকে খুঁজে পাই আমের মাধ্যমে। দুপুরবেলায় ঠান্ডা থেকে, মানে দুপুরবেলায় ঠান্ডা আমে জানতে, ঠান্ডা ঠান্ডা আম, তার সাথে যে স্মৃতি জড়ানো আমাদের তা বলাই বাহুল্য। বাংলার মাটি, বাংলার গরম এবং বাংলার আম, এই সব তিনের মিলেই যেন এক অদ্ভুত অনুভূতি, রসনা, তৃপ্তি আমাদের মধ্যে, প্রতিটি মানুষকে ফিরিয়ে নিয়ে যায় শৈশবের দিনে এই আম। তাই আজকের মানে ফলের রাজা আম, আর আমকে ঘিরে বাঙালির ভালোবাসা, এই সব কিছুকে মিলিয়ে যেটা করব সেটা হচ্ছে এই মুহূর্তে একটা মিষ্টি শুভ রাত্রি বলে বিদায় নেব। মৌসুমি সুস্মিতা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে বাংলার ক্যানভাসে।
0: গানে গানে তাহলে আজকের মতো বিদায়, সঙ্গে থাকুন 100.1 FM গোল্ডের শুভরাত্রি।

শুনছেন বাংলা ধ্বনি গান শিল্পী মান্নাদের কণ্ঠে। এই মুহূর্তে শিল্পীর কণ্ঠে আরও বেশ কয়েকটি বাংলা আধুনিক গান রইল শ্রোতা বন্ধুদের জন্য।

শুনছেন বাংলা ধ্বনি গান, শিল্পী মান্নাদের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

বাংলাদেশের কণ্ঠে শুনছেন বাংলা ধ্বনিক গান। স্টুডিও ঘড়ির কাঁটা বলছে রাত্রি 12টা বেজে 41 মিনিট হয়ে, না 42 মিনিট পেরিয়ে গেলাম আমরা এই মুহূর্তে। চারপাশ বেশ নিস্তব্ধ, সেই সঙ্গে মান্নাদের কণ্ঠে বাংলা ধ্বনিক গান এই মুহূর্তে। বন্ধুদের জন্য আরো কয়েকটি মন ভালো করার বাংলা ধ্বনিক গান শিল্পীর কণ্ঠে।

শুনছেন বাংলা ধ্বনি গান। এতক্ষণ বাংলা ধ্বনি গান শুনছিলেন মান্নাদের কণ্ঠে। এ মুহূর্তে আমরা বাংলা ধ্বনি গান শুনব শিল্পী নির্মলা মিশ্রের কণ্ঠে।

মিশ্রের কণ্ঠে। এ মুহূর্তে বাংলা ধ্বনিক গানের এই অনুষ্ঠানে আমরা বাংলা ধ্বনিক গান শুনব শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে মন ভালো করা বাংলা ধ্বনিক গান এখন শ্রোতা বন্ধুদের জন্য।

শুনছেন বাংলা ধ্বনি গান, শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে। রাত বেশ গভীর, সেই সঙ্গে শিল্পীর কণ্ঠে মন ভালো করা। বাংলা ধ্বনি গান শুনছেন। এ মুহূর্তে শিল্পীর কণ্ঠে আরও বেশ কয়েকটি বাংলা ধ্বনি গান শ্রোতা বন্ধুদের জন্য রইলো।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটেইলস বাংলা পরিষেবা এবং নিউজ অন এয়ার অ্যাপে। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 1:36 হয়ে 7 সেকেন্ড পেরোলাম। আমরা শুনছেন বাংলা ধ্বনিকান, বাংলা ধ্বনিকান শুনছেন শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে।

এখন সময় বাংলা ছায়াছবির গানের। আজ বাংলা ছায়াছবির গানের এই পর্বে আমরা প্রথমে শুনব লহ গৌরাঙ্গের নাম রে, এই ছবি থেকে গান। প্রথম কয়েকটি গানের শিল্পী জয়তী চক্রবর্তী।

রঙের নাম রে ছবি থেকে গান শুনছেন পরের গানটি, জয়তী চক্রবর্তী এবং পদ্মপলাশের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লহ গৌরাঙ্গের নাম রে ছবি থেকে গান। এ মুহূর্তে আমরা গান শুনব গোত্র ছবি থেকে। প্রথম গানের শিল্পী শ্রেয়া ঘোষাল।

বাংলা ছায়াছবির গান, বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠানে এ মুহূর্তে আমরা শুনব গৃহপ্রবেশ ছবির গান। গৃহপ্রবেশ ছবি থেকে প্রথম গানটি শুনব শিল্পী মধুবন্তী বাগচির কণ্ঠে।

গেছে ছবির গানের পর এবার নানা রঙের গান। আজ নানা রঙের গানের এই আসরে আমরা প্রথমে শুনব দোহারের গান।

শুনছেন নানা রঙের গান। নানা রঙের গানে এখন আমরা শুনব ফসিলসের গান। ফসিলসের সঙ্গে প্রথম গানটি শুনব সাউদ্যব এবং ফসিলসের যুগলবন্দিতে, এবং তার পরবর্তীতে ফসিলসের গান শুনব আমরা।

শুনছেন নানা রঙের গান, ফসিলসের গান শুনছি আমরা, আরো কয়েকটি গান শ্রোতা বন্ধুদের জন্য এই মুহূর্তে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শাস্ত্রীয় সঙ্গীতের আসর প্রভাতীতে আজ।

0: আছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে।
1: এরপর শুনবেন রাগ নট ভৈরব। শরদের একটি বাজিয়ে শোনাবেন শিল্পী রাজরূপা চৌধুরী। রাগ নট ভৈরব, নিবেদনী শিল্পী রাজরূপা চৌধুরী।

শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

চিরন্ত নিরাশরে আজ অন্যরকম ভাবে খুঁজতে চাওয়া জীবনের মুহূর্তগুলোকে।

খুবই পরিচিত বই বিপণী। লেখাপড়ার হলুদ আলো মানুষটির চেহারায় পড়েছে। সে আলো চশমায় ধাক্কা খেয়ে ফিরে আসছে আমার দিকে। সামান্য ঝুঁকে মানুষটিকে জিজ্ঞাসা করলাম, আপনি কিভাবে এই কাজের সঙ্গে জড়িয়ে পড়লেন? তিনি স্মিত হাসলেন। খেয়াল করলাম হাসলে তাকে শিশুর মতন লাগে। বললেন, তখন আমি রেল কোম্পানিতে কাজ করি, অফিস ছিল শিয়ালদার কাছাকাছি। আমি প্রতিদিন রেল স্টেশনের ভেতর দিয়ে হেঁটে আসতাম, তখন তাদের দেখতাম, আশ্রয়হীন মানুষগুলো কি করুণ অবস্থায় সব হারিয়ে প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছে। তাদের চোখে সর্বস্ব হারানোর হাহাকার, সবচেয়ে বেশি বুকে বাজত বাচ্চাদের কষ্ট, তাদের চোখে রাজ্যের খিদে, গায়ের সব হাড় গোনা যায়, পোশাক নেই, যেদিকে যাচ্ছে সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমি দেখতাম মাঝে মাঝে সামান্য টাকা পয়সা দিতাম, কিন্তু তাতে কি আর সমস্যার সমাধান হয়? এসব অসহায় মানুষের কষ্ট আমাকে সবসময় তাড়া করত, কিন্তু আমার কিছুই করার ছিল না। এমন সময় একদিন দেখা হলো আলো আর মালার সঙ্গে। আলো আর মালা? আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম। হ্যাঁ, তারা দুই বোন, টুইন, 10-11 বছর বয়স হবে। বলতে বলতে দেখি তিনি জামার হাতা টেনে দুচোখ মুচ্ছেন। ওরা কারা? স্বাভাবিক কৌতূহলে আবারও প্রশ্ন করলাম। তিনি বললেন, ওরা গ্রাম থেকে এসেছিল মা বাবার সঙ্গে, ডাকাতরা ওদের সব কেড়ে নিয়েছিল, তাই কাজের আশায় পরিবারটি ঠাঁই নেয় শিয়ালদা রেল স্টেশনে, সেখানেই তাদের সঙ্গে দেখা। প্রথম যেদিন চোখে পড়ে সেদিন দেখি দুটো ফুটফুটে বাচ্চা মেয়ে প্ল্যাটফর্মে, কেউ একজন অর্ধেক খেয়ে ফেলে গেছেন এমন চিপসের প্যাকেট থেকে খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। আহা, কি মায়া তাদের চেহারায়, যেন মোমের আলো গলে গলে পড়ছে। আমি পায়ে পায়ে তাদের দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে তারা ভয় কুঁচকে গেল, কিন্তু একজন দুহাতের মুঠোতে চিপসের প্যাকেটটা আঁকড়ে ধরে আছে। ওদের ভয় আমি যদি কেড়ে খেয়ে নি? আমি নরম গলায় বললাম, মা, খিদে পেয়েছে? দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয় আর লজ্জায় মাথা তুলছে না। আমি আবার নরম কণ্ঠে প্রশ্ন করলাম, মা, কিছু খাবে? এবার দুজনেই জোরে জোরে উপর নিচে মাথা নাড়াতে লাগলো। তারা খাবে,

তাকিয়ে রইল। তাহলে বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব, অসম্ভব মায়াবতী মেয়েগুলোকে এর আগে মমতা ছুঁতে পারিনি কখনো।

আমি পাশের দোকান থেকে পাউরুটি, কলা আর দুটো লজেন্স কিনে তাদের হাতে দিলাম। সামান্য খাবারগুলো হাতে নিয়ে তারা থ মেরে আমার

মানুষটি বলে চললেন। তারপর তাদের সঙ্গে আমার খাতির বেশ বেড়েই গেল। ওদের বাবা মার সঙ্গেও পরিচয় হলো। ভদ্রলোক বিড়ি শ্রমিক ছিল।